আকাশবাণী বিলোনিয়া, আজ বুধবার, 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 13ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আকাশবাণী বিলোনিয়ার আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 6টা বেজে 4 মিনিট হয়ে 22 সেকেন্ড।

0: আজ শুনবেন শ্রীমা সারদা দেবীর রচনা থেকে পাঠ।
1: যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ, তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার দায় দিয়ে কার্য করেন। ঈশ্বর বালক স্বভাব কি না, কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠাকুর সবই মায়া। কালে আসছে যাচ্ছে, মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। মায়া কাটে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মায়া ঢেরসের, ছাই বইতে নয়? যত বড় দেহখানাই হোক না কেন, পুড়তে ওই দেহসের ছাই, তাকে আবার ভালোবাসা? যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবেই প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। তোমাদের আর ভয় কে, তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন খুঁজতে খুঁজতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মন না বসলো জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাও, নাম করতে করতে মন আপনি স্থির হবে। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখন ভালো কখন মন্দ। যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণা করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়, তবে তফাত। সাধারণ লোক যা কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে, মৃত্যুটা যেন খেলা। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমনি দেবেন। বিশ্বাস কি সোজা কথা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলে হয়ে গেল। অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে, এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য, এটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারো না, আবার দশটা জিনিস মনের মধ্যে পড়ে এটা না ওটা, কেবল এই চিন্তা। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে।
0: শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন শ্রী শ্রী মা সারদামণির বাণী থেকে পাঠ। এখন সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী রামকুমার।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন অমৃতবাণী।

সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে হায়ুংনি খোরাং অনুষ্ঠান।

0: যতন ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা তাবক চেং জাগো তিনি ফুংনি হাইনি খরং পান্ডা ও পান্ডা আওয়াইং দো সাশাই নৈরা দক চিচুকো কিলো হর্ষ নৈরা থামচি দক ফুটা ব্রী মিটার ও সারা সা ফুটা দক মেগা হর্ষ তিনি শালমারিংকা তিনি মেল তাল নি শালচি থাম নৈশাই নৈচি দক ইংরেজি বিশি তালং তাল নি শাল নৈচি থাম চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশি তিনি ইংকা স্রাং শাল হাইংনি খরং খনাই টংনাই যত লোকরকনো বেলাই বেলাই খা কাহামিয়া পরে ফাইদে হেকে সংছিনি পান্দা বিশুং হাবলেন ইলন খনালাইনাই ক কাহাম খনালাইনাই শ্রীমদ ভগবত গীতা ও সাজাক মানে কিসা কগ্র শ্রীমদ ভগবত গীতা চুন কাহাম করুন যাই যাই খে থাঙে টংনা নে লামা ফুনগো চুন ছিনে লাংমা ধর্ম সামংতে কথার হামজাক মানে লামা ফুনুগো মতে শ্রীকৃষ্ণ সাও মনাক কাইসা চাতি পহর অঙ্গি চাহাই ন সত্যব পি নাইথংমাই নাইফায়ু হাইনি বাকি বরক রকব সৈনি লামা হিমনা নাগো মতে শ্রীকৃষ্ণ খাবাইজক অর্জুন পাপ পুণ্য বিনি খেলাইথে খেলাইথে এনে কক বথমা রগ্ন শাখা শাখা নং যে সামানি যত্ন সৈন জবা খেলাইখেই কাইনিবে খাক নথৈনাই অর মংসাব চায়া করি ফিয়াবা অথৈমা তামন হন বরক পুইলা কলি এঙি আচায়ু আবনি উল তরৈ চেরাই চাসলক শিকলা উল বুড়া অঙ্গ অবহাইন থৈমাব বরক রগ্নি তে কাইসা বেরম সগৈমানি চিনি শাক কাইসা বরমনি তে কাইসা বড় মশলাই জাকমানি চিনি শাক কাইসা বরমনি তে কাইসা বরম সেলাই জাকমানি অসলাই জাকমাও শাক সেলাই জাকফানো চিনি ফলা সেলাই জায়গা চিনি ফলা চামিয়া থইয়া হাইনে বাগে সিনাই বরক রক খাহামিয়া ইয়া বরক বিনি কচামরি খিবিউই কতাল দি চুম্মা হাইন চিনি ফলা ব কচাম হামিয়া শাকন খিবিউই কতাল শাকন সেলাই নাহারো চিনি ফলানো মকল বাই নুকিয়া যোগ জ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাই ফলানো নগুই মানো সামুং ন ধর্ম হাইনি বাকি যত্ন সামন খেলাইনা নামাই মতাই শ্রীকৃষ্ণ হাইনি বাকি জবা খেলাইমানি বিশংতই অর্জুন বিনি সামন খেলাইনি কখনো শাখা অক কাহামক সংখ্যা লাগিয়া গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সামানি কক রগ্ন কিসা ফাইদে হাইকে সং তাব খালায়ন লাই থাকাই জরা রগ তিনি সালো তাম তাম রগ পাতিকা আপনার রগে কিচা নাই নাইলেন
1: ক্লক বোখাগ লাই থাকাই বিশ রক বোখাগ 1648 খ্রিস্ট বিশি তিনি হাই সালন দিল্লি নি মঙ্গনাং লাল কেল্লা তাংমানি পায়ু 1952 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারত নি সংসদ নি উচ্চ কক্ষ নিচং সাইমান রাজ্যসভা অব পুইলা চগ তিনি হাই সালন 1998 খ্রিস্ট বিশিও রাজস্থানী হাসিংখং

ওই বহক মুকু মাকাং মানে গ্যাস ইং মানে বহক থম থম ইয়াখেবা ফে ফেং মানে দেই আবংখাই খিমানি ওরাম ওরাম নো খিমানি উইয়াখেবা কাহামকাই খিউইমানিয়া বহক সামানি আমতি বঙি মানু উইয়াখেবা খিমানি জরাও কাহামকাই খি থাংসুগিয়াহাই অম হাইরক বো সাই স্রাইংয়াহাই আমতি ইং ইমানো তে কেসে হংকাই খিও কুংতুই হাই অম হাইরক বো থাঙ্গি মানো আই বি এস দাল ব্রী দাল বানো তঙ্গো কাইসে হংকে আই বি এস সি কাইসে হংকে আই বি এস ডি কাইসে হংকে আই বি এস এম দাল থাম আই বি এস কাই কারি বতে কেসে আই বি এস থাকবো কাই আই বি এস ইউ দাল ব্রী আই বি এস তঙ্গো আই বি এস সি হংকে কাই খি কাহামকাই থাঙ্গিয়া স্রাই স্রাই ইয়া বহক সামানি বহক রয়ক মানে আবো ওংনাই তে কাইসে হংকে ডায়রিয়া ওংনাই আই বি এস ডি হংকাই আই বি এস এম হংকে কাই আবো ডায়রিয়া বো ওংনাই ইয়াখেবা বহক সাউই খিমানি আবো বো ওংনাই ঠিক আছে দো আই বি এস ইউ অবো হংকাই আবো জুদা তংমুং আবো উমতুই হিনে মংসা করে ডায়রিয়া হিনে বো করে আবো খি কষা মানে হিনে বো করে বহক সামানি বো হিন করে আবো তো দাল বিদাল চংমুং করে তংমুং ফুনুকাই অবো ওংখা আই বি এস ইউ আই বি এস ইউ ওংখা হংকে ডাক্তার বেমা নাইজাকনাই ডাক্তার সানাই চামুং দাল বিদাল চামুং রক চাইমানো চাইমানিয়া আবো রক সানাই আও আই বি এস মানজাক হেঙ্কে অবো তৈ হামিয়া অবনো চামানি বিশিংটি খাইয়ই অজন খাইয়ই আশুক বারি একে তন্না সিমিসে লামা তঙ্গো অবন বগে ডাক্তার রক সামাতেই হেঙ্কাই বড় রক ওয়ানা মানে খাসুক বুসুক মানে অবর করি খেমা তংনাই তে কেসে হেঙ্কাই মুক্তি হামকাই মানা নাঙে আবুস খাই আসুদা খাইয়ই মুক্তি আসিয়গৈ মা থুনাই তে কেসে হেঙ্কাই থকনি মানৈ মশলা গনাং মানৈ মশয়ক মানৈ আমি চামুং রক্তা আমি চামুং রক চাই মা তংনাই তে কেসে কক হেঙ্কাই বাক্সা বাক্সা নগ নুখুঙো অমহাই বেমার তংখানকে আরো নিব মানজাগি মানু হিনে ডাক্তার রকনি ককতৈ সাজাগো অ আই বি এস বেমার বাই মানজাকখন ফিয়াবা তংথাথ খাই বেমার করি হাইকে টংমানান হিঙ্গাকাই আবন বাকে হিঙ্গাকাই দুধ গনাং দুধ নি মানই এখন দুধ অমরক চাই মা তংনাই তে কেসে হিঙ্গাকাই আটা ময়দা বাই সামজাক এখন আটা ময়দানি রুটি রক ডাল বিদাল মানি রক চাই মা তংনাই তে কেসে কক হিঙ্গাকাই বারিমা জরাবো রিসুম রক পিয়াজ রক চাই মা তংনাই অমা হেকি তংখাইকে ফিয়াবা আই বি এস বেমার মানজাকখন কন্ট্রোল খাই কাহাম গ্রং খাই তঙি মানে তৈ কেসা কক নখা ডাক্তার বাইমা নাইজাকনাই ডাক্তার নাইজাক খাঙ্গেকাই এসিডনি গ্যাস এসিডিটি গ্যাস মানে অবনি বিচিত করিনাই সামানি হামানি রিনাই আবো নংবম হাই বুসুক জোরাতেই নাম বাড়ি ওই তংখা অবো নাই ন ডাক্তার বিছিরিনাই ফিয়াবা যত নিশলাই কাহামুখা যত নিশলাই কাহাম গ্রহাই তংনে লামাংখা নিনি চামংন নং অজন খাই যে ডাক্তারক সামাতেই মা চানাই তামো চাইমান তামো চাইমানি আবো ডাক্তার সানাই তে কেসে হিঙ্কাই কলম তৈখি খাই খেলা ধুলা খাই এক্সারসাইজ খাই মা তংনাই আশুক জোড়া খানাবাইখা আই বি এস বেমানতেই ককথাইজা থাইনাই

0: Sho eba muri mino, mikitong hani chamani yagulo chini kabang ma shakni bemarogo kasho aborokunka chini diabetes bemarokno control khalayo constipation rok ni yag ni kagluo te anemia bemarokno bo kasho te chini high blood cholesterol rokno bo kasho te chini immune system rok kaham khalayo mokolnuk thani chuba churuo te chini heart rokno bo kaham khalayo. Asok jora sung kana lagi ya tang beti niko.
1: Kali tahu kana lagi nih kok sumrok na.
0: Aw.
1: Pula sekarang no nai lagi nih pagi. Lai thang nai bisi rok nih hai tak lai bo kakra bon block nih melagor tila reng nok nih thung khalawo corak bani kuthum nai songca jak nai. Abo om metal nih 2026 nih salmari cibrei te ciba. Okay, 14 tarikh te 15 tarikh May 2026 sal nei romoi kothum nai o banikno songchawana kokthum te hukumu nai khum sal nei o baniko salburum burum no hukumu pandabo songchajak nai nei salakha
0: akashbani agotlan bakhakti kasha shaklai mung unkha taklai ni bishi unkha akashbani agotla awai nokni songchamani phil bichi Cukupi, abang nurut sahui nai kaisa hukumu panda songsa jaknai, pia ba, abisih kerengi no seng akashwane agotla awai nok ni bakhakti, kebang ma panda ni bising tui no seng awai khalai donggu, oshal nurut sahui nai, pai nai metal ni, salciba, pasal nisha nici dok ingreji bisih sanja jarao. Agotla ni shokante academy o kaisa hukumote songchajak nai a jaga jotono phainai manjak phainani bagai songbai otong thok shalo norok bai baksha thancha khalainai sing otong thok shalno tebo naitha tok ke tishanani bagai phai manjak phainani bagai koi jao bharato tongnai lokorok ni tongkachang tongnani bagai atripura hasteo अपने बागे तंखरो तंकचंग तंगना ने बागे धर्मनगर ते कांचनपुर महकुमानी भारत बांग्लादेश आरेनी बारामीटर ने बिशुंगो कशरादा खायर जाका लोकरोग ने थाकला शुथानी कश माना बॉक्सिंग जाका अब शालबुरुम ने शान्जा दामदोक ने शिमी तेनी फुंगनी दामदोक जोरा और माना बॉक्सिंग जाक तंगना अब उनका नशाई Nor kshawi nai, shara dokci tham rider no kajak tonggo. O mana boksin jak tong nai, o metal nai, shal tham cijora. O mana boksin jak tong no shubai nai, ro, eba kerong no shubai nai ro, borok no kerong rider kshawi no, borok no mazrobo berjang nai kajak ka.
1: ভারত হাকতর নি যতন ইসলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশকত নিবাগৈ কইমংবলাই আখনা নিবাগৈ কবক জাখা খুরচা জাক থাই 1954 বিসিনি সিমি কক রবাইতে রং থংমং সাকনাই লুকু হামক্রানি সামং টাংনাই ছয় সিমং তৈ টাং রং পাইফাল তৈ সনামং আকরগ পাইফলাইয়া সামং টাংনাই রকন অ হাকতর নি যতনি বেরম কুচুকনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগি তঙ্গ অসকাত রুকনি বিসিংহ তঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিসিনি লুকু সংরাইদা সালন কিতিঙ্গৈ ভারত হাপাংনি পদ্ম সকাত নি বাগৈ অনলাইন কইলা ইয়াফারনানি নাং নাই পদ্ম সকাত নি বাগৈ কয়মং রনাঙ্গাকাই https /awards.gov.in ও পোর্টলার নিবিসিংতি খাইয়ে অনলাইন কইলাই রিনানি নাংনাই আরো ইয়াসক জাগি তঙ্গ অনলাইন কইমুং বলাই ইয়াফানা নিবাকি নাংমানি কইলাইতে শুক্রবই ককথুম অ পোর্টাল মাননাই বসকাং 31 জুলাই 2026 সালমারি নিবিসিংগ অনলাইন কইমুং ইয়াফার নাইরক কইমুং মারিনাই কইমুং ইয়াফার জাক রকন সিমিন ইয়াসক জাক নাই हास्ते हापांगनी जनरल

0: एडमिनिस्ट्रेशन पॉलिटिकल नायखुनि बुखाथै अकक्तुमा साख्लाय जाखा
1: गवर्नमेंट कॉलेज ऑफ आर्ट एंड क्राफ्ट अगरतला त्रिपुरानि बुखाथै एडमिशन नि बागै काशा साख्लायमु बरंनि आरो एडमिशन नि बागै एकेडमिक सेशन 2026-27 एडमिशन नि फॉर्म र जागै तंगो बसकां तालनि शालबा जरा एडमिशन नहार जाकनाय बिशुब्रैनि बीबीए ऑनर्स डिग्री कोर्स एनईपी ते तंग पेंटिंग स्कल्पचर एप्लाइड आर्ट ते आर्ट हिस्ट्री अबे देखो एडमिशन नि बागै नै क्लास 12 पास हेकेबा बबाय बाक्सा रंगमारी अंगनानि नांनाय ते उमर खाय रजाखा बिशिनि टीचर हेकेबा बिनिसाय शाखा अंगै मांगलाखनि साजाव ते तंग बिशानि सार्टिफिकेट कोर्स अबंखा डेकोरेटिव आर्ट CCDA बिनि बागै रंगमारी सानजाखा माध्यमिक हेकेबा सेकेंडारी बिनि बागै हेंके उमर खाय रजा गियालिबो साजाखा गवर्नमेंट कॉलेज ऑफ आर्ट एंड क्राफ्ट आगरतलानि प्रिंसिपल नि बखाखतै असाखलायमो তাই তঙ্গ ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরা CBSE বাই নাইকলজাক অরংনক নি বখাক্ত এডমিশন নি বাগে সাকলা জাকা নার্সার নিশিমি ক্লাস 9 তেই তঙ্গ ক্লাস 11 সায়েন্স আর্টস তেই কমার্স স্ট্রিম ও এডমিশন রক নি বাগে বরং নি ফর্ম রজাগি তো হনে সাজাকা শালব্রম নি ফুংনি দাম চিসা নিশিমি দিবনি দাম থামনি বিশৃঙ্গ বরক আপনি বাগে ফর্ম রক নাহারি মানো তেই দেব কাহামকে সাইমানা নি বাগে হিংকে বরক ককদুক পাইব বরক মানজুই মানো হনে শাখা ককদুক নাম্বার অঙ্কা 0381-239-7114 হায় কেবা 60-33-264-506 হায় কেবা 8-32-88-9963
0: ভারত হাকতনি জুদা জুদা হাসতে বাই বাক্সা চিনি ত্রিপুরা হাসতে হব বরক লেখা মুং 2027 পুইলা বেরেমনি চ্যাংজাকনানি নাই দঙ্গ পুইলা সকাং নক বসুক বাং আবো লেখা মুং বুতাং সনাম জাকনাই তে নক বসুক বাং আবো লেখানানি বাগৈ নক ব্রম ব্রম থাঙ্গানো 17 তারিখ জুলাই নিশিমি 31 তারিখ জুলাই জোড়া নক লেখানাই রক বরক নক ব্রম ব্রম থাঙ্গই নক লেখানাই আবন উল হেঙ্গেকাই বরক লেখা জাকনানি সামুং চেং জাকনাই আবো হেঙ্গেকাই বুসকাং আগস্টালনি সালমারি সা নিশিমি আগস্টালনি সালমারি থামচি 2026 জোড়া ফ্লাই জাকনাই হই সাজাখা
1: আশোক জরা তো সংখানা লাইতে কক তুম রক ফাইদে হেকে সে বগো বরক তো লাংমানি কক রক কিসা নাই নাই লেয় না আনি ইয়াগো তঙ্গ অঙ্গনওয়ারি সেন্টার নি কিছা বুক চাচুক থাই রক সুপুং যাক নাই আবঙ্কা অঙ্গনওয়ারি ওয়ার্কার তে অঙ্গনওয়ারি হেল্পার রক নি বাগে অব সাজাখা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অম্পি ICDS প্রজেক্ট নি বখাকতে অজা কিসে ওয়াকিং ইন্টারভিউ নি বিশং তুই তেলাং যাক নাই ইন্টারভিউ নাহানা নি শাল ছাকলে রাজাখা ও মে তালে শাল নইচি চা নইচি চুকু ও মে তালে শাল নইচি চা র ফুংনি দামচি তামই সতি থামচি ও তেলাং যাক নাই আবর কঙ্খা তুই চাকমা ভিলেজ কাউন্সিল আরো তঙ্গ হরিপুর মধ্যপাড়া AWC আরও তঙ্গ অঙ্গনওয়ারি ওয়ার্কার লাংজানে খরকসা তাই তৈচাকমা VC কাশীচন্দ্রপাড়া AWC আরও তঙ্গ তলাংজাংনে অঙ্গনওয়ারি হেল্পার খরকসা তাই মেলচি VC তুইছেন কলৈপাড়া AWC আজাগা তলাংজাংনে অঙ্গনওয়ারি হেল্পার খরকসা তাই চেচুয়া VC চেচুয়া IGS কলোনি AWC অরতলাং জাংনাই অঙ্গনওয়ারি হেল্পার খরকসা

0: coi mong lai ra namu chung lai ra boro ompi ICDS project ni andaro CDP official thangai nei boro aro malai manuh ni sajak kha tai telang jang nai tongo driver Tripura Hastewo Bachi Achuk Thay Shukung Jag Nai Abo Talang Jag Nai Tini Ni Shalo Bishin Nui Chini Shimi Bri Chini Bishin Go Khajag Bo Shung Rong Ni Bagay Henke Raida Naruk Shoi Nyo Umar Bo Polok Ra Jagan Hanai Shajaka Boro Athaya Thangai Nai Shak Shak Ni Nangmani Certificate Dokta Langai Thangai Nyo Interview Rimanu Hanai Shajaka Rungmari Sanjaka, class 8 pass, the driving license, ganang engnani nang nai.
1: Thadi tabuk khanalai nai nabar tibani kok. Nabar tibani sikang bariani kok tumna rogi saimang kha. Buskang dam nisi bryo kok khai tini phungni dam batamai shoti thamchi nisi mi. Khana phungni dam batamai shoti thamchi jorani kok. Nakha sumui kabol jak tong nai kok khai nakha mogi tong nai nakha hamgala kase. Tung mari tongan tung samari 34 degree celsius te tung khlai mari 24 degree celsius te gana giniwa aw nokha mogi tongna hin samani phia ba baksa baksa am chai ase tongnai miani tung mari suma niwanuk jakha 33.4 degree celsius tung samari tung khlai mari hinkai 24.9 degree celsius nagara sibuk samari sibuk khlai mari tongan 96% te 50% ni gana giniwa thangnai dam ni sibre wati ki jakhana waliya দেখ এসে সাজাকা বাক্সা বাক্সা আমচাইও অনকুটি ধলাই খোয়াইতে সালথাং ত্রিপুরানি বখাক্সেনি বাক্সা বাক্সা আমচাইও ওয়াতে কিসামিসা নিসিমে কবাং পয়সা বাইন দাম সাব নবার ব্রিজ নিসিমে ব্রিজে বাসি বাজরা কিলোমিটার নবার দবই নবার ফাই ফেরাং বই ওয়াতে ফোন ওয়াবি মানো আসে জরা খাবেখা Nobar tiba ni kok, hari sing tabuk kenalan ni resap pung.
0: Kenalannya tini Ciro Kumar Depor Mani Koranggo.
1: Tini pandra kom singkang tapos.
0: Te ang Monica. Hari hari kita tabuk kenalan Ciro Kumar Depor Mani Koranggo resap mung tangsha.

আশোক জরা চিরকুমার দেবরমানিক খরঙ্গ রোজামুখনা রোজাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইকা যতনা হাম্বায়।

শুনলেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করা হায়ুংনি খোরাং অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জেনে নিন আজকের অনুষ্ঠান সূচি। একটু পরেই আজ সকালে অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন 7:25, 7:35 ও 7:40। প্রথমে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, এরপর আগরতলা থেকে রিলে করে শোনানো হবে ককবরুক সংবাদ। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45, শিল্পী সুবিনয় রায়। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, 8:15 আজকের কবিতা, কবিতা পাঠ করবে শ্রেয়সী বিশ্বাস, বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এরপর দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:30 শিশুমেলা অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, 9:05 গানে গানে অনুষ্ঠান, 10:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 10:05 দেশবন্দনায় শুনবেন দেশাত্মবোধক গান শ্রুতি সুধা, 10:30। এ অনুষ্ঠানে আজ নারায়ণ কুমার বণিক বিলোনিয়ার বাসিন্দা, তাঁর সাক্ষাৎকার শুনবেন সাক্ষাৎকার গ্রহণে পিনাক দত্ত। 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, 11:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 11:40 আবারও FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান শুনবেন। দুপুর দুটোয় রয়েছে দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ, 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পদ্মগুখ্র এর তৃতীয় ভাগ, 2:30 আমি নারী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে থাকবে সুরমল্লিকা বাংলা গানের অনুষ্ঠান, 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, 5:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 জীবনের গল্প। আজ জীবনের গল্পে রয়েছেন বন্ধু প্রসাদ রায়, বেলটিলা বিলোনিয়ার বাসিন্দা। এরপর অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, আজ একই ছবির গান শুনবেন। 5:45 লোকসঙ্গীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গাওয়া লোকগীতি শুনবেন। 6:00 ককবরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, 7:00 অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হবে। রাত 7:05 সরগম অনুষ্ঠানে শুনবেন শরদ বাদন, শিল্পী আলী আকবর খাঁ, শিল্পী পরিবেশন করবেন রাগ চন্দ্রকোষ। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45।

আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:55। রাত 8:05 লাইভ মনের মতো গান অনুষ্ঠানে শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। 9:05 অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন বাংলা গান। 9:30 শামে গজল অনুষ্ঠানে গজল শুনবেন শিল্পী পঙ্কজ উধাস। রাত 10:00 বিভাবরী অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদের অধিবেশন শেষ করা হবে। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। এখন শুরু হচ্ছে আজ সকালে অনুষ্ঠান।

0: अरे मार्केट ट्रेंड देखा? हाँ क्या, न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी।
1: सॉरी,
0: सुन नहीं रहा है क्या? परफॉर्मेंस की बात हो रही है?
1: मुझे कुछ सुनना ही नहीं है।
0: मतलब
1: जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
2: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
3: इबर, आज के दिनेर इतिहास सुनुन। आज के दिने षोलोशो सातेर तेरोई मे ভার্জিনিয়া জেমসটাউনে আমেরিকান ভূখণ্ডে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি স্থাপিত হয়। 1608 সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল। 1804 আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান। ১৮৩০ স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ। 1861 পাকিস্তানে প্রথম রেলপথের উদ্বোধন হয় যখন এটা ছিল ব্রিটিশ ভারতের অংশ। 1968 প্যারিসে ভিয়েতনাম শান্তি আলোচনা শুরু হয়। 1809 অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে এবং নেপোলিয়নের ভিয়েনা দখল সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1846।

1962-র আজকের দিনে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই শপথে বিরাট প্রভাব বিস্তৃত হয়েছিল। 1967-তে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ডক্টর জাকির হোসেন। 1969-এ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গার প্রভাব হয়েছিল সুদূর প্রসারী। 1991-এ নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশোদ্ভূত অ্যালিসন অক্সিজেন ও শেরোপা ছাড়াই এভারেস্ট জয় করেন 1995-এ। 2000-এ ভারতের লারা দত্তের বিশ্ব সুন্দরী শিরোপা লাভ। আজকের দিনে জন্মেছিলেন 1221-এ আলেকজান্ডার নেভস্কি, যিনি কিয়েভের যুবরাজ। তার মৃত্যু হয়েছিল 1207-এ। 1265-তে ইতালির কবি দান্তে আলিঘিয়েরি মৃত্যুবরণ করেন। 1483-তে জার্মান ধর্মীয় নেতা এবং সংস্কারক মার্টিন লুথার জন্মগ্রহণ করেন। 1707-এ ক্যারোলাস লিনিয়াস, একজন চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী, তিনি জন্মগ্রহণ করেন। 1717-তে মারিয়া থেরেসা, অস্ট্রিয়ার আর্চ ডাচেস এবং হাঙ্গেরি ও বোহেমিয়ার রানী, তাঁর জন্ম হয়। 1857-তে রোনাল্ড রস, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক, তিনি জন্মগ্রহণ করেন। 1918-তে বালা সরস্বতী, ভারতীয় বিখ্যাত নৃত্যশিল্পী, তাঁর জন্ম হয়। তাঁর মৃত্যু হয়েছিল 1984-তে। 1938-এ জিউলিয়ানো আমাতো, ইতালীয় রাজনীতিবিদ, তিনি জন্মগ্রহণ করেন। 1939-এ হার্ভি কাইটেল, আমেরিকান অভিনেতা, তাঁর জন্ম হয়। 1966-তে নিয়াজ মোর্শেদ, দাবায় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার, তাঁর জন্ম হয়। 1967-তে মালানি থর্নটন, মার্কিন পপ গায়িকা, যিনি জার্মানিতে খ্যাতি অর্জন করেন এবং ইউরো ডান্স গ্রুপ বা বাউচির একজন সদস্য ছিলেন, তিনি, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে। তিনি মৃত্যুবরণ করেন 2001-এ। 1973-এ জো হানচুন, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী, তাঁর জন্ম হয়। 1977-এ সামান্থা মর্টন, ইংরেজ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক, তাঁর জন্ম হয়েছিল। 1978-এ নুয়ান জায়সা, কলম্বীয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটার। 1981-তে সানি লিওন, ভারতীয় বংশোদ্ভূত, কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী এবং মডেল, তাঁর জন্ম হয়। 1986-তে লিনা ডানাম, মার্কিন অভিনেত্রী, লেখিকা, প্রযোজক ও পরিচালক, তাঁর জন্ম হয়। রবার্ট প্যাটিনসন, ব্রিটিশ অভিনেতা, তিনিও 1986-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1987-এর আজকের দিনে আন্তনিও আদান, স্প্যানিশ ফুটবলার, তাঁর জন্ম হয়। 1993-এ রোমেলু লুকাকু, বেলজিয়ামের ফুটবলার, তাঁর জন্ম হয়। আজকের দিনে মৃত্যুবরণ করেন 1836-এ ভারত তত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্স। 1887-তে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার, তাঁর মৃত্যু হয়। তাঁর জন্ম হয়েছিল

0: 1887। 1938-এ স্যার এডওয়ার্ড গিয়ম, ফরাসি সুইজারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী, তার মৃত্যু হয়। তাঁর জন্ম 1861-তে। 1947-এর আজকের দিনে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি, তাঁর মৃত্যু হয়। তাঁর জন্ম হয়েছিল 1926-এ। 1961-তে গ্যারি কুপার, মার্কিন চলচ্চিত্র অভিনেতা, তাঁর মৃত্যু হয়। 1963-তে সুকুমার সেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, তাঁর মৃত্যু হয়। 1997-এ মৃত্যুবরণ করেন সাংবাদিক এবং সাহিত্যিক বিপ্লব দাস। 1999-এ আব্দুল আজিজ, যিনি সৌদি আরবের বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তাঁর মৃত্যু হয়। 2001-এ আর কে নারায়ণন, ভারতীয় লেখক, তাঁর মৃত্যু হয়। 2005-এ উৎপলা সেন, যিনি একজন বাঙালি গায়িকা, ভারতের প্রখ্যাত গায়িকা, তাঁর মৃত্যু হয়। 2011-তে বাদল সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব, তাঁর মৃত্যু হয়। 2019-এ ডারিস ডে, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, তাঁর মৃত্যু হয়। শুনলেন আজকের দিনের ইতিহাস।
1: अरे मार्केट ट्रेंड देखा?
2: हाँ
1: क्या, न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी।
2: सॉरी,
1: सुन नहीं रहा है क्या? परफॉर्मेंस की बात हो रही है,
2: मुझे कुछ सुनना ही नहीं है।
1: मतलब
2: जब बात हो म्यूचुअल फंड्स की, तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
3: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: আপনারা শুনছেন আজ সকালে অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে এখন শুনবেন উৎপলা সেনের গাওয়া একটি গান।

শুনলেন উৎপলা সেনের কণ্ঠে একটি বাংলা আধুনিক গান। আজ সকালে অনুষ্ঠানে এখন শুনবেন পরিবেশ সুরক্ষা নিয়ে কিছু কথা। পরিবেশ সুরক্ষা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আমাদের অস্তিত্ব রক্ষার মূল চাবিকাঠি বলা যেতে পারে। সুস্থভাবে সঠিকভাবে বেঁচে থাকার জন্য পরিষ্কার বাতাস, পরিশ্রুত জল এবং ভারসাম্যপূর্ণ ইকোসিস্টেম অপরিহার্য। পরিবেশ সুরক্ষায় আমাদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং ছোট ছোট কিছু অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। শুধু আইন বা সরকার দিয়ে পরিবেশ রক্ষা সম্ভব নয়, প্রয়োজন জনসচেতনতা। পরিবেশের মূল উপাদান মাটি, জল, বায়ু এবং বনাঞ্চল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে হবে। পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে, নিয়মিত গাছ লাগাতে হবে এবং তার সঠিক যত্ন নিতে হবে। বনায়ন এবং বৃক্ষরোপণই পারে বায়ুদূষণ কমাতে। সম্পদের অপচয় রোধ, বিদ্যুৎ, জল এবং প্রাকৃতিক গ্যাসের অপচয় বন্ধ করতে হবে। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যা কিছু পুনরায় ব্যবহারযোগ্য তা রিসাইকেল করার চেষ্টা করতে হবে। উন্নয়ন হতে হবে পরিবেশ বান্ধব। প্রাকৃতিক সম্পদ, বন, নদী, জলাভূমি ধ্বংস করে কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। আমরা পরিবেশ থেকে যা নিচ্ছি তার হিসাব রাখতে হবে। প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ পরিবেশকে বিপর্যস্ত করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বর্তমান সময়ে আর দেরি না করে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব, তাই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আপনারা শুনছেন আজ সকালে অনুষ্ঠান। এখন ব্রডকাস্টিং ইন্ডিয়ান এবং আকাশবাণী প্রসঙ্গ।

কিছু কথা। ভারতের রাষ্ট্রীয় বেতার সম্প্রচার, যা প্রসার ভারতীর অধীনে কাজ করে এবং দেশের জনসংখ্যার 98% বেশি এলাকায় 23টি ভাষা 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। 1936 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি 1956 সালে আকাশবাণী নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম রেডিও নেটওয়ার্ক। 1906 সালের 8ই জুন অল ইন্ডিয়া রেডিও হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়, যদিও ভারতে বেতার সম্প্রচার 1927 সালে শুরু হয়েছিল। 1956 সালে অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিক নাম রাখা হয় আকাশবাণী। এটি বর্তমানে 500 বেশি স্টেশন পরিচালনা করে এবং FM, মিডিয়াম ওয়েব, শর্ট ওয়েব এর মাধ্যমে তথ্য, শিক্ষা ও বিনোদন প্রচার করে। 1957 সালে শুরু হওয়া বিবিধ ভারতীর পরিষেবা আকাশবাণীর সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক পরিষেবা, যা প্রধানত চলচ্চিত্রের গান সম্প্রচার করে। বাহ্যিক পরিষেবা বিভাগ 100টিরও বেশি দেশে অনুষ্ঠান সম্প্রচার করে, বিশ্বব্যাপী ভারতের কণ্ঠস্বর পৌঁছে দেয়। আকাশবাণীর মূল মন্ত্র হল বহুজন হিতায়, বহুজন সুখায়। এখন স্বাস্থ্য তথ্য। স্বাস্থ্য তথ্যে এখন শুনুন, শ্রবণ বা শ্রবণ শক্তি কমে যাওয়া বা কানে কম শোনার লক্ষণগুলো কী সে সম্পর্কে। কানে কম শোনার প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে কথোপকথন বুঝতে সমস্যা হওয়া, অন্যদের বারবার একটি কথা পুনরাবৃত্তি করতে বলা এবং টিভি বা ফোনের আওয়াজ খুব বাড়িয়ে শোনা। এছাড়া কানে ভনভন বা শোঁ-শোঁ শব্দ হওয়া এবং অন্যদের কথা অস্পষ্ট মনে হওয়াও শ্রবণ শক্তি হ্রাসের লক্ষণ হতে পারে। কোলাহলপূর্ণ স্থানে শুনতে সমস্যা হওয়া, মনে হওয়া যে সবাই বিড়বিড় করে কথা বলছে, পরিষ্কারভাবে কথা বলছে না, এটাও একটি বড় লক্ষণ। ঘন ঘন অন্যদের কি বললেন বা আবার বলুন বলতে বলা, টেলিভিশন বা রেডিওর আওয়াজ অন্যদের জন্য অস্বস্তিকর পর্যায়ে বাড়িয়ে দেওয়া, যেখানে যিনি রোগী তার কাছে সেটা স্বাভাবিক মনে হবে। নারী বা শিশুদের কণ্ঠস্বর শুনতে অসুবিধে হওয়া, কানে ভনভন, শোঁ-শোঁ বা সিটি বাজার মতো শব্দ শোনা, ফোনের আওয়াজ কম মনে হওয়া, শুনতে সমস্যা হওয়ার কারণে অনেক সময় আলাপচারিতা বা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে অস্বস্তি বোধ করা। কখনো কখনো দেখা যায় হঠাৎ করে শ্রবণ শক্তি কমে যায়। যদি হঠাৎ করে 24 থেকে 72 ঘন্টার মধ্যে এক বা দুই কানে শোনা প্রায় বন্ধ হয়ে যায়, এটি একটি মেডিকেল ইমার্জেন্সি বলা যেতে পারে। এছাড়া কানে ব্যথা, ময়লা জমে যাওয়া, ভারসাম্যহীনতা অনুভব করলেও কিন্তু দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে বলা যেতে পারে যে কানে কম শোনা বা শ্রবণ শক্তির হ্রাসের সমস্যা দূর করতে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি, এবং এক্ষেত্রে তিনিই নির্ধারণ করবেন যে রোগীর শ্রবণ শক্তি কমে যাওয়ার বিশেষ কারণ কি। প্রথমে নিশ্চিত করতে হবে যে কোন কারণে রোগীর এটা হচ্ছে। অনেক সময় কান অপরিষ্কার হলে পরে রোগী কম শুনতে পারেন।
আবার যদি কানের

কোষগুলো কার্যকর থাকে কিন্তু শব্দ কম শোনেন, তখন আধুনিক ছোট শ্রবণ যন্ত্র ব্যবহার করে স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ফিরিয়ে পাওয়া সম্ভব। কানের ইনফেকশন বা পর্দার সমস্যার জন্য বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। এক কথায়, হেডফোন বর্জন, ইয়ারপ্লাগ ব্যবহার করতে হবে কোলাহলপূর্ণ স্থানে, ধূমপান বর্জন করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর হঠাৎ যদি কানে পুঁজ বা ব্যথা হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা নিতে হবে। শুনলেন আজকের স্বাস্থ্য তথ্য, আর এরই সঙ্গে শেষ হলো আজ সকালে অনুষ্ঠান।

0: বাণী, খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরি কাউন্সিলর রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএ এর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকের একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্রা কড়াগ্রামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দল সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নেত্রা কারাগামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বে

অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি বেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল 2 দিনব্যাপী ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহীর সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডিটি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। 2017

0: দেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই অবশ্য গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35,000 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36,000 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। উপরাষ্ট্রপতি শ্রীপদ রাধাকৃষ্ণন বলেছেন যে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস দেশের চিকিৎসা উদ্ভাবন এবং স্বাস্থ্যসেবা উৎকর্ষের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে এইমসের 51তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল উপরাষ্ট্রপতি বলেন, এইমস সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ের পাশাপাশি রোগী সেবা এবং আধুনিক চিকিৎসার সর্বোচ্চ মান স্থাপন করেছে। তিনি উল্লেখ করেন, অতিমারী মোকাবিলা থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্যসেবা পর্যন্ত এইমস ব্র্যান্ড ভারত এবং দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল জুড়ে বিশ্বাস এবং সততার সমার্থক হয়ে উঠেছে। উপরাষ্ট্রপতি বলেন, এইমস এখন স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করছে। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এইমস মাত্র 2 বছরে 40 ধাপে গিয়ে বিশ্বব্যাপী 105তম স্থানে পৌঁছেছে। সমাবর্তনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সহ অন্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার একটি সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সাইবার অপরাধ দমনে ভুয়ো অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C গতকাল রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতি মোকাবিলা এবং ভুয়ো অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার করা। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত তথ্য আদান প্রদান, বিশ্লেষণাত্মক সহায়তা এবং সক্রিয় জালিয়াতি শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার জন্য পরিচালনগত সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা সহজতর করা। সামাজিক মাধ্যমে শ্রী শাহ বলেন, এই পদক্ষেপটি 14C-র সন্দেহভাজন রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্য AI চালিত জালিয়াতি শনাক্তকরণ সিস্টেমে পাঠানোর মাধ্যমে দ্রুত লুকোনো ভুয়ো অ্যাকাউন্টগুলো শনাক্ত ও নির্মূল করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সাইবার অপরাধের বিরুদ্ধে নাগরিকদের পরবর্তী প্রজন্মের ঢাল হিসেবে কাজ করবে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন CBI একটি মামলা দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা নথিভুক্ত হয়েছে। তদন্তকারী সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, NEET UG পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় FIR দায়ের করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, এই বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর আগে নয়াদিল্লিতে NEET পরীক্ষা বাতিলের বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহাপরিচালক অভিষেক সিং বলেছিলেন, শিক্ষার্থীদের NEET UG পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে। তিনি বলেছেন, NTA শিক্ষার্থীদের জন্য

0: পুনঃ পরীক্ষার আয়োজন করবে এবং তা সুষ্ঠুভাবে করা হবে। এই পুনঃ পরীক্ষার জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি মাসের 3 তারিখে NEET UG 2026 পরীক্ষা নিয়েছিল। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দুদিনের জাতীয় আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM-USA-র অধীনে এই কর্মসূচির আয়োজন। আলোচনা চক্রের বিষয় নীতি ও রাজনীতিতে নারী একটি উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি। কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই আলোচনা চক্র গতকাল শুরু হয়েছে। উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সুপর্ণা রায়। বক্তা ছিলেন চণ্ডীপুর ব্লকের BDO দেবপ্রিয়া দাস, কলেজের অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন, অধ্যাপক সোমেন দত্ত প্রমুখ। আলোচনা চক্রে মোট 28টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্বর্ণপদকপ্রাপ্ত কলেজ ছাত্রী আয়েশা খানমকে সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার থেকে 6 দিনের জন্য 5টি দেশ সফর করবেন। তিনি এই সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। আজ পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এন রঙ্গস্বামী। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা PM-AJAY এর মাধ্যমে কর্মসূচির রূপায়ণ বিষয়ে এক বৈঠক গতকাল কৈলাসহরে জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। বৈঠকে চলতি অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা,
1: কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM-USA-র অধীনে এই কর্মসূচির আয়োজন। আলোচনা চক্রের বিষয় নীতি ও রাজনীতিতে নারী একটি উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি। কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই আলোচনা চক্র গতকাল শুরু হয়েছে। উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সুপর্ণা রায়। বক্তা ছিলেন চণ্ডীপুর ব্লকের BDO দেবপ্রিয়া দাস, কলেজের অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন, অধ্যাপক সোমেন দত্ত প্রমুখ। আলোচনা চক্রে মোট 28টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্বর্ণপদকপ্রাপ্ত কলেজ ছাত্রী আয়েশা খানমকে সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার থেকে 6 দিনের জন্য 5টি দেশ সফর করবেন। তিনি এই সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। আজ পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এন রঙ্গস্বামী। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা PM-AJAY এর মাধ্যমে কর্মসূচির রূপায়ণ বিষয়ে এক বৈঠক গতকাল কৈলাসহরের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। বৈঠকে চলতি অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব এবং জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংহের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করেছে। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। পশ্চিম জেলায় ধলাই, খোয়াই, ঊনকোটি, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কোকতমা পরিব বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাং ফাশালো শালদক নিবাগে হা কতর কাইবাও বেড়াইনা থাঙ্গানো ব সংযুক্ত আরব আমির শাহী নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তে ইতালিও বেড়াইনা থাঙ্গানো রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন সাকা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস দিল্লি কতাল হা কতনি শাক নাইমুংনি সাহেব সাব যুগ সাজাক দিল্লি কতালনে ভারত মন্ডপম এইমস নি ফিল বাচিসা বেরেমনি কনভোকেশন পান্দাও মানজাগৈ ব অকক শাখা বনক কারৈ কেন্দ্রনি শাখা মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা তে কুবুনি নারোয়াই সঙ্গ মানজাক ফাইকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা নরেন্দ্র মোদী হাপাং সাইবার সিকিউরিটি ভারত কাইসা সনামৈতি সনাভাগৈ সামং তাঙ্গৈতঙ্গু ব ফান্ডিউ শাখা সাইবার ক্রাইম ইয়াকাকনানি ফেক একাউন্টর কতর কাইস

0: শুনলেন?
1: প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা ও ককবরক সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুবিনয় রায়।

গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সুবিনয় রায়। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। এখন আজকের কবিতা, কবিতা পাঠ করবে শ্রেয়সী বিশ্বাস, বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
1: নমস্কার, আমার নাম শ্রেয়সী বিশ্বাস। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা আবৃত্তি করে শোনাব। মাগু আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে শেষে, বাগদি বুড়ি ঝুঁকড়ে বলে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো আধার গাছের তলায়, কালো হয়ে এলো দেখির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার।
0: শ্রেয়সী বিশ্বাসের

কবিতা পাঠ শুনলেন বিলোনিয়া ইংরেজি মাধ্যম সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখন দোলন চাপা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গাওয়া নজরুল গীতি শুনবেন। প্রথম শিল্পী ইন্দুবালা।

0: গোপাল চন্দ্র সেন।
1: আহ।

আজ এমন করলে তুই মর্মে কেটে আনলে তুই।

ধীরেন্দ্রনাথ দাসের কণ্ঠে শুনলেন সবশেষ নজরুল গীতিটি। দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখন ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা শুনবেন। অনুষ্ঠান পরিবেশনায় নটরাজ একাডেমি শান্তির বাজারের ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।

0: তোমরা সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: ভালো আছো জেনে শুরু করছি আজকে শিশু মেলা অনুষ্ঠান। শান্তিবাজারের নটরাজ একাডেমি ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের নিয়ে আমরা আজকে অনুষ্ঠান সাজিয়েছি। শুরুতেই আমরা একটি নজরুল গীতি শুনব, কে শোনাবে?
2: আমি আব্রনীলা।

খুব সুন্দর হয়েছে গানটা স্নেহাশ্রী। এবার একটি সমবেত সঙ্গীত শুনবো।

এবার আমরা একটি লোকসঙ্গীত শুনব। এই গানটি দিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

শুনলেন ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা, অংশগ্রহণে নটরাজ একাডেমির ছোট্ট বন্ধুরা শান্তির বাজার থেকে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

চালবাজ ছবির গান শুনলেন উদিত নারায়ণ, দীপা নারায়ণ এবং সহ শিল্পীদের কণ্ঠে। এবার অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে চোর অর চাঁদ ছবির গান শুনুন।

0: ज्यादा देर रहने के लिए।
1: ओह माय गॉड, मेरी तो हिंदी कविता की क्लास है।
2: দামিনী ছবির গানের পর এবারের গান এস পি বালসুব্রমণিয়ম এবং অনুরাধার কণ্ঠে এক দুজে কে লিয়ে ছবি থেকে, আর এরই সঙ্গে শেষ হবে গানে গানে অনুষ্ঠানটি।
0: মেরে জীবন সাথী প্যার কিয়ে যা জওয়ানি দিওয়ানি খুবসুরত জিদ্দি পড়োসন সত্যম শিবম সুন্দরম বেনহর।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকের স্মৃতিসুধা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিলোনিয়ার প্রবীণ নাগরিক, প্রবীণ ব্যবসায়ী, সাহিত্যপ্রেমী, সমাজসেবক শ্রদ্ধেয় নারায়ণ কুমার বণিক। এই বিলোনিয়াতে যারা বাস করেন, বিশেষ করে শুধু বিলোনিয়ার নাগরিক ছাড়াও বা বিলোনিয়াবাসী ছাড়াও দক্ষিণ ত্রিপুরা এবং ত্রিপুরার অনেকেই যারা বিশেষ করে ধর্মীয়ভাবে ভাবাবেগ আছে, তারা ওনাকে চিনে থাকবেন। যারা আপনারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের অতি পরিচিত, বিলোনিয়ার পরিচিত মুখ শ্রদ্ধেয় নারায়ণ কুমার বণিক, স্বাগত আপনাকে।
1: নমস্কার।
0: একেবারেই আপনার সঙ্গে আমাদের আজকের যে অনুষ্ঠান, এই স্মৃতিসুধা অনুষ্ঠান, আমরা খুব সাধারণভাবে সাধারণ আলোচনায় আপনার জীবনের ঘটনাবলী সম্পর্কে জানতে চাইব। প্রথমেই আপনার জন্মস্থান এবং জন্মকাল কোথায় এবং কখন?
1: আপনি যদি অনুমতি দেন, আমি প্রথমে একটু এর আগে একটু বলার আছে।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, অবশ্যই।
1: আমি একজন অতি সাধারণ মানুষ, আমাকে আকাশবাণীতে যে একটা সুযোগ করে দিয়েছেন আকাশবাণীর অফিসার, স্টাফ এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিলোনিয়াবাসীর এবং আমাদের FM রেডিও যে শ্রোতাগণ আছে ওনাদের তরফ থেকেও, হ্যাঁ, যারা নিয়মিত শুনেন, আমিও এর মধ্যে একজন শ্রোতা FM রেডিওর, এই যে সবাই তরফ থেকে আপনাদেরকে
0: 103.7 মেগাহার্জ এর একজন নিয়মিত শ্রোতা, বিলোনিয়া আকাশবাণীর একজন নিয়মিত
1: শ্রোতা।
0: বলুন।
1: আচ্ছা, আমার ডেট অফ বার্থ 3/12/1961। আমার জন্ম হয়েছে মুড়িপুর, ঠিক আরব যেটাকে বলে দক্ষিণ মুড়িপুর,
0: দক্ষিণ মুড়িপুর। আচ্ছা,
1: তো ওখান থেকে আমি বিলোনিয়াতে আমার করলাম একটা, আমার কাকা শিক্ষকতা করতেন শশধর বণিক, ওনার আমার বোন কুত্তুত বোন, এর অনুপ্রাসনে যে বিলোনিয়া আসলাম তখন আমার মুড়িপুর আর যাওয়া হলো না।
0: আচ্ছা,
1: আমাদের পেশাগত ভাবে আমাদের হাতের কাজ শিল্প যেটা, এটা গোল্ডস্মিথ সার্টিফিকেট আমাদের আছে, আমাদের হাতের কাজের, এটা বিলোনিয়াতে তখন আমার যাওয়া হলো না। আমার কাকা বলছে আমার বাবাকে, তুমি বিলোনিয়াতে ওকে দিয়ে যাও, আমি ইয়ে করবো কর্মসূত্রে,
0: মানে সেই বিলোনিয়াতে আসা।
1: আচ্ছা
0: আচ্ছা, তার মানে আপনার শৈশব কেটেছে মুড়িপুরে?
1: হ্যাঁ, শৈশব মুড়িপুরে কেটে,
0: শৈশব মুড়িপুর কাটলো। আপনার বাবা কি করতেন, এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন?
1: ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
0: আচ্ছা, মানে স্বর্ণ ব্যবসায়ী ছিলেন একজন?
1: তখন স্বর্ণ ছিল না, রূপার কাজ,
0: রূপার কাজ ছিল
1: পাহাড়ি যেসব
0: অলংকার, এবং গ্রামে গঞ্জে তখনকার মানুষ তো স্বর্ণের থেকে রূপাটা বেশি কদর করতেন। আচ্ছা, তারপরে বিলোনিয়াতে যখন আসলেন, এখানে আপনার বেড়ে ওঠা, এরপরে বিলোনিয়ার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হওয়া, তারপরে এখানেই আপনার একেবারে স্থায়ীভাবে বসবাস শুরু, তাই তো?
1: নিজের ব্যক্তিগত এটার থেকে পাশাপাশি আমি সোশ্যাল ওয়ার্কের দিকে আমার ছোটবেলা থেকেই যুক্ত।
0: হ্যাঁ জানি, সে আমরা জানি সবাই, আমরা বিলোনিয়াতে যারা আমরা বাস করি আপনার সম্পর্কে যারা কিছুটা জানেন সবাই এই বিষয়ে অবগত আছেন,
1: আমার ছোটবেলা থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: এবং আমার পড়ালেখার সঙ্গ, হ্যাঁ, যখন ছোটবেলা বৃক্ষরোপণ হতো আমি সঙ্গে থাকতাম।
0: আচ্ছা আচ্ছা,
1: আমার এখনো মনে আছে, আমার যখন আমি বালুবাড়িতে ওখানে অঙ্গনাদী সেন্টারে যখন ইয়েতে ছিলাম, তখনও আমি ওই কবিতা বলে আমি একটা প্লেট পেয়েছিলাম বাইকুড়াতে, আমাদের দিদিমণি এনেছিলেন।
0: আচ্ছা,
1: তখন আমার ওখানে মনে আছে এটা।

0: বাথরুম শেষের দিকে।
1: তখনকার বিলোনিয়া আর এখনকার বিলোনিয়ার মধ্যে কতটুকু?
0: আরে বাবা, এটা তো আমূল পরিবর্তন,
1: আমূল
0: ভাবা যায় না। ওখানকার প্রজন্ম হয়তো মুখে বললে ওরা বিশ্বাস করে।
1: তখন তো এই যে আপনার বিলোনিয়ার যে প্রবেশের এই যে সেতু, বনকর যেটা সেতু, সেটা তো তখন কাঠের ছিল নিশ্চয়ই?
0: না না, কাঠের না, নৌকা দিয়ে বাড়াবার হতো, জুরিন্দা নৌকা ছিল,
1: জুরিন্দা নৌকা।
0: কত এই গাড়ি পরে গেছিল আমার এখনো মনে আছে, শঙ্কর ভান্ডার তখন ট্রান্সপোর্টের বিজনেস করতো।
1: আচ্ছা,
0: গাড়ি লোড দিতে গাড়ি নদীতে পড়ে গেছে।
1: আচ্ছা, সে তো একবার নয়, অনেকবার এইসব ঘটনা ঘটেছে।
0: তখন আমরা
1: নদী তখন আরো সরু ছিল, এতটা গভীরতা ছিল না।
0: আমার কাছে মনে হচ্ছে কাঠের সেতু তো মনে হয়েছিল ওই দিন হয়েছে,
1: সেই
0: তারপরে তো পাকা সেতু হয়েছে,
1: পাকা সেতু হয়েছে।
0: আমরা তখন, আমার এখনো মনে আছে, নদীর উপরে নৌকা দিয়ে পেরিয়ে ওখানে বাস দাঁড়িয়ে থাকতো, ছয় ঘন্টা, সাড়ে পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা লাগতো শান্তির বাজার দিয়ে ঘুরে গাড়ি যেত। তিন টাকা ছিল বাস
1: ভাড়া। এখান থেকে যদি কেউ তখনকার সময় যদি রওনা হতো, মানে আগরতলার উদ্দেশ্যে রওনা হতো, তার মানে তার
0: ছয় ঘন্টা হাতে নিয়ে
1: যেত, ছয় ঘন্টা হাতে নিয়ে যেতে হতো। মাঝখানে বিরতি ছিল,
0: বিরতি
1: শান্তির বাজার বা কোথাও বা উদয়পুর গিয়ে কোথাও একটা বিরতি হতো,
0: বিরতি শান্তির বাজারে প্রথম হতো। ছগড়িয়া টিলার মধ্যে মার কালীবাড়ি কেনে সবাই পুজো দিত, গাড়িতে ঘুরে ঘুরে যেত। এরপরে মাতার বাড়ি গাড়িটা দাঁড়াতো, মাতার বাড়ি দাঁড়াবার পরে সবাই পূজা টুজা দিয়ে আসার পরে তখন কন্ডাক্টর বলতো সবাই উঠেছে কিনা, তারপরে গাড়ি আগরতলা দিয়ে
1: রওনা। তারপরে আবার
0: যেটা এখন নতুন প্রজন্মের কাছে এটা অত বিশ্বাসযোগ্য হবে,
1: মানে এখন তো আমরা প্রায় এক ঘন্টা আমরা সেই স্মৃতিগুলো আসলে এখনকার প্রজন্ম তো ভাবতেই পারবে না। এবং আপনারা যারা প্রবীণ নাগরিক, এগুলো যখন আপনারা ভাবেন বা গল্পগুলো বলেন, তখন হয়তো এই প্রজন্মের কাছে অনেকটা গল্পের মতো মনে হবে।
0: আরেকটা ছোট্ট কথা বলি, মুড়িপুরের যে রাস্তাটা,
1: হ্যাঁ,
0: ওইদিকে বুলঙ্গা,
1: আচ্ছা,
0: একটা বুলঙ্গা মানে থুচামুড়ি ছাড়া দিয়ে আমরা কলার বেরকা দিয়ে বেরোতাম।
1: আচ্ছা,
0: নদী কলা, যারা মুড়িপুর থেকে
1: গাছ কেটে টুকরো টুকরো করে বেঁধে তারপরে এটাকে, মানে
0: মুড়িপুর থেকে যারা আসতো,
1: আচ্ছা,
0: ওইদিকে মানুষ এদিকে থাকতো এটা বান্ধা,
1: আর
0: বিলোনিয়াতে যারা যেত কলার ইয়ে দিয়ে ওইবারে যেত,
1: টেনে টেনে
0: ছিল এই রাস্তার অবস্থা। তারপরে বুলঙ্গা তুবান টুবান আসলে, যেমন বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ওইটা বুলঙ্গা পরে রাস্তা পরে থাকতো, এদিকে সরিয়ে তারপরে আসতে হতো।
1: আচ্ছা,
0: জর্জরির একটা ঐতিহ্য আছে, সেটা আমার স্মৃতি প্রজ্বলিত। সেটা হলো, আমরা যেমন হরিদ্বারের মৌসুরী ঝর্ণা দেখতে যাই, যদিও আমি গেছিলাম এখানে, আপনি গেছেন কিনা আমি জানি না,
1: না আমার যাওয়ার সৌভাগ্য হয়নি।
0: তখন আমি যখন হরিদ্বারের মৌসুরী দেখছি, তখন আমার এই বিলোনিয়া জর্জরির কথা মনে হয়েছে।
1: আচ্ছা,
0: দক্ষিণ সোনাচারি পেরিয়ে আসতে ঝরঝরিটা পরে, এটা ধরেন এক পালন দুই পালন আগের থেকে জলের শব্দে বুঝা যাচ্ছে যে আমরা ঝরঝরি আসি,
1: ঝরঝরি এসে গেছি।
0: তখন এখানে
1: এখন তো বিলোনিয়া ঝরঝরি যে জায়গাটা বলছেন, মানে সোনাচুরির আগে যে জায়গাটা, এখন এতটা উন্নত, মানে ওখানে স্থায়ী বাজার হয়েছে, তারপরে গিয়ে এত বড় রাস্তা করে দিয়েছেন সরকার, তো সামগ্রিক বিষয় নিয়ে ঝরঝরিটা সেই শব্দটার এখন আর কানে আসে না, সেই জলটা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে।
0: আরো একটা ই আছে,
1: জল যায় খুবই একেবারে ছোট নালার মতো দিয়ে জল যায়।
0: এবং পরিষেবার কথা একটু বলছি, যখন আমাদের জলের তৃষ্ণা হেঁটে আসতে হতো, এই যে এই আমাদের উপজাতি অংশের মানুষগুলা বাড়ির সামনে কলসির মধ্যে
1: একটা ওই
0: ঢাকা দিয়ে রাখতো জল, খাওয়ার জল,
1: মাচার মতো তৈরি
0: করে উপরে
1: ছাউনি দিয়ে, ছনের ছাউনি দিয়ে, তারপরে সেখানে একটা কলসি আর একটা গ্লাস রেখে দিতেন।
0: ওনাদের প্রশংসা না করলে না হয়,
1: না হয় সত্যি।
0: হ্যাঁ,
1: এটা এটা এটা আমারও দেখার সৌভাগ্য হয়েছে, এই যে পথে
0: মনে রাখার মতো,
1: মনে রাখার মতো কিন্তু,
0: কারণ আমরা
1: বিশেষ করে এটা উপজাতি অংশের যারা বা জনজাতি যারা আছেন, তারা সেটা এই ব্যবস্থাটা করতেন,
0: ওরা করতেন, ওনারা এটা করতেন। এবং শুধু জল রাখতো তাই না, সঙ্গে একটা গ্লাসও থাকতো,
1: গ্লাস থাকতো,
0: বা কোথাও দেখতাম ওই যে আমাদের মাটির ঘট থাকতো,
1: মাটির ঘট থাকতো, কারণ তখন তো মাটির পাত্রগুলো বিশেষভাবে মানে প্রচলিত ছিল, এগুলোই ব্যবহার করতেন। আচ্ছা,
0: তখন উন্নত কাকে বলে আমাদের, তখন ওকে মনে হয় ওখানে মুড়িপুর আমরা দশ মিনিটে চলে যাই, জলের চলে যায় বিশ মিনিটে
1: সেই। আর তখন বিলোনি থেকে যদি কেউ জোলাইবাড়ি বা আপনি মনে করেন মুড়িপুর যেতেন, কতক্ষণ সময় লাগতো?
0: ওতে মানে

0: দেড় ঘন্টা
1: দেড় ঘন্টা লাগতো,
0: হ্যাঁ দেড় ঘন্টা লাগতো, কারণ জিরিয়ে জিরিয়ে যেতে
1: হতো, জিরিয়ে যেতে হতো।
0: আর মেডিকেল ব্যবস্থা,
1: দেখেছি সেটাও আমি দেখেছি।
0: আজকে সেই মরিপুরে হসপিটাল হয়েছে,
1: মরিপুর হসপিটাল,
0: এবং কি এবং রতনপুরের মতো জায়গাতে
1: আপনার
0: সেন্টার হয়েছে, এটা ভাবা যায় না, এটা আমরা ভাবিনি। আর যদি যোগাযোগ ব্যবস্থা বলতে চান, রেল চিত্রে বিলনী আসবে, আমি তখন ভাবছি আমাদের জীবনে রেল স্টেশন বিলনী হবে, এটা কখনো অভাবনীয়,
1: অভাবনীয় বিষয়। এখন আমরা রেলে করে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে
0: পারি, এবং কম পয়সায়,
1: কম পয়সায়,
0: এবং চিকিৎসা ক্ষেত্রে তো এটা বিশাল
1: বিশাল বিশাল বিশাল ব্যাপার।
0: যারা ধরেন টাকা পয়সা আছে, বাইরে ট্রিটমেন্টে ওরা ফ্লাইটে চলে যায়, আমরা গভীর অংশের মানুষ যারা আছি, হয়তো আমাদের দুই দিন সময় বেশি লাগবে,
1: কিন্তু আমরা তো রেলে করে যেতে পারি,
0: রেলে করে যেতে পারি।
1: এই যে সুযোগটা করে দেওয়া, এটা সরকারের এই যে উন্নত মানসিকতার পরিচয় দেওয়া,
0: এটা আমাদের বিশাল প্রাপ্তি,
1: বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি।
0: এটা টাকা পয়সা দিয়ে এটা হবে না,
1: এটা হবে না।
0: আপনি যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, আপনার কাছে টাকা কম থাকলো, এটা কিন্তু এটা
1: আমরা চাই বিলনী আরো উন্নত হোক,
0: উন্নত হোক।
1: আচ্ছা, আপনার এই যে ছোট জীবনের থেকে এখন পর্যন্ত, বিশেষ করে আপনার পেরিয়ে আসা দিনগুলোর স্মৃতিটুকু আপনি বলছেন, এখানে এসে পড়ে তারপরে আপনি কাকার বাড়িতে সেখানে অবস্থান করতে লাগলেন। আচ্ছা, তারপরে আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেলেন, সেটা কত সাল?
0: 1982 সালে আমি ব্যবসার সাথে,
1: ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। আচ্ছা,
0: এর আগে আমার শিকার একটা ইয়ে ছিল, এটা আমি যে ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি, এটা আমার একটা অ্যাপ্রেন্টিস যেটাকে বলে, এটা শিখে তারপরে আমি 1982 এই ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত হয়েছি।
1: আচ্ছা আচ্ছা,
0: পাশাপাশি কিন্তু আমার ওইটার সঙ্গে আছে সোশ্যাল ওয়ার্ক,
1: সোশ্যাল
0: ওয়ার্ক। যেমন
1: আমরা একটা সময় আপনার খেয়াল আছে কিনা এবং যারা সেখানে সদস্য থাকতেন তারা খুবই উন্নত মানসিকতার পরিচয় দিতেন বা দিয়ে থাকতেন বা দিয়ে থাকেন এখনো, এবং আপনার একটা সংস্কৃতি চর্চার অন্যতম সংস্থা বা প্রতিষ্ঠান বলা যায় LUYA, লুয়া।
0: এবং আমরা এখানে একটা গাছ ছিল, গাছের নিচে আমরা একটা সময় এখানে
1: সেই
0: আড্ডা ছিল,
1: সেখানে অনেকগুলো তখন গাছ ছিল,
0: গাছ ছিল
1: দুই পাশে, গাছ ছিল আপনার।
0: দুঃখের বিষয়, গাছটি সরকারের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কাটা পড়ে,
1: কাটা পড়তে হয়েছে,
0: ইচ্ছাকৃত না
1: অনিচ্ছাকৃত ভাবে।
0: আমরা
1: আমাদের বৃহত্তর স্বার্থে, আমাদের ক্ষুদ্রতর স্বার্থে তো বিসর্জন
0: দিতে হয়। তখন আমরা এই যে রুগী টুগি আসতো, রিক্সাওয়ালা, বয়স্ক রিক্সা, অন্ত মিলনীয় রিক্সা একমাত্র কয়েকটা ছাড়া নাই বললে চলে, তখন আমরা রিক্সাকে ঠেলে দিয়ে দিতাম। আর মহেশ্বর রুগী হলে পরে ডাক্তারবাবুর কাছে আমরা নিজেরা যেতাম।
1: আচ্ছা,
0: ওষুধ টষুধ ক্ষেত্রে গরিব লোক হলে বলে আমরা ডাক্তার, স্যার তো ওষুধ কিনতে পারছে না, আপনি একটু হেল্প করেন, হসপিটাল থেকে, বা অনেক সময় ডাক্তারবাবুদের চেম্বারও আমরা যেতাম, স্যাম্পল ওষুধ কোম্পানি দিয়ে যায়। এটি কিন্তু আমরা সবসময় তো করে না, যদ্দূর আমরা এখানে যে গ্রুপটা ছিলাম ওইটা আমরা করতাম।
1: আচ্ছা আচ্ছা, আপনি এই যে সমাজ সেবা, এই সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে পরিচিত হয়ে তারপরে তাদেরকে সহযোগিতা করা, এই মানসিকতাটা, এই যে একটা সুস্থ মানসিকতা, এটা কোথা থেকে পেলেন?
0: এটা আমাদের তো অভাবের সঙ্গে,
1: কার থেকে উৎসাহটা পেলেন?
0: উৎসাহটা আমি সমাজে সবকিছু দেখে এখান থেকে আমি নিজে এটাকে তুলে নিয়েছি।
1: আচ্ছা,
0: যেমন সমাজে বাস্তবে চলতে গেলে দুইটা জিনিস লাগে, এটা আমার ব্যক্তিগত ধারণা, হয় বেশি পয়সা থাকতে হবে, অনেক টাকা থাকলে পরে যে কোনো প্রবলেম সলভ করা যায়, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যবহার,
1: ব্যবহার,
0: ব্যবহারের মাধ্যমেই অনেক উপরে উঠা যায়, এটা আমার নিজের অনুভূতি। একমাত্র আমি ওইটাকে বেছে নিয়ে আজকে আমাকে, আপনার তো আশা করি বিলনিয়াতে অনেকে চেনে,
1: যেটা বলে আপনি পরিচিত,
0: এবং ওখানে আমি আজকে আসাম, কলকাতা, একমাত্র ব্যবহার জোরে আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি আমাদের স্মৃতি মন্দিরের সাথে,
1: স্মৃতি মন্দির, সেটাই আমি আসবো ভাবছিলাম। এই যে আপনি ধর্মপ্রাণ একজন মানুষ,

0: ধর্মপ্রাণ টোটালি। তো এর মধ্য দিয়ে যে মানুষকে সেবা করা, ধর্মের মধ্য দিয়ে তো মানুষকে সেবা করা যায়,
1: বিশাল বিশাল সেবা করা যায় মানসিকতা যদি থাকে,
0: আমরা আত্মসন্তুষ্টি পেয়ে থাকি, মনের একটা শান্তি প্রশান্তি আমরা লাভ করে থাকি। হ্যাঁ, স্মৃতি মন্দিরের সঙ্গে এই যে বিলোনিয়ার একটা অন্যতম, বিলোনিয়া নয় সমগ্র ভারতবর্ষের মধ্যে এবং সমগ্র আমি যদি বলি অধুনা ভারত, অর্থাৎ আমাদের তখন পাকিস্তান, বাংলাদেশ এবং স্বাধীনতার আগের কথা বলছি এবং আমাদের এই ভারত, এই মিলিয়ে এই স্মৃতি মন্দির রাম ঠাকুরের অন্যতম একটা প্রতিষ্ঠান, আশ্রম, মন্দির, এর সঙ্গে আপনি কত বছর ধরে যুক্ত আছেন?
1: আমি 1983 ঠাকুরের দীক্ষিত হই, তখন থেকে আমার আসা যাওয়া ছিল
0: ছোটবেলা থেকে।
1: আর এখানে আমি আসা যাওয়া করে দেখতে পেলাম এখানে বাইরের থেকে অনেক লোক আসে, ওদের কিনে একটু সেবা করা যায়, আমার পয়সা খরচ হচ্ছে না, শুধু আমাদের মেন্টালিটি যে একটু ভালো।
0: তখন তো স্মৃতি মন্দির পরিসর আরো ছোট ছিল,
1: তখন আমাদের পুরানো লোক ছিল, আমাদের বয়স্ক যারা আছেন আজকে ওনারা অনেকেই নেই, হ্যাঁ ওনাদের পেছনে পেছনে থাকতাম, আমাদের বয়সও কম, পিছনে পিছনে থাকলে একটা আদরণীয় হয়ে উঠত। হ্যাঁ, তো এরার থেকে আমি আস্তে আস্তে আস্তে আস্তে এত অনুপ্রেরিত হলাম, এখন এটা আমি তখন ব্যবসা বাণিজ্য একদম গুটিয়ে ফেলেছি, নাই বললে চলে, কিন্তু এখন এরার সঙ্গে যুক্ত হয়ে সময়টা এখানে কাটি,
0: ওইখানে।
1: হ্যাঁ, এখানে বাইরের থেকে যখন লোকগুলো আসে ওরা কিন্তু এখানে খেতেও আসে না বা থাকতেও আসে না, এখানে শুধু যে ঠাকুরের একটা বিচলিত স্থান এটা দেখার জন্য। তখন আমি আমার অভিজ্ঞতা যতটুকু, আমি চার মহারাজের সাথে সফর করেছি, আমি আপনি যদি অনুমতি দেন আমি বলতে
0: পারি। অবশ্যই, কেন নয়।
1: আমি আমাদের সত্য মহন্ত ভদ্রন্দ্র থেকে আমি নাম নিয়েছি।
0: আচ্ছা,
1: তখন স্মৃতি মন্দিরের সঙ্গে একটু বেশি অনুপ্রেরিত হওয়ার কারণের পেছনে ওনার অবদান। তখন বরপাতারি মন্দিরে আমরা গেছিলাম অনেক গাড়ি নিয়ে, আসার ক্ষেত্রে মহারাজ আমাকে মহারাজের গাড়ি করে নিয়ে আসতো স্মৃতি মন্দির। ওর পরের থেকে আমি এই স্মৃতি মন্দিরের সঙ্গে আরো বেশি যুক্ত হয়ে গেলাম আর কি। ওখানে
0: আপনি তো সাহিত্যপ্রেমী, আপনি একজন সাহিত্যপ্রেমী, আপনার কবিতা আমরা মাঝে মাঝে পড়ে থাকি বা দেখে থাকি সোশ্যাল মিডিয়া হোক অথবা কোন ম্যাগাজিনে, এটার সঙ্গে আপনি কবি থেকে যুক্ত হলেন?
1: এটা অ্যাকচুয়ালি আমি সাহিত্যিকও নই কবিও নই, কিন্তু আমার একটা সবসময় এইসব লাইনের যেসব লোকগুলা
0: তাদের সঙ্গে কথা বলতে বলতে
1: চলতে চলতে চলতে চলতে চলতে চলতে আজকে আমি ধরেন না দুই এক লাইন যা দুই একটা যা দিয়ে দিলে, এটা আমার অভিজ্ঞতার থেকে এক্সপিরিয়েন্স থেকে এটা আমি
0: লিখেছি। আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, যেমন আমি একটা কবিতা লিখেছি মহারাজের, আবার যখন সপ্তম মহন্ত
0: সপ্তম
1: মহন্ত
0: কবিতাটা আছে এখানে?
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা আচ্ছা, পাঠ করুন।
1: হ্যাঁ পাঠ করবো।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
1: আচ্ছা, কবিতাটা পরে আসছি।
0: হ্যাঁ
1: আচ্ছা, তখন এই উনি কয় তোমার এটা খুব পছন্দ হয়েছে।
0: আচ্ছা,
1: তো পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে তো উনি আমি তাহলে একটা সই দাও, তোমার পছন্দ হয়েছে সপ্তম মহন্ত, এবং ওনার কাছে আমি খুব আদরণীয়।
0: বাহ,
1: সবার
0: কাছে আদরণীয় শুধু ভালো মানসিকতা যদি থেকে থাকে,
1: আমি
0: ভালো মানুষ হতে বাধ্য এবং আপনাকে আমাদের সবাইয়ের কাছে উনি গ্রহণযোগ্য এবং তার মধ্যে নারায়ণবাবু একজন।
1: আমি কর্মকে প্রাধান্য দিই বেশি, ব্যক্তির দাম আমিত্বটা সবসময় ত্যাগ করে সবসময় কাজ করতে চাই। আমি এটা করেছি, আমি এটা করেছি, এটা থেকে সবসময় যদিও বলি কোনো সময় যদি ভুলবশত বলি, কিন্তু আমিত্বরা ত্যাগ করে ধর্ম প্রতিষ্ঠানে কাজ করতে গেলেই মানুষের আকর্ষিত বেশি হয়।
0: অবশ্যই,
1: মনে করেন আপনি ধর্মনগর থেকে বিলোনিয়াতে এসেছেন, আসার পরে আপনি আমার থেকে যে পরিচয়টা পাবেন, আমি যদি আপনি এসেছেন আমি আপনাকে খাওয়াইছি আমি আপনি এটা করেছি, এটা না, দ্যাট নট। আপনি যদি বলেন আমি যে না না এটা আপনার ভাগ্যে আপনি পেয়েছেন, আমার কিছু
0: জ্ঞান। একটা কবিতা বলুন,
1: একটা কবিতা বলুন,
0: আপনার লেখা একটা কবিতা পাঠক। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকে স্মৃতিসুধা অনুষ্ঠানে বেলোনিয়ার প্রবীণ নাগরিক, প্রবীণ ব্যবসায়ী এবং সমাজসেবক নারায়ণ কুমার বণিক।
1: আমি যে কবিতাটা পাঠ করব এটার নাম দিয়েছি ঝিনুক।

0: স্বরচিত।
1: আচ্ছা আচ্ছা।
0: ঝিনুকে মুক্তা আছে, সমাজেও মানুষ আছে, সব ঝিনুকে মুক্তা হয় না, সব মানুষও মানুষ হয় না, খুঁজতে হবে মুক্ত ঝিনুক, গুললে পাবে ভালো মানুষ, খুঁজলে পাবে মুক্তা ঝিনুক। ছোট করে লিখেছি।
1: আচ্ছা আচ্ছা,
0: আমার যতগুলো লেখা একটু ছোট করে দিই।
1: আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কতটা কবিতা লিখলেন?
0: আমি 25-30টার মতো লিখেছি। আমার সামনে একটা বইটি বার করার ইচ্ছা আছে।
1: আচ্ছা,
0: তো এটা যারা এটির সঙ্গে যুক্ত আছে ওনারা যদি অনুমতি দেন তাহলে আমি এভাবে আগাগো আর কি। এখনো প্রসেসিং আছে।
1: প্রসেসিং আছে। আচ্ছা আচ্ছা, না আমাদের শুভকামনা রইল আপনার সেই কাব্যগ্রন্থ যেটা সেটা প্রকাশিত হোক এবং বিলোনিয়ার সাহিত্য অঙ্গনে বিশেষভাবে সেটা সমাদৃত হোক। যাই হোক, কথা বলছিলাম নারায়ণ কুমার বণিক মহোদয়ের সঙ্গে। নারায়ণবাবু, আপনার কাছে এবার আমরা জানতে চাইব, এই যে আপনার পেরিয়ে আসা জীবনে অনেক চড়াই, অনেক উত্তরাই, অনেক সুখ, অনেক দুঃখ, তার মধ্যে এমন একটা স্মৃতির কথা বলুন এই মুহূর্তে আপনার যেটা মনে পড়ছে, যে স্মৃতিটা আপনাকে ভীষণভাবে এখনো ভাবায়, এমন কোন ঘটনা
0: আছে? এটা গেলে তো আমার চোখের জল চলে আসবে। আমরা দুবেলা ভাত খেতে পারিনি, রাত্রিবেলা কাঁঠাল খেয়ে কাটাতে হয়েছে।
1: আচ্ছা,
0: এমন দিনও গেছে ভাতের মার খেয়েও থাকতে হয়েছে, এরকম দিনও গেছে। আজকে শুধু আমার মনে হয় আমি মানুষের একটু গ্রহণযোগ্যতা হয় না, আজকে আমি এই জায়গায় এসেছি। শুধু ব্যবহার, অন্য কিছু না, মুখটা যে অসাধ্য সাধন করা যায় যে কোনো ব্যক্তির, শুধু তার যে ব্যবহারটা ভালো থাকে, যেটা আমার ক্ষেত্রে দৃষ্টান্ত। আমি ছোট্ট আর একটু উদাহরণ দিই।
1: অবশ্যই।
0: আমি কিছুদিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম।
1: আচ্ছা,
0: আমার হসপিটালে 50-60 জন লোক গেছে দেখতে, এবং এই আমাদের ডক্টর জগদীশ নম, উনি আমাকে নিজে, আমাদের এখন বর্তমান সেক্রেটারি উনি এবং জগদীশ নম আমাকে শান্তিবাজার হসপিটাল নিয়ে সিটি স্ক্যান করেছে, আমার 1 পয়সা খরচ হয়নি। আর ঠাকুরে এমন কি বা, অ্যাক্সিডেন্টের পরে আমার চশমাটা ভাঙেনি, আমার মোবাইলটা হারায়নি, আর কিছুই হয়নি। হেলমেট ছিল না, আমি হেলমেটটা ভুলবশত লাগাইনি। হেলমেটটা থাকলে হয়তো মাথা চোট পেতাম না। হেলমেটটা সাইকেলে ছিল।
1: এখন সুস্থ আছেন তো?
0: হ্যাঁ, সুস্থ।
1: আচ্ছা, বাহ, শুনে ভালো লাগলো।
0: এই যে আমি যে যেটা, এটা তো একটা স্মরণীয় ঘটনা।
1: অবশ্যই অবশ্যই।
0: এক দুইটা বললাম, একটা হচ্ছে আমি ওই কাকাইকে তো বলার সাথে এখানে এখানে পিছনে আমরা অভাবের সংসার, বই কেনার জন্য আমি পড়তে পারিনি তৎকালীন সময়ে। হ্যাঁ, এরপরে আমরা এই দুবেলা ভাত খেতে পারিনি এত দারিদ্রতার সাথে, কিন্তু আমার বাবা সৎ ছিলেন। এখনো আপনি মরিপুরে যদি বলেন, মরিপুর বাজারে না, এটা ইয়ে আমাদের গ্রামে 3-4 কিলোমিটার ধরে আমার বাবার নাম কুটেশ্বর বণিক বললে লোকটা গরিব ছিল কিন্তু সৎ
1: ছিল।
0: ওই বাবার ওই জিনিসটা আমি গেস করেছি যে বাবা সৎ ছিলেন, ওইটা আমি ইয়ে দিয়ে আমি সমাজে এটাকে কেন্দ্র করে আমি চলতে আজকে যাই, যতটুকু হয়েছে আমি আমার বাবার স্মৃতিটা মনে রেখে
1: ঠাকুরের আশীর্বাদ,
0: ঠাকুরের আশীর্বাদ তো আছে,
1: ভালোবাসায় আপনি,
0: মানুষের ভালোবাসায়।
1: আচ্ছা,
0: এরপরে দেখেন আমার সবসময় এই যে টাউন হলে বিভিন্ন বিভিন্ন ছেলে মেয়েরা যখন স্ট্যান্ড করতো, ওইখানেও আমার ওদের ছাত্রদের উদ্দেশ্যে কবিতা লেখা, ওইখানে আমার ক্ষুদ্র আমি 2 টাকার একটা কলম দিলাম।
1: যেটা যে বিষয়টা আপনি বললেন যে যারা ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতো তাদেরকে সরকার বা কোন সংস্থার পক্ষ থেকে সেখানে সম্বর্ধনা দেওয়া হতো, হয়ে থাকে, এখনো হয়ে থাকে, সেখানে আপনাকে আমরা দেখেছি এবং সেখানেও তাদের হাতে প্রীতি উপহারটুকু তুলে দিতে আমরা দেখেছি। অনেক প্রতিষ্ঠানের মাঝে অনেকে হয়তো ব্যক্তিগত মানে প্রতিষ্ঠানগত ভাবে সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম দেখলাম সেখানে নারায়ণ বণিক, উনি উপস্থিত।
0: আমি যে আমি শিক্ষা, আমার তো শিক্ষা এই জায়গাতে আমি আসতে পারিনি,
1: আসতে পারিনি
0: আর্থিক কারণে। এখন যারা এসে আমি আনন্দে, যেমন আকাশ, হ্যাঁ, ওর সম্বন্ধে একটা কবিতা লিখেছিলাম আমি।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, তারপরে যেমন বৈশাখী মেলাতে আমাকে ওরা আমাদের 2টা ইয়েতে আমি 2টা ইয়ে লিখেছি। হ্যাঁ, কিন্তু এই যে এটা আমার হচ্ছে প্রাপ্তি, এটা আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ,

0: ত্রিপুরাবাসী বিলোনিয়াবাসীর কাছে যে আমি ক্ষুদ্র একজন নাগরিক হিসাবে এই জিনিসটা আমাকে সুযোগ করে দেওয়া,
1: এই যে কদর করতে জানা, এই যে ভালো মানুষের কদর করতে জানা, সেটা যদি ভালো মানসিকতা না থাকে, আমার একটা সুপ্ত এই যে আপনার মনে একটা ভালো চিন্তা যদি না থাকতো, আপনি তো এটা করতে পারতেন না। আপনি ব্যক্তি হিসেবে ভালো বলে আপনি ব্যক্তি ভালো ব্যক্তিকে আপনি কদর করতে পারছেন, এবং তার হাতে সে ভালো রেজাল্ট করেছে, তার হাতে দেখলাম আমরা সেই নারায়ণ বণিক সেখানে প্রীতি উপহারটুকু তুলে দিচ্ছেন, সেটা সাধ্যমতো যত সামান্য হোক না কেন, কিন্তু আপনার কাছে সেটা অনেক বেশি, এবং যে পেয়েছেন তার কাছে সেটা অনেক বেশি। এই যে আপনার ভালোবাসাটা, এই যে শ্রদ্ধাটা আর কি,
0: এই যেমন সরস্বতী, সৌরমিতা বা বিভিন্ন যারা স্ট্যান্ড করেছে ওদের পাশে থাকা,
1: এই যে আপনি যে অর্থনৈতিক কারণে দারিদ্রতার কারণে আপনি পড়াশোনা করে উঠতে পারেননি সেভাবে,
0: আপনি
1: একজন ব্যক্তিগতভাবে ভালো মানুষ, একজন একটা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আপনি এখন পরিচিত মুখ, তারপরেও এটা হয়তো আপনাকে ভিতরে ভিতরে আপনাকে কাঁদায় যে আমি তো ভালো একজন হয়তো বা আমি পড়াশোনা করে সেভাবে আমি করতে পারিনি, আর করতে পারেননি বলে সেটা আপনাকে সবসময় তারা দেয়, তার জন্য হয়তো আপনি তাদের কাছে ছুটে যান, তাই তো?
0: আরেকটা কথা বলি আপনাকে, আমাদের যে সপ্তম মহারাজ এখানে আমাদের একটা ঠাকুরের ইয়ে হয়েছিল, সবাই সম্মানিত আমাদের একটা যে নতুন কমিটি হয়েছে, এখানে এত মানুষের মধ্যে, হ্যাঁ এটা আমি আমারটা নিজের প্রসঙ্গে নিজে করা ঠিক না, কথা প্রসঙ্গে আমি বলছি, যদি আমি বাবা তখন আমার কর্ম দেখে বলছে এখানে নারায়ণ মণিকের কথা না বললে না হয় একজন কর্মী হিসেবে, হ্যাঁ ও আমি আমার নিজের চোখে যেটা দেখেছি সারাদিন মন্দিরে ঘরে থাকি, তাইলে কি আমার ব্যক্তির দাম নয়?
1: অবশ্যই,
0: এটা আমার বিশাল পাওনা, আমি রক্ত দিয়েও এই বাবা যে কথাটা বলেছে এটা আমি করতে পারবো না। আশা করি আপনারা ওইটা,
1: আপনার অবসর জীবন কিভাবে কাটে
0: এখন স্মৃতি মন্দিরে?
1: অবসর তো নেই বললেই চলে,
0: না অবসর নেই,
1: আপনি তো কর্মঠ মানুষ,
0: হাত পা যতদিন চলে আমি আজীবন, যতদিন আমি হাত পা চলে ততদিন মানুষের সেবা করে যাব, বিশেষ করে বহিরাগত যারা আসে, বহিরাগত বলতে আমাদের বহিরাজ্যের এবং আগরতলা থেকে যারা আসে স্মৃতি মন্দিরে, আমি চেষ্টা করি সাধ্যমতো ওদেরকে একটু সেবা দেওয়ার জন্য, হয়তো কতটুকু পায় ওনারা জানে, আমি চেষ্টা করি।
1: এখন পর্যন্ত কোন কাজটা করে যেতে পারেননি বলে আপনার আক্ষেপ হয়?
0: আমার মতো বেশি মানুষকে একত্রিত করতে পারিনি, আমার যে মেন্টালিটি,
1: আচ্ছা
0: এই মানুষকে আমি বেশি মানুষ আমার মতো কখনো জোগাড় করতে পারিনি, এটাই আমার ব্যর্থতা।
1: আচ্ছা
0: আমি যেটা বলি, আমি চাইছি
1: কি করার ইচ্ছে,
0: আমি চাইছি আমার মতো করে আরো দু একজন লোককে, দু চারজন লোককে এদিকে অন্তর্ভুক্ত করতে পারি কিনা, তখনই আমার
1: সমাজ সেবার ক্ষেত্রে
0: হ্যাঁ, এটাতে টাকা পয়সা লাগে না, যে সময়টা আমার বাড়িতে বসে টিভি দেখি, যে সময়তে চা দোয়ানে আড্ডা দিই, ওইটা যদি একজন লোককে আমরা সেবা দিতে পারেন, এটাই আমার ইচ্ছা যে আমার মতো করে আর দু একজন মানুষ।
1: আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসছে, আমাদের নির্ধারিত সময়, আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, অনেক কথা বলার ছিল, জানার ছিল, কোনো একদিন না হয় পরবর্তী কথাগুলো আমরা জেনে নেব। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আপনি আপনার এই সুস্থ চিন্তা, সুস্থ মানসিকতা, উন্নত মানসিকতার এই যে চিন্তাধারা, সেটা আরও বেশি বিস্তৃত হোক এবং আমাদের অনুপ্রাণিত করুক, এই কথা রেখেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন।
0: হ্যাঁ নমস্কার, আমি শ্রীনারায়ণ মানিক, আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানালাম।
2: শ্রুতিসুধা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নারায়ণ কুমার বণিক, বিলোনিয়ার বাসিন্দা, তাঁর সাক্ষাৎকারে ছিলেন পিনাক দত্ত, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন, এরপর আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আসুক যদি নরকা তাক বিশ্বরাই খনা না মসং জামানি রেসামং তাবং নে বেসব তংনাই অজরাব ফুংকাহাম আং তাগর জনাই এ বুকু তাগর জলারি বুকু কনিকা আ ফুংকাহাম বড় সামনানি খনানানি গাকে তমাল তাই সুর বিবাই রেসাব যা বসং নন চাসমাই অর সামং খনা না বাবিনে না কয় হরকা কাই বুকুং নে বাগে অর সামং ফাদে হাগে

তাৰমানে বেচবো সাবনি মেসেজ দো আয়নে পেকাজল আনি সিমি তাকো ব্রিজেস বখনা নামো সুখা খনা নামো সুযাকা বিপাশাতাই মানি বাইরে সাবজাক সামং ও দাচিকন আগে খানাদি তাকো অ

0: আম্বাসানী সিমি তাকুক বিশাল বব বিপাশারি আং নেকটাং সার সামং খনার দিহনে নাই কইহর কাকে তাকুক বিপাশারি আং তাই মানে বারে সাবজাক রসামং অর সামং নখনা দি
1: কিশাক

খুনার জাখা তাবনে বেচাবো সাব কক মেসেস সিকানা গেন গাবদিন ছিমি তাকু রবীন্দ্র ব বিশ্বনাথ দেবরমা বাইর সাবলার সামুং খুনানা মুসুম জাগাই কৈহরকা আকে খুনাদি তাকু অর চামুং আসুক সামানি গুলো সে অর চামুং

0: প্ৰণৱ তাকো প্ৰণৱ দেৱ ৰমা বস্বিকা পুংকাহাম নাই নাই শিকা পুংকাহাম তাকো ননৰ বহাইন বংকা লেম্বচৰা সংখিয়ানি ব খনানামু চুংজাকা তাকো চিরকুমার বাইরে চাপজা সামং ওর সামং ব স্পেশালি ডেডিকেট খালাইকা বিনি দল হিরন লাতিয়া ন তাই তেই খনাই তংনাই যতন ফাইদাহেকে খনা দি তাকো প্রণব নং খনানামু চুংজামনি চিরকুমার দেবরমা বাইরে চাপজা সামং অর চমই নাংজাক
1: মানাইতা

0: তোমাকা যত খাই দাই রং নরক খাই অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী আগরতলা পক বরফ নিপান আং রাকেশ আও ফাইটিকে হাইনহাই সিনে অল ইন্ডিয়া রেডিও ভারত হাক্তর চেংজাকমানি বিশি সুকুশি এবার নাইনটি ইয়ার্স পুমানরগী তুমি তুজা কক থাইজাথাইনি খালাইফিনাই আও সিনী তৈ খরকচা সৈকরং মানকা বরম গান সন্দা রামদেব বর্মা সারন লামসগ সারন খুলুমকা
1: খুলুমকা তিনি যত রেডিও খাই দায় খাপানি তা খুবুখুব সংগ্রহ তাই নতন তিনি যে অল ইন্ডিয়া রেডিও নি চুকুশি বিশি পুমানরগী যতন খাকা হামিয়া ফর
0: সার আং পৈলান সঙ্গনামু সঙ্গ আওয়াই খক এবার রেডিও ভারত হাক্তর চেংজাকমানি নাইনটি ইয়ার্স এবার বিশি চুকুশি কাউই থাকা আওয়াই খক চিনি হুকুমু মুকুমু সজা থানি এবার মতাঙি নারক থানি নিনি মকল বম হাইকে নক সার সঙ্গন অবকিসা সাবৈখানা রেডি
1: আব তো সানা থাকে অমহাইন অল ইন্ডিয়া রেডিও আওয়াই মানে তো বিশি চুকুশি কাউই থাকা হাইপান ভারত হাকতর বিশি চুকুশি কাউই থাকপন চিনি ত্রিপুরা হাস্টে ও পুইলা চেংজাক মানে হিঙ্কে তো যে সাইমান মানে মতে হিঙ্কে 1967 আবহাই সুজরারগো সে পুইলা আঙ্গু হই সাইমানো হিঙ্কে আবনি ইয়াগুলো সঙ্গ আগিরগ যে চিনি হুকুমু মুকুমুনত বসুক জরাতে ফুয়ার জাকা হিঙ্কে অবনি সুতাই তাই সঙ্গ কোন মানে বিফেন সুনান করি হিনে আনি খাওকা আঙ্গু আনসুগো তামুই হিম্বা সঙ্গ আগি সরাইফুর রং সিমিন যেমন তাবুক বাই সঙ্গ তাম হাই প্রায় বাসি বা ব্রুচি চুকু আবহাই বিশি রগ সঙ্গ যে খানাই ফেমেন যেমন 1972-77 আমহাই জরারগ যে কক বরক পুইলা খানা মানে চিনি অগরগ যেমন চং আফ্রু পুইলা জাদু কলেজার পুইলা খানাকা যেমন চং 1978-79-80-81-82 আমহাই জরারগ বেলাই খেন রেডিও নি

रेडियो न हामजागलाई यो चिनि बरग र आफ्नो रेडियो गो कामी कामी रग जतन कामी रग कसि करी खु कुन कुन कामी रग कासे कुसनी कामी रग हिंकाई तंगिब कामी ओ रेडियो थासा रंग तंग हिंको रेडियो खनाना बागिसे सिधा हन कामिनि बरग जतन कुठुमै थांलाय যেমন দীপর জরা নি মাইছে আবার দীপর জরা বারোটা তো আমার খাসিক লাগি তো কই মুসুই খেলানা থাংলাইও উইয়া হাঁকাইবা সানা জরাও যেমন নাটক খেলানা পুরো রগ খাসিক লাই থাংলাইও আমার তো কাইসা আজ যে খেনা লাইমানি আবুব তো কাইসা বরং মুসুমানি আ মুসুমা রংনি ফসল ফসল ন হয়তো বা আপনি যে বুথাইনু নাবুক জরা চিনি হাও গবাং মা হুকুমো মুকুমো রসাবনাই আর্টিস্ট বা বিভিন্ন নাটক নাটক হাইনাই রক বা থুমনুক নিমান বনসং কক বড় বাই আবাহের গবাং বড় আবনি থেকে এনকারেসিং বাসা খা যেমন চ পুইলা খানা কাত আমার চিনি রেডিও সেন্টার প্রথম রসাবনা হিকাই ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মা বাই পুইলা শৈলেন্দ্র দেববর্মা আং তো খুঁজো বাই থাং বাই চিনি যে শৈলেন তাকু ককরা শৈলেন দেববর্মা বত তাও করিখা ব হয় তো চিন হানো একারি থাকা বিনি বুসাজবই চিং যে ফুর সামা খান তেহাতার পুলিয়া গান আধুনিক গান হিটা বনচা যেমন রুং শক্তি নাই মাঝি নংবা তোমার সক পাজি হিন্দি না ফাইদি পুষা গানও ফাইদি তাইসা আমারও খানাকে বুসক তংঠক জরা রব আর গান রং খালানের বাকে সিধাহাই খাসিলাই ফেলি যেমন নি টিপরা ভারত আপুর জাদু কলেজের চাকরে বিশ্বরায় দেব বর্মা হুম ইকাই যেমন যতীন্দ্র দেব বর্মা পুসরায় দেব বর্মা বিশ্বলক্ষ্মী দেব বর্মা আবহাইরক বরক বমা বসুক খানাতক খানাতক জাদু কলেজা আ জায়গাও বসুকসে কুপলুং চিনি ককঠাইরক চিনি যে হুকুমু মুকুমুনি আগিনি ককঠাইরক কুপলুং আমার উনি থেকে না তাবুক যেমন আধুনিক রেসামনাই রক যে তা মডার্ন সং রেসামনাই রক গবং মা ককঠাইরক মানখা যেমন গুরুমোহন দেব বর্মা সংরক আগি ইকাই যেমন তামহ 1980 বা আমার হাইজরা রকম উল যেমন গান খানাকা বিশ্বকুমার দেব বর্মা হানি রেসামারক যেমন খাসুক বুসুক খাসুক বুসুক কৃষিকন তংতই আনো খায়ো মারক আপরক এমনভাবে সিনিয়র রক বিখ্যাত হাতা ত্রিপুরা হাও ইহাকে তাকে ও যেমন প্রবারানি রূপিনী রেসামানি ও জানবাই মালাইমা লামা ও লামা ও মারক আজরা রোগ তাইবু গবং বড় রোগ রসাবই থাকা বংনি কোনো তঙ্গ হ্যাঁকে বং গান রং হয়তো বা বাক্সা মুইতবে যেমন মিলন দেবর্মা সংরক রসাবা যেমন টিকেন্দ্র দেবর্মা হানি রোগ চং রসামা খানাকা যেমন উতুনি নখা কসম্বাই হিমার আজরা রোগ পুইলা খানাকা হ্যাঁকে যেমন চিনি তাবো কথাং তংখু সৈতরঞ্জন দেবর্মা বোঝে সান্জা জ্বরা ও সাতরাই সগুই রক হ্যাঁকাই ও যে আংথানা পুরু কেব তাকাব বিহনি রসামা রক বেলা খেন খানাতক খানাতক হিনকে আমরংনি থেকে বেস খেলাই রেসাবই আবরংনি ন ফলো খাইতে খাইতে ন তাবো গবংমা সেরাই রক ত্রিপুরা হাও খুবই এমনকি ত্রিপুরানি ফাতার রক থাঙ্গি রেসাবনানি নিনি বিভিন্ন মহাই কালচারেল একটিভিটিস কাহাম পারফর্ম খাইনাই বুম গনাং রক আসাই আবু সিমিয়া রেডিও সেন্টার নতুন চিং তাইবো গবংমা চিনি মানমানি জায়গা দো যেমন চ আগিও তো হয়তো বা ডাক্তারনি পান্ডার হনে করি আপ্রো তো কক বরক সানাই ডাক্তার করি বা আপ্রোকে চ বাংলানি বাংলা বাই বাংলা কক বাই যে ডাক্তারনি পান্ডার ফাইউ একে হুকবার তাবুক তো হুকবারনি পান্ডার হনে প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে চালু হয়তো আগি পুইলা বেখাক রগ হে যেমন সত্তরনি দশক রগ বা আশি দশক রগ আপ্রো হুকবারনি পান্ডা আপ্রো করি হাইফান তরক তরক দুনিয়া সলাই জাগি ফাইমানির সাথে সাথে বা কুসুক কামানির সাথে সাথে আমার মানুষ ও বিশৃঙ্খী রক গবং বড় রক রেডিও অল ইন্ডিয়া রেডিও বিশৃঙ্খী চিনি এমনকি চিনি হুকুমো মুকুমো থেকে চেঙ্গি চিনি তাঙি চাথেনে হুক খাইতে এমন থাঙি তংনানি যে সাকাম তংথেনে রগ গবং জায়গাও চুন রেডিও সেন্টারনি হয়তো চবং বিনি হয়তো চ কাহাম সামুগ থেপা ইমানখা আমার হাইকে চিনি সমাজ একেবারে চিনি টংঠাই রকম কাহামকে তাই ডেভেলপ খাইন থাকতেনে চো রেডিও রেডিও সেন্টার কাছে বেলা খেলো কাছে কন্ট্রিবিউশন বা চো তাম হাইবন চিনি কক বরক বাই হে চো রেখা হাই চো রেডিও তাম সিয়া তো চো যেমন নিনি হুকুমু মুকুমু কুসুক কাথেনে হুম তমু সামু টংখর সামনে থাকতেনে চিনি নাটক তুই নাটক বিশৃঙ্খী রোগ চাংখা হুম সামু বিশৃঙ্খী গবং চিনি আগিনি পরিবেশ রকম চাংখা হিনকে নিনি একদিকে শিক্ষামূলক অনুষ্ঠান মানো নিনি হুকবারনি সম্বন্ধে চ আইডিয়া মানো থাঙ্গি তংনানি বাকে চিনি সাকাম তংনানি সেপসাপ্রক মানো রেডিও কাশা অব বেলাই খেলো নাকুমানি সামু চিনি সোসাইটিও বা চিনি যে সমাজও চ বেলাইখান

0: 땅 탕나서 안 봐. 이거 양호세 팜부이 그 등자부리 너 기사 쇼크로기 똥따. 땀 봐.
1: 아마 눈꼽이케 샬라. 지니 넉니 내가 봐이. 안어 또 있니 멍 샤식 스마이러 땅 라이작도 되똥.
0: 도마 스마이. 어버 땅은 미양니 아이탕 고이탕 꼭 샤오이 똥 가사 안어.
1: 아탕 고탕 꼭 흔까이. 마레 마이잔청 바이키 안어 샤바샤.
0: 땀 샤바버라.
1: 능아기 샥 데리에 똥프루 스마이 땅 라이작 똥 흔블라사. 안 봐이 내가 너 까이나니 흔의.
0: 엄마 흐르 아깝다 하바이 너가 필자게 탕 흔히 너너 아무 속으로 봐이 까이 똥가 하이다 어바 하이나 쨍라 살아이 마스빌라
1: 땀은 보무티 카일레 쨍라 살아이 캐바너러 피야 아마 아마 아식 라이떼 샤거기야 무지 나룩디
0: 에 하이럭세 어보너 아스케 카나니 거기야 크나디 마고 라이티 앙 보너너 어거티 샥 급룽 디니 당너 크나당너 저라 চিনি নগ্নি গাইব আং হাই নই কতাবুক চিনি নগ্নি ডাকা বেড়স ন অগসুজাক্তা বব হাইকে আং খাইবা চিনি গাইডিং নগক লগ আচুগুই রিতাগুই দংফুরু থুরিয়া কেপলে কেপলে ওই ওয়াইনি ওয়াই থাম গাইডিং তলাব কলাজাক থাকা হিংকেবা চিনি নগ্নি গাইব আনি কক বাইন আন ইয়াফার ইয়াফারি দংতা অবশ্যে ওয়াই সাই হন্তানি ওয়াই থাম ওয়াইবুরে ইংগি থাকা হাইবা গাইব সেলে জাগি হাইন চেংরা বাই কবই বাইখাই আন হিংকাতা চিনি বুসা এবার নি বুসা চলা ফা নং বলি ফা নং কাদের কাইনা সারি কাইনা গো শিকা হিংকে আং থা ফানা হিনে হিনো হাইকে আংব চেংরা বে কবি বাই ইন দাকন কা ফান কায় হিনে গোসি রিজা খাতা আশুক সিবিলে হাই হিনে বা বড় ন মুসুক রকবাই কাই টংানি অংখা হনো
1: অংখা আমা আং যে বুঝি না নি টংমানি বুঝি পাইখা আং সিরাপসা মারে সঙ্গে নগ থাঙি ফাইগ্রা না
0: আং খং যাবি সুরুকনা লেরানো মাইমু কিসা সঙ্গে হিনে দাগি না হিমালে
1: দখন ডাক্তি সকাই খাইবা সংফায় নতা
0: হাই পালে তামনি অব আসে কাকাই বান্দাও থাকনা হিমা হাইকাই রিক তাল জুম কতাল কানে নখনা নাংখাবা বিয়াং রগরা থাকনা নাইলাই
1: থাইয়া বিয়াং থাকনা তো আং থাঙ্কা
0: হাই পালে নতালে বুদি ডাক্তি ন ফাইদি ফাই নগ মাইমু কিসা মা সংফায়ানো অখদং যাবলিব অম তাম বম তুই খাই আসে ভুলজাক বাই মানে কলাই খেসা হন বিয়াংনি বিয়াং বজরানি কক রং সে মা সাবই বখর খে যাবই মানলিয়াবলা সাংবা অবনি বুমা বিয়াং বং খনা অম তেং লাইলিয়া দুরা দংসে দুন মাইমুই সঙ্গে পাইমা চাষেওয়ানো

0: দিয়া তংহনু জংবা হাইবে হাইবেসে গুবে চেংরা মাইকে চেংরা থংলাই বিলাসা
1: হাইনি বাগুই ন বংনি আবোবা আন্তি থংলাই মানি ন গলাই খাতা আতা দংগই নংদা পুইলা নগুই ফাইগ্রা
2: হাইনি বাগুই ন আংনো সগাং নগুই ফাইও
0: নংখাই আবো বাহাইকে তাই বিয়াং থাংদানি নগুই দংইসা
2: ইয়াকুনি ওয়ারুগা কিসা তানানি থাংমানি সই সই থেবাই দরব সেংবাই খানা আমালাই ফাং পপক জামানি থাসে থাকিয়াকু আমালাই ফাং তামাসু পপক জাগি দংসা হনে নানিয়া থাংমালে মহাই নগুই দংইউ
1: হিংখাই আতা দংগই নং গনাই তিনি বুমা বুফা সংনাকে সাদে সাবুখাসা
2: বুইলা বংনি নগ থাঙ্গিন সাবি মা কাবু খাতা
0: বুমা বুফা সংলে বিপ্রাই জং লেখেনা
2: আর তাই সাজাংনাই কক দংসি আং সামানি লগে লগে ন গনাই তিনি বুমা বা আই ইয়ং বুরই খাসি গই হানি জিরু খগই কক থাই খলই কাবি থাঙ্কা বলাসা আং নব কামিনি বড় রং নব সাবি মা রহবা খেতা
1: মুসু ফালে মিসি ফালে সুমাই তাংজা খেবলে আবো নাংয়া থাংয়া
0: হাইনু তা ইয়ং মাসিং নিয়াবা বরং আয়ং মাসিং গো বুকুব নি ইং নাইসিনাই তা আতা হিম নি আতা দংগই জংব ইয়াক নি হরদেংসা রেলাই এনে তা তাম হিন শিপিং তি
1: আবনু তা হামফান হামিয়াফান চিনি বু সাক চালাইং জাকাবলা হিমবাই দি থাংলাই নানি খাইবা হর ইয়াফান কুথি সিমি ফান নাইরগই ফাইলাইসিয়ান
2: শিপিং দি সামানে আবনু সই হরি না বাগলে অক্রা রক সঙ্গনা বুলুঙ্গ তলাঙ্গলা হিমবাই দি কুথি কে কুথি সিমি ফান নাইরগ ফাইলাইয়ান ফাইবাই দি কতক সরি থিমানি বলা বিশলে দগি টংলা দাতি মতলাং না খাইলে না
0: হিমদি ভাজি খাই শিবিং দি
1: হিমদি মাই তাং দি সকাং হিমদি
3: সিপাই করা তামু তাগে জারি বুবগরা দাগি নাইয়া আনি কক সে খনাকরা দে
4: দ সাজা দি বুবগরা খনাওয়ানো
3: কক খাই কক সানা নাইমা খাই সিং মু সৈমানি ফেমানি কক সানা নাইমানি
4: দ আকন সাজা দি বুবগরা
3: মসিখাই অতর মাতাই কুবু কুফুং হাইলে খম খমকাইন মানে ফাইলাইগ্রা খানা
4: বুবগরা না কাজাদি নিনি ইয়াক আসুদ্দা সয় নিনি মুসি কমানো নুগুই বেলাই খনো ওয়ানাগ্রা খাংলে
3: আবো হাইনু ছেন বাই জরা বাই ওয়াই সৌসু হাইনুং তা হাইপান বলং মুই কংনা জরতি খাই আনি ইয়াক কি ছাপান কল কলিয়া আবলে সৈন্য তম হাই এই মা কুসা মাইং ছাপাত্র গ্রেডি
4: আমং খাবো বগরা
3: শিবয়করা নাহারি নাইলা আমলাই ফাং আবো তা মোবলাইলাই সাফানো করি খাই দেবাগৈ হাই বেদেক দেখ সাবু ঠাই থাইনি সুসুরু খাই ঠাই টমা খাই খাব
4: আ কুবো একে তাম সব বুগরা
3: আমো বেলা খেওয়া নামা সিংরা নমা খাই খা থাংনি খরক সিপাই নাই গুই খাগি নাহার গ্রা দে
4: আ বুবাগরা এই সিপাই থাংনি খরক সা থাংদু আমলাই ফাং কাসাওই আর না থাইনি সুসুরুক বুথাই তামনা খাগি নাহারি ফাইগ্রালা
5: আ হুজুর আং কাসই খাগি নাহার ফেনে
3: শিপয়করা জং বাইং আমাই ফাং তলাও না থাঙি দংই মালাই বলাসা
4: আ মানতা বুবগরা আইং তিনো শিকাদর ব বাসুই মানলাই খাতা তো মা কুসা হিন্দি তুই দি আইং তি আমলাই ফাং তলা তিনো শিকাদর থাঙলাই মা চাও চিনু তুম তুম ফাজি দো আইং তিনো শিকাদর বাসলাই মান খাতা
3: এ শিপাই নাই কাসা দি নাই কাসা দি খলাই না
4: আ আমলাই বেদেকলে বেলাই খে নরম নাই কাসা দি দো
5: বা খাইনি সুসুরু ফানো বেলাই খে কত কত নি এই মাখা আম সেকলে ওকে পাব
4: তামু খাসা
5: হুজুর হামলাই সুকলিয়া থাইনি বজারাম ন খাগি পাইমালে থাইছে ইয়া কেপলে হাউস গলাই থাকা
3: সাই মাখা মঙ্খা নিনি কেপলা যাক আমলাই বঠাইন হাও গলাই মানি লগ লগিন আনি মায়ং আবন ফাক চাকু বসিনদে বেখেবই খসাই খিবকা আবো বিনি বান্তা ন বাগজাক খাতা
4: দংখা যে মান মানে আবো ন সিমি ফান তুই ফাইসি দি দো আবো জানি যা বাগজাক তংমানি হাই নং খানাবলে এবোবগরা
5: হুজুর না কারসা সিদি আন ইয়া কেপলা মানে সাসলা বুঝি মালিয়া হিন্দি হুজুর থাই নই ন মবাই বাকসা ন খুলুমকা হুজুর
4: দংখা থাংসি দি বুবগরা আং বো আসাই ফেমেনি আসু গংখা মহাই আমলাই বুথাই কতর তাই হিলিং নুয়াকু হিন্দিকে বুবগরা ইয়া সাকজাক
3: দুবদি বা কুবুয়া খাইবা তামসা আমলাই বথাই যে আসু কতর তাই হিলি হাইনি বাগি ন আনি মায়ঙ্গ নুগুই দঙ্গুই মানজাগলি এটা ককরে বব কে বইয়াবলা আনি মায়ং নুবলা থ মাক তুসা হিমছি দে তাই বুসে মসিব মাসা মাংখা তাই আনি ইসিরি নি বাগিব আমলাই হিলি থাইছাব মামুখা আসুক ভাইন আনি ইসিরি দংথগৈ কুরপা যে গ্যাঙি টঙানো হাইনং নামলে সিপাইকরা
4: আও বুবাগরা হাইনু হাইপনো চিনি বুবাগরা যোগ্য বখা কাহ

0: no play.
1: Mới khá khai cho bé lái nhỏ sẽ cả hàm nụ. Tớ má khai bà, mong sáng nó tùy nháy, bức khá xa giấc dạng mà tổng ta chỉ bèo khá.
0: Ta mô nó tùy lê bức khá xa giấc dạng mà tổng mà bố bạc ra.
1: Tại chăm xa, ta bốc dọa bức xa bức tùy, ô nhà này bà gây, tại chăm mô.
0: Bố bạc ra, ô bố bà ta mô xa, khai trụ xa dễ xí đồ hẳn mà ní, à rô kép bùn yạc rươi.
1: Bè băng nó xôi nhờ tổng gu, hai bà nó dọa dọa vô, bức khá mì thịt giác ta. Bono karile anibo jora jora khai hanyong ta hai kok salai te salai te bufur bo sokwai sir phale ke blasa
0: a kuya ke tam sa ei sipero o musi tai mani rok no jai jai ke kari ui jani thayo tuni dibe ji do bubagra nang noga habi manka
1: do hai ke norok no bebag no hambai do
0: do bubagra kulumka hai ke sipai
2: হুজুর তাম দাগি যাদি
0: নর বেবদাং নো যাইকে পাই বাই লেলা বাজি দো আং থাকা
2: আও খুলুমকা হুজুর নিনি দাগি তিনা বেবাক নং বাই না
1: ইশ্রি ও ইশ্রি
3: ও শক ফাইকা তাবুক নো খাবি সিং বিশিং তাম সুক লেরি তংখা হেনে ওয়ান সুক দ্রপতা বাহাইসা নিনি মুসি সংনা থাংমা নিকে কাহাম তো অংনা নিকক ন
1: হুম কাহামনি বিশিং গ কাহাম কো গুঙ্গই ফালাইমানি কালাইখা আনি লাংমা ও ওম হাই মসে কুফুং কতর মা কগিয়াকু হেন্দে ইয়া সাকি অমখাই কিফিল ফাইসিং বলং লামানি বুফাং ফাংসাও থাইনি সুসুরু দেদেক দেক সাও ব্রাই বলাই সাফানো করি খলাই থাই জমানি নগুই সিপানি দাগি ওই খাকি তু মানি আমলাইব থাই
3: বা বা আমলাইব থাই দে আসু কতর পা হিলিক মা বো আখিনি ন হিলিক ব্লাসা মে কসা তে থাই সাকে নংবা থাই নহিন ব্লাসা
1: দা সাশি দি খাংমানি খাই থাইনি ন খাংমানি নো আবসে খাগি পাই মেলে সিপাই আচমসা বুফাঙ্গ টংফ্রু ন থাইসা বাহাই বাহাই খাইব ইয়া কেপলে জাগৈ হাও কলাই যা খাতা হাইসি হমালে চিনি আনি লগিনি মায়ুসে আবনু নগৈ ফাটসা বসুন্দুই বাই হবসাগৈ বুকুগ দাউই পাইখা হাইকেবা থাইসানো মা মা কলাই চিতা নিন বান্তা
3: দা কন বব কে বয়া চিনি মায়ু নবলা মায়ং বুড়ৈবা ববজং মনুষ্য হাই ন বুড়ি রক্ষাই মুখই ন হামজাক নাইবা নুগুই টঙ্গে মানজাকলিয়া না তা আংসে বন নুগুই টঙ্গে সে মাঙ্গালাখা মুখই সিনামই চাই সে মা পাগিরা নাই আচোগ্রা দিক নিনি বাগৈ তাম খাইনাই সাদিব বাগ্রা
1: আনি বাগি তাবো মূ সা খাইনে নাইয়াখু নং সে নিনে আমলাই বুথাই ন মুখই সিনামই জানাখা চাই পাগিরা দি
3: দোয়া কন হাইকে কিসি সা আচোগ্রা দিদো আংলেরিয়া দাসি রগ্ন দাগি ওই কাবুই তাবুক ন ফাইয়ান
1: দ হাইকে থাকলি নাইগ্রা দি মসে সঙ্গা থাকমানি কক তোমা গবাং মা সানা তঙ্কু
3: ফাই দঙ্গ আংব খনানানি নুমুসং তঙ্গ আমলাই বুথাই মুখে চাতে খনার ফাইসিয়ানো

0: Hayo, tam khai tong sa.
1: Nu ge ta tam khai tong.
0: Nu go, tam nu yang na sa mokal tong iba.
1: Hai ke sala sa. Ang tabuk tam khai tong na.
0: Ba do khung sei tong o.
1: Hun ke ngano kok kri ni kok. Sabe me kla ya da.
0: Abo ba kok ni jor kok ma samata. Bu khe ba mala ke chala ya da. Ba hai kaham kru na tong na bile hinai. Ang ba hai no ta. Nung ba do khung sei tong mani ang nu gu nyu tong o. Hai pa no kok ni jor ma sung mani sabo. Tam khai tong sa hinai. Hai di ba.
1: Ongka, bujika. Tabuk sasidi. Bok kok ni jarok kok sang nai mani.
0: Au. Kok hai. Ni ne kong na tui no ang no no kisa sang na nai mani se.
1: Ani tam bu muti kok abo.
0: Hayo. Ni ne kok no kai ang mono no no sang na mu sung mani. No no kai bahai kai. Ti ne sak chalai rok ni bisingo. Khorok sa pano. Kok ba pai nei kirei te phano pai nei kiri hino.
1: Abo ang tabuk no no tam hani sanai. Ani sane মানু মাসে মতে হিনকাই খানা দিয়া তা কক খাই কবুনি কেচেন করি আবলে বেলাই কে কবি ককসি তাবুক সক জরা আংকে বনো তাতল কক থাইসিয়াপন সায়াকু তাইকে বনো থকিমাব করিকু হানি বাগিন আংকে বনো কিবু কিরিয়া লাবলাসিয়া যেখানে থাঙ্গো ফলাং ফলাং ন আং হাই নং খানা বলে আতা
0: আও ফায়ং আবলে কবি কক ন হাইফন নিনি সাকতে কবুনি জুদা তংফন মানো ফায়ং
1: তামা বমতি আবো
0: আবো দা আবো খাই নজাফুর জেসা বাই।

0: no kok salai ke ema bulai ka hingkai ang na sik nai mani nin mokol te mukhang rok tomo ba hayangi thangu ang sudu sa azor rok hai tomo ba hayangi kirima singsang gi thangu romdi me nang chi ni kami ni ata thomro ba ri lai mani kwang no sagra sina
1: sari
0: puila fru kok ba simni ri lai gra kha kok ba ri lai ti lai ti khai ata thomro no ogo pa jagli angui dini sago yakti he khibu gra kha ang kha khai mani ang ma ba sagra sina ka hinai আবসে বাহাই খাইব নুবন ফংসা বন বুধা খিগলাই রিমান আটা থমপ্র বাবু নুগুলো খাই বুফ্র বুরম বারাম বাসাই খালাঙ্কা আংবা সাসলাবো সেমাল দিয়াবলা সা
1: আটা থমপ্র মিশি বয়রা খাই গ্রাক তাই কতমা বুলাই থানি খাইতো বানো কিসাপন মকল খুয়ে নতমানি ফিয়াবা ফংসা বৈন খন্দ্রে ওই বুধাপ সাকলাইমা থাকা বাবু নের নমানলিয়া হাইনি বাগিনে বানো ফংসা বৈন সিনি ওই খালাঙ্কা তা তাই ফংসা মারে খাইন ব আরো ন পাই সুগুই লেং সুগুই থাঙ্কামু বুঝি খা দাঁতা তাবুলে
0: বুঝি খা ফাইং আংব নং টংস জ্বর তুই খাই দেং সাফন কিরিয়া আবসে মাইরক সিং ফন অক সুপুঙ্গি মাছা মাতলাই ফাইং নং বতে বং খামু অ বিয়াল নি যাক বা কাদা কাকলাক ন কাকলিয়া সিদো সাইমালিয়া
1: খানা দিয়া তা হাইকে বখানা তা সবাইদি এব খাতা থইদি চিনি বসালচালে ফাইন সাল আচুক আচুক মিলকবির সাবুক সে কাঙ্কিয়গী বাসা লাইদ্রব সাইতংন নাই হাইক সালসা লামো সৌহিনী আংলে কুতামুং জাগিয়া জে মানমানি মাসামানি আবাবাইন টংথবি টংদি
0: কক বুসলে ফায়ং আবসে কক হাইক ফাইদি নাক বাসা দা তাব মান্ন বলঙ্গ সারাপসা থাংলাই দা
1: থাঙ্গো তাম থাঙ্গ নসা বলঙ্গ থাংলাইখাই সারি কতম জানাইসা থহিমদি লামো সদি নং নসগাং
0: অ পাইকে হাই যা ফাইদি খাই
1: হি
2: খুলুম খা বুবাগ্রা ফুং কথারনি খা কাহামিয়াফার যাও
3: হামবাই আংব ফুং কথারনি খা কাহামবাই নন ইয়াসাক সবৈশ্রি তামো বাহাই কক রক তংমানি সাগ্রা দিশ্রি
2: কক হিনখাই কুদুক মা জরানি চিনি ইমাং তংমানি তাবুকলে মুখ থাং সিনাই খাবু বাগ্রা
3: তামো বমতুই ইমাং মুখ থাংনাই খাইসি সাগ্রা দি খাই নাইগ্রা না
2: বুবাগ্রা বেলাই খাই নখা তংমা কক্সে আব পুইলানো সাগ্রা দি নুংতিনি হর থাংনায় তামো ইমাং নক আবো সে সাগ্রা দি বুবাগ্রা
3: নং সায়াপা ন আং বনন আনি তিনি হর থাংনায় ইমাং নংমানি কক্ন সানা হই তংমানি নৌ ইসিরি
2: দ আগন সাগ্রা দিব বাগ্রা
3: তিনি হর থাঙাইনি আইসুক মারি মারি ও চিনি মতায় খুম্বক না বাকি খুম্বুক্রিসে খলৈমা তুবদের ঠাসা সিসাই পাই বুলিয়া নন ন রিঙ্গই সাবই খা না হই তংমানি তা দাও সাগ্রা দিছিরি তাওনি বাকি আনি ইমাংনি কক খানা মসংজাকমান
2: সৈন দঙ্গ আংব বুখ্রৈ নরচম খাতা বুবাগ্রা নিনি ইমাং আবো ইমাংলিয়া মুখথাং নংসুখা বুবাগ্রা চিনি তাই ওয়ানা না কৃখা
3: তামো ইসিরি নং সাকদেরি আং খা হাইজা
2: আও বুবাগ্রা হাই ন আং তাবুক খুরুমপুই ন কক খাই নং আন আমলাই রিফাইমানি জামানি উলো ন অংমানি কলাই ও বুবাগ্রা বুবাগ্রা নং মুসৈ সংনা থাংখানি আমলাই বুথাই মানবু মানে আবো সৈ সৈ আমলাই বুথাই সে অংলিয়া না আবো কাইসা মোতাইনি রুয়াই রক সে অংখানা বুবাগ্রা
3: এঙ্গি মানো ইসরি আংবো জেফুরো আমলাইবো থাইনি আনি মকলো গলাইও আফ্রুনো ওয়ান সকজাক তুই এঙ্গি থাঙ্কা আমলাইবো ফাং ফাংসাবো বেবাগি সে বে দেখ দেখসাবো থাইনি সুসরু তাই সে বলাইবো লাই সাপানো গ্রৈ বোথাই থাইনি সুসরু ব দরমাবাই নাইথমানি তাই কুবুনি আমলাইবাই কিচ্ছাপানো সরিয়া অমলে তোমা বৌ নামা সিংসানো অংজাক সোখানো আংবো
2: তেই থাইসা খাই চিনি নগ্নে মায়ং দে চাখা হিনখামো বুবাগ্রা
3: আও ইসিরি আবং খা চিনি সিপাই খাকফ্রু আসুমসাইয়া কেপলে জাগৈ হাও কলাইজাক থাংকাতা আমলাইবো থাই হাও কলাইজাংমানি লগলগি ন আং কাসাই তংমানি মায়ং আবন মানে ফাট চাখাই খসাই চাউই সুবিকাতা হাইনি বাকিছে থাইসা মামবো সিউনি গেদা হাই একাই থাইনি নসপাই খামতা
2: কুবুই ন মিয়া চিনি মাকতুসা সামানি তোমাবো চিনি আমায়ংবো সা।

0: Angkhen se ne shrap shaba sai tongkha nung mutai no shurui tongmani bagai go bagra
1: a oi shri taile tam khainai abong kha salbrum ni mutai no shuri ma samu ongkha ba hairong no ongoi ma tong khata
0: bu bagra abo belai khaino kaham ni marisi mo hai khe bu bagra nung ano tam ni bagai ring mani sagra dikhai
1: kisri nono ring ma kha haisi nai nai mani sini goronti tabuk bisi sisi ni siku abo se romu shoton jang ma hai thu narisi kho mo ba tanang thong ta tai ba khunjo mu thubu jong thong phung sa nyo sikli dang sha sang phai kebla sa nangle bom ti nyuk sagra lai sire
0: aw mu bagra ni ni kong no shurung jak tei ang bo hai khai no nu bule ani mo kolo khai tor ma shimi ya bu bagra goron bo boini shilai juda no ngi khai kha naishik naikhe naishirup naithagru du gong go bu bagra
1: হাইনি বাগিনো বুমু গরন্তি ফারজাখা মো হাইবু সামানানি কপাল সতনা নাঙ্গু ইসিরি চিনি মাই কুফুকাই আবো ফুংসাইন গদনা কইরিরি অঙ্গাই ফাইকা দে আয়ং ব কুফুনি ফারি তাই বস নাইথুকি জংসু বন সাব বিসি সিসিনি বসা হনানি
0: আও চিলা বলা বু বাগরা আংখাই বিনি বুসুন দেই বাই মকল ন সেতাই বু নাইথুক জাকসু আ মাইং কুফুন ব নাইখে নাই মাং ন তংনা মুসুঙ্গু নাইসিনি নাইব কিসা কোনো আকাইয়া
1: আবনো চিনি সিপাই অকরা সালসা মতাই কোক দাগিতেই আনো সাউই খনার বউ আমলাই বুথাই আব সই সই আমলাই বুথাই গলাইলিয়া না হনাই আব মতাইনি মুসাসং মানি রক্সং খনা হনাই সাই খনার ও আনো
0: আও বু বাগরা আবলে আনি বুবু খানি কগ্ন গলাইখা আংব তাবুক নন ন অকগ্ন সানানি হিনই তংমানি ন
1: জে সাফা নংথুং ইসরি আব চিনি সানি মা বুমা দংতা বুড়ি মানো রিং মা সাশি ব্লাসা ফুংনি সালাই মুং সালাই পাইমা সাব
0: দ আকন রিং রিহর দে আকন জরা নঙ্গই তংখা
1: সাব তং এ বৃন্দিয়া বৃন্দিয়া
2: খুলুমকা বুবাগ্রা তামো দাগি জাদি বুবাগ্রা
1: থাঙ্গে তা ভুং রাজকুমারী ঘরন্তি নগ ফাইছি দে হিনে সাইদে ফুংনি সামুং সালাই না জরাঙ্গই তংখা
2: আও বুবাগ্রা জে নি দাগে তুই আহা নংথং
0: বুবাগ্রা আ মায়ুং কুফুনব বিনি তংথায় চিতগৈ চামুং চারি দিহিনে সারুক জাগলি আবলাসা
1: দ বাবাতাইসা ফাইফিক লাগদা আপ্রো সাচিন তা ও ই কুলে বৃন্দিয়া ফাইন তংখা
2: বুবাগ্রা তৈ বুবাগ্রা জে বুখলে ফিকুং ইয়াফর চাওন তান খলে কতুং থৈ নুগান রাজকুমারী বাই মায়ুং কুফু রাজা খরনি আমসে ইয়া কুসে কৰিখা আং বেভাগ নগুরি ওই পাকগুই নাইটুগুই নাইবেখা বুবাগ্রা নুস নুগলিয়া
0: তামো তামো হিনমা কক আবো বৃন্দিয়া
2: আও বুবাগ্রা জে আহাইনু আংলে তাই মুংসা শিগ্রালিয়া আনু না কারজাসিদি
1: তাম তাম হুমানি ককাব বৃন্দিয়া থানে তাবুন বিসিং ন সিপায়করা আংয়া খাইবা সেনাপতি না ফাইগ্রা রে নে ছাইগ্রা দি
2: আও বুবাগ্রা
0: মুতাই র আংলে মুংসা বুজিগ্রালিয়া অমতা মহিমানি কগন খলাই খা অমায়ুই অমায়ুই নান বুসাজ অমা
1: ইসিরি হায়াকু হাই রক্তাং খটি অমুতাই সিপায়করা ফাইগ্রা তুং তাম না তং মুংসাংয়া
0: বুবাগ্রা আনিলে লাংমাসে থাকছি নাই খা
1: হাইয়া কই শ্রী হাইকে তা কাপ খুদি হাইকে তাবু কাপ মানে চাইয়া বুসানি চাইয়া অঙ্গান তাকাবি তাকাবি বুখানো ক্রাক সে খাইগি থ হিন্দি নং সরাব চালে রাঙা সে খাইগ্রা দি ফাগে ইসিরি ফাগে বাসা দি হিন্দি
0: বুবাগ্রা সাজ গরন্তি কুতা মঙ্গল না বলে সাজ গরন্তি নো তিনি ন মানবু না বলে বুবাগ্রা অবুখা
1: ইসিরি ইসিরি অঙ্ক

kabang ta khuk te bu khuk chuno lam chako hai na hai thumnok mai ko phu khana mani ya kulo tamani besa batong nai kabang ta khuk te bu khuk chun dal bi dal panda dal bi dal panda wa kabang ta khuk te bu khuk chun dal bi dal ko dal bi dal ra chamung khana nan chai tong nai kabang ta khuk te bu khuk chun chun sai mano kabang mano chun a mona kui tu rokhno hai ka ba অন্ধবিশ্বাস আপনি রক্ষণেই বলছেন ওয়াশু সালায়ও পিয়া আব কবিতা অন্ধবিশ্বাস বা আব মনে পৈতদা আবার রং বলছেন চেরি নেয়া টাঙে অকক সাজাগি পাই অবহিন কাইসংখা শাক দেরিয়ান জরাব মশুক দূরি বারমাইয়া শাক দেরিয়ান জরাব তৈ বার মাইয়া অবনি মিনিং তাম খাবং তাকু তৈ বুক সং নাই আবো নাই নাই খেং খাংখে আবো মোনা কুইতু অন্ধবিশ্বাস আবহাই নঙ্গ পেব জরা কাইসা আবনো ন মানি নে ফাইলেকা তাবং জরা বংকে জঙ্গাবন অন্ধবিশ্বাস গো হানলাইও পিয়া আ জরা নি ককনু ওয়ানছুই নে দি আ জরা ছিমিয়া তাবং নি ককনু বো ওয়ানছুই নে দি জি দখই মুসুক দুরি বারনা থাংকাংকে আ মুসুক দুরি কবলুই নে নং কালাই ফান থাংমানো নং সাইসং সাকাইসিয়া শাক দেরিয়া নিন অগজ চেরাই দব নালাই খাংকে নিশিমিয়া অগ্নি চেরাইব ব দেরাই মানু আপনি বাকিন মসুক তো সিয়া ব নং লাইফুর রগ লামাতেই লাইফুর রগ ব আতম সাফান খাসি জাকতেই সাফান রের নাই দূরি সতম জাগিং নাই সি ও সাইমান যে সুমকাই বা সিয়া দা সেতে তুই নেওঙ্গ খাবং তাকে তাই বুক সঙ্গ আমন বাকি আকক সাজা খানা আজরাব সেতে তুই নাব যে গাড়ি চালুনায় রাইট প্লেন চালুনায় বক সিয়া দিবা সেমানো যে আমার দাবাদ আমেরিকাও থাকি তো মানে যে প্লেন যেফর রান ওয়েন ছিমি কাসাকা কাসামান জাগুলো ন থাংমালে আবলে বাইক কালাই খাবলে বরকে চালুক ফেয়া দিবা চালুক না রিঙা দিবা ভালুক যাক বরক চালুক বেলাইছে এক্সপিরিয়েন্স গান হাইফান হচ্ছে দেড়াম কালাই ফুরং কাকে তো নি জাগত করিবলে আবন বাকি ও দেড়াম কাকনানি বাকি ন আকক সাজাকানা দেখাইছে আংকাকে তৈ বার মানি তৈ বার মাইয়া তাবুন হাই তো পাকা ব্রিজ ক্রিনে আজরা রগো ওয়া কংসার উইনে আওয়া কংসা তৈ ওয়ার মুনে পারং জাকাই রাই থাকে তৈও কসগুন থাকবান তাবুং হাই তৈ থেনা বুয়া তৈ স্পিড কাহামন তো না আ দেরাম রকনি ইয়াকান বাকি ন আকক সাজাকানা খাবং তাকুতে বুকুকচুম ডাল বিদাল কক ডাল বিদাল কক টেব সালাইনাই অবন সেকাং অরজামু

কবই কথাং কথমা হানে মানেও রাইমা সাইমানী কথমা তাবো বুতং খো থিনা মতং নাই তৈ হাই কজঙ্গাঙ্গাই তং নাই কারেন্দ্র ত্রিপুরা তাই রুমি মরা সিং বাইরে সাবজাক সামু নারগা সুযো তৈ খনাকা ডাল বিদাল পান্ডাও খাবং তাকু তাইব খুচং চিনি স্টুডিও নি জরা খো তাবো ই জরাবো দামসা তামই সতী চুকো তামই মফলি বাচি চুকো খাবং তাকু তাইব খুচং ডাল বিদাল পান্ডাও ডাল বিদাল কক নরং বাকই ডাল বিদাল ওয়ান সুই নাই দান হাইকা ওয়াই সাসু খাবং তাকু তাইব খুচং এ সংসারও টক তুই দা সঙ্গাম আসাইখানা না টক দা সঙ্গাং আসাইখানা বুব সঙ্গাং আসাইখানা নরগু সাহরিমান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক দু নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান ও কুট নাম্বার নানি তাপক দি টক তুই দা সঙ্গাং এই সংসারও আসাইখানা না টক দা সঙ্গাং আসাইখানা ও সংসার টক তুই দা সঙ্গাংখানা না টক বা টকসা টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক দু নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান ও কোড নাম্বার নানি তাপক দি হ্যালো হ্যালো হ্যালো সাবতমানি ফিয়া নিনি খরাং খালিয়া তেওসা কল খালাইফিদি হ্যালো হ্যালো হ্যালো হ্যালো তামনি বাকিনাই কল ফাইয়াঙে দোকা নং নরকনি খরাং খানাইয়া হ্যালো হ্যালো

0: các bạn ta khu tế bức khúc xong, rủ tục nha năng này, rủ tục khê, mặn này, phía tao xứ.
1: শ্রোতা বন্ধুরা শুনলেন ককবরক অনুষ্ঠান এফএম উজ্জ্বন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবার শুনতে পাবেন ককবরক অনুষ্ঠান এফএম উজ্জ্বন্ত আগরতলা থেকে। তাহলে শুনুন বাংলা সংবাদ।

বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের এন রঙ্গস্বামী আজ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে

0: নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি 5 সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদীয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে সভা থেকে ওয়াক আউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে 108টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গাস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গাস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রীর আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তিনি সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সালের 24শে আগস্ট থেকে তাঁর মৃত্যু 1977-এর 11ই ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বভার সামলান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মত বিনিময় করেন। ইইউ এবং সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতা একমত হয়েছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এছাড়াও সিকার সহ অন্য এলাকাতে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশ।

0: করেছেন। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহনে ব্যবহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপে ঘোষণা করা হয়েছে। সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় আজ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় অংশীদার হতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
1: সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর ওপর 5% এবং প্ল্যাটিনামের ওপর 5.4% শুল্ক বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়া বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকার ওপর থাকা নিম্নচাপ অঞ্চলের সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় তারও স্পষ্ট রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। বারমেরে গতকাল ছিল রাজ্যের উষ্ণতম স্থান। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে KKR অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এর এন রঙ্গস্বামী শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, গল্প পদ্ম গোখরো। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, পাঠ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। শুনুন গল্প পদ্ম গোখরো।
1: পাঠের আসরে এখন শুনবেন কাজী নজরুল ইসলামের শিউলিমালা কাব্যগ্রন্থ থেকে গল্প পদ্ম গোখরো। আজ শুনবেন তৃতীয় পর্ব। রাত্রে আরিফের কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। সে চক্ষু মিলিতে দেখিল তাহার শিয়রে একজন কে উন্মুক্ত তরোয়ারি হস্তে দাঁড়াইয়া এবং পার্শ্বেই কামরায় আরেকজন লোক, বোধহয় স্ত্রীলোক, জোহরার বাক্স ভাঙিয়া তাহার অলঙ্কার অপহরণ করিতেছে। ভয়ে সে মৃতবোধ হইয়া পড়িয়া রইল। তাহার চিৎকার করিবার ক্ষমতা পর্যন্ত কে যেন অপহরণ করিয়া লইয়াছে। কিন্তু ভয় পাইলেও তাহার মনে কেমন সন্দেহ হইল। স্ত্রীলোক ডাকাত, সে ঈষৎ চক্ষু খুলিয়া তাহাকে চিনিবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু বাহিরে এমন ভান করিয়া পড়িয়া থাকিল যেন সে অঘরে ঘুমাইতেছে। যে ঘরে সে এবং জোহরা শয়ন করিয়াছিল তাহার পাশেই আরেকটি কামরা।

স্বল্পায়তন। সেই কামরায় একটা স্টিলের ট্রাঙ্কে জোহরার গহনাপত্র থাকিত, প্রায় 20,000 টাকার গহনা। জোহরা বহু অরুণয় করিয়া আরিফকে ওই গহনাপত্র রসুলপুরে রাখিয়া আসিবার জন্য বহুবার বলিয়াছে। আরিফ সে কথা কর্ণপাত করে নাই। সে বলিত, তোমার কপালেই আজ আমাদের এই অর্থ অলঙ্কার, ও কয়টা টাকার অলঙ্কার যদি চুরি যায় যাক, তোমাকে তো চুরি করতে পারবে না, ও তোমার জিনিস তোমার কাছেই থাক। আর তাছাড়া তোমার বাবা এই অঞ্চলে পীর, ওর ঘরে কেউ চুরি করতে সাহস করবে না। আরিফ নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, যখন দেখিল ওই মেয়ে ডাকাত আর কেউ নয়, সে তাহার শাশুড়ি জোহরার মাতা। দুদিন আগের ঝড়ে ঘরের কতগুলি খড় উড়িয়া গিয়াছিল এবং সেই অবকাশ পথে শুক্লা দ্বাদশীর চন্দ্রকিরণ ঘরের ভিতর আসিয়া পড়িয়াছিল। শাশুড়ি সমস্ত অলঙ্কারগুলি পোঁটলায় বাঁধিয়া চলিয়া আসিবার জন্য মুখ ফিরাইতেই তাহার মুখে চন্দ্রের কিরণ পড়িল এবং সেই আলোকে আরিফ যাহার মুখ দেখিল তাহাকে সে মাতার অপেক্ষা ভক্তি করে। তাহার মুখে চোখে মনে অমাবস্যার অন্ধকার ঘনাইয়া আসিল। এত কুৎসিত পৃথিবী! সে আর উচ্চবাচ্য করিল না, প্রাণপণে নিজেকে সংযত করিয়া রাখিল। সে দেখিল তাহার শাশুড়ির পিছু পিছু তরোয়ারধারী ডাকাতও বাহির হইয়া গেল। তাহারা উঠানে আসিয়া নামিতেই সে উঠানে বাতায়ন পথে দেখিতে পাইল ওই ডাকাতও আর কেহ নয়, তাহারই শ্বশুর। আরিফ জানিত কিছুদিন ধরিয়া তাহার শ্বশুরের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া পড়িয়াছিল। দেশেও প্রায় দুর্ভিক্ষ উপস্থিত। মাঝে মাঝে তাহার শ্বশুর ঘটি বাটি বাঁধা দিয়া অন্যের সংস্থান করিতেছিলেন, ইহারাও যে আভাস পাইয়াছিল। ইহা বুঝিয়া সে শতপ্রবৃত হইয়া অর্থ সাহায্য করিয়া চলিয়াছিল, কিন্তু তাহার শ্বশুর তাহা গ্রহণ করতে স্বীকৃত হন নাই। জোহরার হাতে দিয়াও সে দেখিয়াছে তাহারা জামাতার নিকট হইতে অর্থ সাহায্য লইতে নারাজ। হীনস্বাস্থ্য জোহরা অঘরে ঘুমাইতেছিল, আরিফ তাহাকে জাগাইল না। ভয়ে ঘৃণায় ক্রোধে তাহার আর ঘুম হইল না। সকালের দিকে একটু ঘুমাতেই কাহার ক্রন্ধনে সে জাগিয়া উঠিল। তাহার শাশুড়ি যখন চিৎকার করিয়া কাঁদিতেছে, চোরে তাহাদের সর্বনাশ করিয়াছে। জোহরাও তাড়াতাড়ি জাগিয়া উঠিয়া বিস্ময় বিমূঢ়তার মতো চাহিয়া রইল। আরিফের আর সহ্য হইল না, দিনের আলোকের সাথে তাহার ভয়ও কাটিয়া গিয়াছিল। সে বাহিরে আসিয়া চিৎকার করিয়া বলল, আর কাঁদবেন না মা, ও অলঙ্কার যে চুরি করেছে তা আমি জানি, আমি ইচ্ছা করলে এখন তাদের ধরিয়ে দিতে পারি। বলা বাহুল্য এক মুহূর্তে শাশুড়ির ক্রন্দন থামিয়া গেল। শ্বশুর শাশুড়ি দুজন পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিল। আরিফ বাহিরে চলিয়া যাইতেছিল, হঠাৎ শ্বশুর জামাতার হাত ধরিয়া বলল, কে বাবা সে চোর, দেখেছ? সত্যি দেখেছ তাকে? আরিফ অবজ্ঞার হাসি হাসিয়া বলল, জি হ্যাঁ দেখেছি, কলিকাল কি না, তাই সব কিছু উল্টে গেছে। যার চুরি গেছে তারই চোরের হাত চেপে ধরার কথা, এখন কিন্তু চোরই যার চুরি গেছে তার হাত চেপে ধরে। শ্বশুর যেন আহত হইয়া হাত ছাড়িয়া দিল। আরিফ জোহরাকে ডাকিয়া রাত্রির সমস্ত ব্যাপার বলিল, ও ইঙ্গিতে ইহাও জানাইল যে হয়তো এ ব্যাপারে তাহারও হাত আছে। জোহরা মূর্ছিত হইয়া পড়িয়া গেল। তাহার মূর্ছা ভাঙিবার পর আরিফ বলল, সে এখনই এ বাড়ি ছাড়িয়া চলিয়া যাইবে, এ নরকপুরীতে সে আর এক মুহূর্ত থাকিবে না। শ্বশুর শাশুড়ি যেন পাথর হইয়া গিয়াছিল, এমনকি জোহরার মূর্ছাও আরিফই ভাঙাইল। পিতা মাতা কেহ আসিয়া সাহায্য করিল না। আরিফ চলিয়া যাইবার উদ্যোগ করিতেই জোহরা তাহার পায়ে লুটাইয়া বলিল, আমাকে নিয়ে যাও, আমাকে এখানে রেখে যেও না,

খোদা জানেন, এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি কোনো অপরাধ করিনি। আরিফ জোহরের কান্নাকাটিতে রাজি হইল তাহাকে কলিকাতা লইয়া যাইতে। স্বামীর নির্দেশ মতো জোহরা পিতামাতাকে আর কিছুই প্রশ্ন করিল না। চলিয়া যাইবার সময় জোহরার পিতা মাতা ছুটিয়া আসিয়া কন্যা জামাতার হাত ধরিয়া কান্নাকাটি করিতে লাগিল। তাহারা বাসি মুখে বাড়ি ছাড়িয়া যাইতে পারে না, অন্তত সামান্য কিছু খাইয়া লইয়া তবে তাহারা যেন যায়। আরিফ হাঁপাইয়া উঠিতেছিল, এ বাড়ির বায়ুতে যেন কিসের পূর্তি গন্ধ, তবু সে খাইয়া যাইতে রাজি হইল। সে আজ দেখিবে মানুষের ভণ্ডামির সীমা কত দূর। জোহরা যত জিদ করিতে লাগিল সেও বাড়িতে আর জল স্পর্শ করিবে না। আরিফ ততই জিদ ধরিল, না সে খাইয়া যাইবে। জোহরা তাহার প্রতিজ্ঞা রক্ষা করিল, সে কিছু খাইল না। আরিফ কিন্তু খাইবার মিনিট কয়েকের মধ্যেই বমির পর বমি করিতে লাগিল। জোহরা আবার মূর্ছিতা হইয়া পড়িল। সে মূর্ছার পূর্বে মায়ের দিকে তাকাইয়া একটি কথা বলিয়াছিল, রাক্ষসী। আরিফের বুঝিতে বাকি রহিল না সে কি খাইয়াছে। কিন্তু এখানে থাকে মরিলে চলিবে না, এ মৃত্যুর ইতিহাস সে তাহার পিতামাতাকে বলিয়া যাইবে। সে ঊর্ধ্বশ্বাসে স্টেশন অভিমুখে ছুটিল। স্টেশনে পৌঁছিয়াই সে ভীষণ রক্ত বমন করিতে লাগিল। রক্ত বমন করিতে করিতেই সে প্রায় চলন্ত ট্রেনে গিয়া উঠিয়া পড়িল। ট্রেন তখন ছাড়িয়া দিয়াছে। স্টেশন মাস্টার চিৎকার করিতে করিতে সে তখন ট্রেনে গিয়া উঠিয়া বসিয়াছে। কামরা হইতে একজন সাহেবি পোশাক পরা বাঙালি চেঁচাইয়া উঠিলেন, এটা ফার্স্ট ক্লাস, নেমে যাও, নেমে যাও। আরিফ কোনো কিছু উত্তর দেওয়ার আগেই আবার রক্ত বমন করিতে লাগিল। দৈবক্রমে যে বাঙালি সাহেবটি ট্রেনে যাইতেছিলেন তিনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। আরিফ অস্ফুট স্বরে একবার মাত্র বলিল, আমায় বিষ খাইয়েছে আমার, বলিয়াই অজ্ঞান হইয়া পড়িয়া গেল। ডাক্তার সাহেব মফস্বলের এক বড় জমিদার বাড়ির কলে গিয়াছিলেন, তাহার সঙ্গে ওষুধপত্রের বাক্স ছিল। তিনি তাড়াতাড়ি সার্ভেন্ট কামরা হইতে চাকরকে ডাকিয়া তাহার সাহায্যে আরিফকে ভালো করিয়া শোয়াইয়া নাড়ি পরীক্ষা করিয়া ইঞ্জেকশন দিলেন। দু তিনটে ইঞ্জেকশন দিতেই রোগীকে অনেকটা সুস্থ মনে হইতে লাগিল, বমি বন্ধ হইয়া গেল। ইচ্ছা করিয়া ডাক্তার সাহেব গাড়ি থামান, কারণ গাড়ি কলকাতা পৌঁছতে দেরি হইলে হয়তো এ হতভাগ্যকে আর বাঁচানো যাইবে না। ট্রেন কলিকাতায় পৌঁছিলে ডাক্তার সাহেব অ্যাম্বুলেন্স করিয়া আরিফকে হাসপাতালে পাঠাইয়া দিলেন। জোহরা সত্য সত্যই পয়মন্ত, আরিফ মৃত্যুর সহিত মুখোমুখি আলাপ করিয়া ফিরিয়া আসিল। এদিকে জোহরার চৈতন্য লাভ করিতেই যেই সে শুনিল তাহার স্বামী চলিয়া গিয়াছে, তখন সুন্মাদিনীর মতো ক্রন্দন করিতে করিতে তাহার পিতার পায়ে আছাড় খাইয়া পড়িয়া বলিতে লাগিল, তাহাকে এখনই তাহার শ্বশুর বাড়ি পাঠাইয়া দেওয়া হোক। প্রতিবেশীরা কিছু বুঝিতে না পারিয়া প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিল। জোহরার পিতা মাতা সকলকে বুঝাইলেন, কন্যা সমস্ত অলঙ্কার গত রাত্রে চুরি যাওয়ায় জামাতা পুলিশের খবর দিতে গিয়াছে, মেয়েও সেই শোকে প্রায় উন্মাদিনী হইয়া গিয়াছে। পীর সাহেবের অভিশাপের ভয়ে লোকে বাড়িতে ভিড় করিতে পারিল না, কৌতূহল দমন করিয়া সরিয়া গেল।

শ্রোতা বন্ধুরা শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ গল্প পদ্ম গোখর। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, পাঠ করেছেন সুদীপ্তা চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আমিনারি এই পর্বে সুর মালিকাতে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী রক্তিমা মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা শুনলেন আমিনারী অনুষ্ঠানে সুর মালিকাতে বাংলা আধুনিক জ্ঞান বিভিন্ন শিল্পী কণ্ঠে। শিল্পী ছিলেন রক্তিমা মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ সেন, স্বাগত দে এবং শ্রবন্তী ভৌমিক। শ্রোতা বন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন প্রথমে বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী মিলনীয়। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: আকাশবাণী বিরনিয়া এখন শুনবেন সাক্ষাৎকার, এখন শুনবেন কক্সবাজার অনুষ্ঠান, অনুষ্ঠান শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক মৈতমান। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন কৃষ্ণ জমাতিয়া।
1: আকাশবাণী বিরনিয়া কেন্দ্রনি কক্সবাজার খতলবাই আওয়াজাক ও মৈতমান পান্দানি বাগুই আংতাইসা হাইন হাই পাড়া কামিও অংকার পিকা আংকে খরকসা বরম গুনাং বাই মালাইকা ববাই কক সালাইন তাবুক কে বরম গুনাং পুইলানো নুয়ানো নিনি মুং নিকুমা তাই মা ফানি মুং নিনি আসাইমা বিশিরকে সাগাদি
2: পুইলানো চিনি বিলুনিয়া রেডিও সেন্টারনি যে প্রোগ্রাম অফিসার বনো আং বেলাই বেলাইখানে হামবাই জানাবো তিনি উফয় তানি হমাবা ব জংহাই বরক যারা আনাসে কানাসে গ্রাম গঞ্জ যারা তংনাই বরক ন ব রুতগুই ফাইউই বনি প্রোগ্রাম ন ব সাকসেস খাইনি বাঙি যেভাবে চেষ্টা নাই টঙ্কা বনো আং হাজার বার সেলুট জানাবো গে তো প্রথম কে তো আনি বুমুংখা আং আনি পরিচয় কিসার ওয়ানো প্রথম কে তো আনি বুম কৃষ্ণ জমতিয়া পাড়ানি বুমুংকে তো গুলমুরা উদয়পুর সাউত্রিপুরা তং মানে আপ্র তাপ ক্ষেত গোমতি ডিস্ট্রিক্টা গে প্রথম মত আং যেটা সানি নাই মানে কে আনি যেহেতু অটোবায়োগ্রাফি আং সানি নাই মানে সাদি হি হজাক মানে বা আং যতটুকু আনি মৈতমাসাক আং থাইসা থাইনি সাগানো প্রথম ক্ষেত আং অরণীয় আনি আত্মজীবনী যেটা সানি নাই মানে কে আং প্রথম অরণীয় করাইম্র স্কুল বকের আসামলি স্কুল অরণীয় আং পরীক্ষা ক্লাস টু জোড়া ক্লাস টু নিথেকে তুলাম্র নিথেকে থ্রি ওকে আং তুলাম্র থা সৌকা তুলাম্রানি পর থেকে তো অরণীয় আং পরিবাই পাইই অরণীয় মাধ্যমিক পাস খাইকেন আং মির্জাকে স্কুল থাকি টুয়েলভ স্কুলকে বর্তিংকা ওরকে টুয়েলভ পাস অংকা অরণীথেকে আং থাকা উদয়পুর কলেজ উদয়পুর কলেজ পরীক্ষা উদয়পুর কলেজ আং গ্রেজুয়েট সেরনাগুই তারপরে কে তো মোটামুটি আং টামক্লাইনাই যখন আনি ইচ্ছা তো মানে যেহেতু আনি মা বাবু এত আর্থিকভাবে সচ্ছল ইয়াবা আং পুঁজিও খাইখেই আং মোটামুটি একটা অল ইন্ডিয়া রকলে নুকমানো হয়তো নিজে পয়সা বাই গুড়ি নাইমে এফানো এইভাবে ফানো সার্ভিস সূত্রে ফানো আং উদেমানোহি চেষ্টা খাইমালে দুই দিন ট্রেনিং রগুই ইন্টারভিউ রগুই অরণীয় টিকিকা ওয়ারলেস অপারেটর এরপরে ওয়ারলেস অপারেটর টিকি মানে পরে চিন্তা খাইফিকা আয়ং পরে নিব মুচুগু সার্ভিস খাইনি মুচুগু উভয় সংকট যখন আং ক্লাইকা তখন কেন আনি ডিসি সানুফিকা না তেকিসা যেহেতু পরে লাহা কেন হামনাই অন্তত তেকিসা নিবাঙ্গুই কলেজ নিবাঙ্গুই কলেজ কমপ্লিট খাইসিনাই কেবা আং চাকরি কাপিগুই অরণীয় চাকরি বলতে যে দিন থাকা অরণীয় আগরতলানি যে আসাম রাইফেল গ্রাউন্ড থাকি জয়েন রোমানি পরে নুখা অরণীয় একদম থাকেন জয়েন খাইখেন কাগজপত্র সব কিছু জমা রাখেন একবারে খনাই রাখা খনাই রামানি পরে এমন একটা গোডাউন তুই লাঙ্গি রই রইখা রোমানি পরে নাই নাইখা যে একদম ফারক বিকি যেটা যাজিক কবুতর হি হমানি বনি বিকি মান বনসি মা ফাল্লাই রাখা সাফাই মা খাইলাইখা আনি বুখাকে তো তাম বুং থাকা আরে অংকে তো আংতো মোটামুটি ওয়ারলেস অপারেটর সে চাকরি খাইনি ফাইমানি ভা এইরকম ভাবে এইরকম কাসমা খাইখেতে ভাই জানি তাম বং নাম হাই আং চিন্তাধারা খাইগুই দালা সাগুই আর নি ফাই পাই বিখা
3: আর
2: একদিন থাঙ্গুই একদিন একদিন ফাই পাই বিকা এরপরে কে তো আং যেহেতু গ্রেজুয়েশন কমপ্লিট খাইখাবা আং উ চাকরি ন খাইলি আং ত্রিপুরা বোর্ড কেন আং দুই বছর চাকরি খাইকা দুই বছর চাকরি খাইমানি পরে তাম নু কামলে চিনি বেতন তখন কে তো কম খুব সম্ভব সাড়ে চারশো তিরিশ নি স্কেল গে যেহেতু চুবা একটা মনের মধ্যে একটা তংমা বা যে গ্রেজুয়েশন ক্ষেত্র নিনি ছয়শো ছয়শো পাঁচশো ষাট নি স্কেল খাই নিমু চুগল হ্যাঁ গে তো বন ইয়া কাফিগুই আং এরপরে কেন ১৯৮৭ রক কেন আং রইসাবারি হাই স্কুল জয়েন রইখা ববে এত রিমোট এরিয়া ঠিক বাংলাদেশ বর্ডার গান্ধার রায় রক স্টুডেন্ট রক যে কোনো অনুষ্ঠান নি ওয়া রক তা নিখে বাংলাদেশ তাইতেই ফেইউ বাংলাদেশ বিশিঙ্গ যেহেতু বর্ডার বা অরণীয় নাই নাইকে অরণীয় নাই নাই মানে অনেক কিছু থাকা আগরতলা তংক্র আং কাইসা

0: তমো আপ্রণ সি যেহেতু চরানীয় এমপ্লয়মেন্ট ইউজ পরে মা বা এমপ্লয়মেন্ট ইউজ থেকে মা মানে ওর কয়েকটা ইন্টারভিউ তো ওর থাঙ্গই যখন মাস তারিখ লাই তখন তখনকে একটা অফার সৌখা দুইটা অফার সৌখা একটা এক্সিস ইন্সপেক্টর নি কেসা কেন টিআরপিসি নি একটা ইয়ে ওই জব মানে ফিল্ড সুপারভাইজার তা তখন ফিল্ড সুপারভাইজার সব মানে পরে কেন আনি অস্থা প্রভু আনো সাকারি রাবার তো নতুন নতুন জিনিস অরণ্য থাকে তো নি ইন ফিউচার বহু অব সুযোগ তঙ্গু অরণ্য থাকি আকি অন্য মাস্টার চাকরি সাহাব খাইবা আনো এডভাইস রাখা আমি বরং এডভাইস নাগুই আং প্রথমকে দুলুমা দুলুমা বাফেলু ফার্ম যেখানে তোমানি ওর সাকা নিজে রাবার বাগান ওর ক্ষেত্র তখন অনেক বলং বলং প্রথম রাবার সূচনা রকমানি তা অরণ থেকে খাই অরণ থেকে আস্তে আস্তে খাই আং শিক্ষকতা নি কাজ রকুই টিআরপিসিও ফিল্ড সুপারভাইজার হিসেবে জয়েন প্রায় 1988 নি জানুয়ারি গেবনি পর থেকে তো আনি জীবন সংগ্রাম আস্তে আস্তে শুরু থাকা যে অরণ থেকে তারপরে নিনি সারা জীবন তো অমরপুর সাব ডিভিশন তো শেষংখা উদয়পুর তো শেষংখা এবং নর্থ রকম মোটামুটি আং এমনিতে এস ডি ডিউ হিসেবে খাই পাইকা আর টিআরপিসি নি যে নর্থ জোন তোমানি ওর খাই পাই পাইই তারপরে তো আনি চাকরি জীবন তো তাব বন থেকে ফাইফি হই এমনিতে জীবনের 17 বার দে না 18 বার খুব সম্ভব আনি মানে কারেক্ট ফিগারটা মিলিয়া যেহেতু চিনি পুলিশ আই সার্ভিস যেহেতু যে কোনো একটা জায়গাও 3-4 বছর বেশি না রুগিয়া ট্রান্সফারেবল জব যেহেতু যখন ইন্টারভিউ নাফর সি চিনি যারা আবার রিক্রুটমেন্ট বুট রক্স আনা কুয়েশন খাই মানে নু চাকরি মাকে তো নন তো ধর্মনগর সি পোস্টিং রাজা নাই ধর্মনগর থাঙানি দিয়ে রাজি টংবা কেত তখন কে তো চাকরি খাই মানে মুসানি ভাই নু যে হ্যাঁ আমনে সব যে সামানি তাই তো রাজি রাজি টং হিংকে তো মোটামুটি অরণ্য ফাই আনিব একটা এম টং মানে যেহেতু কাইসা পুরানা কক মুইতে তঙ্গু যে আং যখন ত্রিপ্রভুদ চাকরি খাইফ্র এক অফিসের থাকা থাক মানে এটেস্টেড নিবাগুই থাকু তখন কে তো যেহেতু জেরক্স মেশিন টিসিন করিবা এটেস্টেড নাম বসি একবারে এমন অবস্থা যে যে খেফানু এটেস্টেড খাইরনি নাও খেব আংখে সে খাইর অফিসার থাকু বিজি ফু এই ফু সেই ফুকে আনি বুখাবু একটা কিছু উং থাকা যে আরে নিরক আনা এইভাবে গরিব মানে আংবু চেষ্টা খাই নাই জীবনে অফিসার দেখ মানো এইভাবে তেংতে যদিও মালিয়া মালিয়া মানে এর পরে অরণ 38 বছর চাকরি খাই মানে পরে বিভিন্ন জায়গাও ট্রান্সফার হই 17 বার বা 18 বারের মতো অবঙ্গই আং তো তাবক আস্তে আস্তে তাবক তো সব কিছু বয়স নিবারে গভর্নমেন্ট যেহেতু নর্মস নিয়ম তোমা বা 60 বছরকে তো 60 বছর নি পরে তো রিটায়ারমেন্ট পাইকা রিটায়ার নি তা মোটামুটি পাই বস 1 বছর নি উপর রঙ তঙ্কা আং রিটায়ার পাই মানে এমন জরাগ চিনি অল ইন্ডিয়া রেডিও বিলুনিয়া প্রোগ্রাম অফিসার মা লাগুই আং বন এক বেলায় বেলায় কেন হামবাই জানাব
1: বরং রানথানে তো সেবুকনি কখনাকা তাবুক তো নুং হাবা কারজাখানি খুব বেঞ্চ থাকা কেন নুং অসুখ লামা কলক তগি ফেফিরো কাজু তৈশা কিফিলি থাঙানো সলাইনি ফাইসিং অজর তো রুং ন করই লাহারে করই চুং ফ্রেং করই তুই কাহাম করই সাত পেকাম ন করই ফ্রুং নাই রকব আশোক কাহাম করই নুং বাহাইকে অসুখ লামানো নুং তগি ফেকা সাগাবে
0: প্রথম থেকে সং বাহাইকে অরণীয় তঙ্গুই সাগই নুঙ্গুই অসুখ লামা কলকমা কাহাম হাইয়া হিং ফেকা বন সানি থাকে প্রথমে তো অরণীয় তো কোনো স্কুলর তঙ্গু স্কুল কাইসা না তঙ্গু ইউ স্কুল পরীক্ষা
1: মানে তোলামুরা
0: তোলামুরা ইয়া করাইয়ামুরা স্কুল যেহেতু অরণীয় কাইসা স্কুল তংফানু যেহেতু লামা হইতে আরম্ভ খাই সমস্ত দিক দিয়ে নিয়ে এত প্রতিকূল অবস্থা মানে নগসি পরে যাই কোনো পরিবেশ শিখরি পরে যখন নিজে নি সাকথারমা বাই অরণী থেকে ক্লাস তো নি থেকে আং থাকা হাই হাই নি রিপিট মা ক্লাইফিউ যেহেতু সানি নামাবা ওর তুলামুড়া থাঙুই তুলামুড়া যেন মাধ্যমিক প্রথম বেশ মাধ্যমিক প্রথম চালু ক্লাইফ্র পরীক্ষা রাখাম তুলামুড়া নি ওর ক্ষেত্রে যেহেতু বা প্রাইমারি স্কুল বা তুলামুড়া থাকা আর তুলামুড়া থাং মানে যে লামা ডেলি কোনো কিছু অপকরি রাস্তাঘাট করি যে হার পে খেত পাথর তুই মা থাঙ্গু তুই রোগ তোর কে তুই রোগ শিগুই যেহেতু অরণ্য

0: kaiset no dihai sikon sa sora toma babono parung ta wati kesi parung maya parung thang pasi hotat ke wati pe ke or dihai phiro phai pe ni si busu kosto e babe sob kisu jehatu jibono safilo khlai ne ke ta kosto khlai ni nang nai ke ta sung ha ke na aste aste or ni yo pore gui madhyamik pass khlai gui madhyamik pass khlai mane pore phasi kisu somoy jalo kazar ni ja jaga jekhane school nuton babe khulo ke orosi বোর্ডিং জিহি সাজাও যেহেতু আং অরণ্য পরে ফানু আনি বসু অবলিয়া বা যেন মিজাও বোর্ডিং খা যেন ফার্স্ট বেস হিসেবে মিজাও বোর্ডিং খা অরণ্য থেকে যেন বোর্ডিং মানে পরে
1: হায়ার
0: সেকেন্ডারি গো ইলেভেন টুয়েলভ তা ইলেভেন বোর্ডিং খা অরণ্য থেকে যেন যেন এইটি এইটি টু এইটি থ্রি রা খুব সম্ভব এইটি থ্রি র 83 রব চং অরণ্য বাঙ্কা চং আকা অরণ্য পা 12 পরীক্ষার কা পরীক্ষার মানে পরীক্ষা তো 12 পাস লাইক এনে উদয়পুর কলেজ অফ বোর্ডিং কা তখন কে তো উদয়পুর কলেজ তখন কে বি স্কুল আছে চেঞ্জ ড্রপ কে সং কে তে অরণ্য দ ফুড বেস উদয়পুর কলেজ তে ফুড বেস উদয়পুর কলেজ অফ ফুড বেস অফছি আপ্র কে তো কিছু মিশু এমনিতে শিশু সান ব হাম থাইয়া বসু কিরি কর কে মা পরীক্ষা পরে মানে পরে অরণ্য চং অরণ্য গ্রেজুয়েশন না কা গ্রেজুয়েশন না মানে পর থেকে তো চং ওসব গ্রেজুয়েশন না মানে হয়তো বুকু পাইছি তা লাইসাকে সাগু কিন্তু তখন সময় হয়তো শুধু ও পারিপার্শ্বিক অবস্থা চিনি আসি নি আর্থিক ভাবে যত নি এত সচলিয়া সাধারণ ভাবে চং সারা বছর নি খোরাক সাগু ঠিক ন কিন্তু রং পয়সা তো নি মাই ফাইলিয়াকে পয়সা জি ফাইয়া এখানে তো বনি উপরছি সব কিছু ডিপেন্ড খাই নাই খাইছি পরে থাঙানি বা হয়তো চুং তখন যেভাবে তাক চাই রক যেভাবে কলেজ পরে যেভাবে লাকজারি ইয়াস কে চলে বাইও তখন কে তো চিনি মানে কলেজ পরে ফাঁসি তেমন বেশি এরকম অবস্থায় মানে সিম্পল লাইফস্টাইলটা তারপর লাইফস্টাইল তখনই লাইফস্টাইলটা দিন রাত তফাৎ সিহমালিয়া দিন রাত নিশেটি যে তফাৎ তোমার কে আসমান জমিন ফারাকটা
1: মানে কলেজের পরিফ্রসি বিগড়া
0: ওকলগো সবই তো কলেজের পরিফ্রসি চুং স্যান্ডেল বাই কাগজি মা থাং কে তো কি অবস্থা তখন তাকে তো চুং সসরাসর স্যান্ডেল প্যান্ডেল কে তো নিনি লেট্রিন থাং থানি নগ তং থানি সি ইউজ খাই তখন চুংলে কলেজ থাংফ্রসি ও জিনিস ইউজ মা খাই স্ট্যাটাস কি অবস্থা তো সাই লাভ করি খা হাই ফানু চিনি এইভাবে ব্রডকাস্টিং আনি বাঙি সুযোগ ফাইমা বা আইদিনি যে তমুং চামুং বা ভাইকে বুক কষ্টকে খাই ফাইকা বন কেত চুং এইটা উ সুযোগ ফাইয়া কেত চুং উ কগ্রং মুইতে ফাইয়াং খামু উ জীবন চুং এই বে কষ্ট খাইম বহুত একটা ইনস্ট্যান্ট হিসেবে চুং চিনি যিনি নেক্সট জেনারেশন চুং সামান্য চুং হাকেছি পরে ফাইছি খাই মানু অথচ নুংতাব কাইছে বই পরে নিছি সাধারণ বই পরে পাই বইনি বই রেডি খাই যা নসাছি নি রংলে পরে পাসং আনছি ফাটাফাটি তাক তো পরে পাসং ফাসি উপরে পাসং মা বাইতে কোনো দাম করি নুং একটা নিনি লেটার মার্ক পান ডিস্টিংশন মার্ক মাই একা তো নুং তা কম্পিটিশন নুং আসি আসক মাইয়া মা কোনো কোনো কাম কাহাম স্কুল তো নুং বর্তি সিমাইয়া উং নাই হ্যাঁ নিনি নাম্বার সে প্রথম কে যাচাই খাই নাই তারপরে সে নুং এডমিশন উং নাই দে উং এরকম অবস্থা হাই নিনি হচ্ছে নি সরাই রং না বু পরে থানি গো আং অ্যাডভাইস রনি মসুক এরকম নাইডি চং বই কাইসা কাইসা রামায়ণ মহাভারত বা বাইবেল ফান তা ত্রিপিটক ফান দি যে কোনো বই বুসু কষ্টকে বইসুই বসি চংলে যে কোনো গল্প
1: সুখ মুক্তরি থাকনা
0: বনি বনি বুসু থাকনা বুসু সময় খনা হ্যাঁ বুসু খনা এসে পরে গইছি বইকে সুইউ বসি উ পরে যাক রেডি জিনিস না চং নাই পরেছি পরীক্ষা পাসং মাইয়া পরীক্ষা পাসং বসি চং কাহামকে নাম্বার তুই পাসং মাইয়া তার মানে অরণ্য নিশ্চয় চিনি দুষ্টঙ্গ চিনি পরিশ্রম চুং লেবার কম রগু বনি প্রতি এত চুং একদম অবসগিয়া যেটা খাই নি বাতা তোমার খাইয়া হানি বাং তো চিনি রেজাল্ট লক্ষে তো চুং তাম লোক বা কাহাম থাইয়াং আলটিমেটলি হানি বাং ওইন চুং আমি চিরাই রংনবো সাউ বুইনবো সাউ নাইডি বুই বেসে চিং হজাও তাবো কেতামকে ওয়ানসার বাইসানি তাবো চুং একদম বাইদি বাই যখন চুং কক সালাই ফ্রকে সাজাও যে নং সি আপ্র সময়সি পাঁচ অংকে নিনি বাতি জারক নিনি অবস রগলে তামকে নিনছাই সে লাইট হাঙনি বাতা তাম রুম থাই আহি বলে লাচিমা কক খাই তখন কেত চুং রিপ্লাই রজানে কোনো কক রুই হানি বাঙইনো
1: খাওয়াইরানি বাগিনাই
0: অং ইয়ং থং হানিনো প্রথম অবস্থায় গার্জিয়ান যেহেতু কাহাম করুন খেত করুন খেত চুং তৈসং থাং খামুহি চুং মনে মনে মাখলাইও তাবো খেত চুং তৈসা নতুন জেনারেশন যেহেতু

0: তো মিডল ক্লাস হয়নি কাতাবুক চিনি হয়তো বুইনি সমাজও ইয়া চিনি ট্রাইবেল সমাজও ক্ষেত্রে চ মিডল ক্লাস অন্তত চিনি রাইরংনাও ক্ষেত্রে তাবুক চ যতটুকু সম্ভব হয়তো সব কিছু সাকসেস ইয়া তো কিছু কিছু সাকসেস দঙ্গ আর ম্যাক্সিমাম চুই দো যারা বুফা কিছু শিক্ষিত এবং চাকরি মজুরি খাইনাই বনে বুসাবতী রং তাবক জরাতুই অবহিত বাই মানে মোটামুটি কাম পজিশন থাঙ্গি দো যেহেতু গার্জেন সাকথারমা বাই এর মধ্যে নতে কেসা অঙ্গু চাইরং তাবক সাবো এত বছর ত্রিপুরা বুট ফাইমানি মধ্যে তাবক জরাতুই টপ টেন ক্রুই খরকসা সিং আগ্রাই সাবজেলার আফ্রো তংমানি অমৃত জমাতেনে বুসাজুক ব যেহেতু মেটস সাংঘাতিক বা ব কাইসে সেভেন না বসু পজিশন হয়তো আনি সিংমালিয়া নি সিংমালিয়া মাস আমসু তংলে সরাই কাহাম জিনি বফা নং মানু কিন্তু নানা হোক কারণে বিয়াং থাং তো তাইটা সতম জাগি সানানো বসার সিবো সাথগিয়া হাইটা অনেক কিছু তঙ্গ
1: কথা কেসা শুনাম চুগো নিরং তরমান জরা তো কারণ চিনি লাইবাব হু খিবি তো কক ফাইয়া লাইবাব মানি তো হুক নিনি জরা তো হুক চামানি তঙ্গো এরপরে খ্যাত পান্থর বাই মানে হুক চামানি বাই খ্যাত পান্থর অঙ্কনমানি জরা আজরা চিনি বড় তো আগে খ্যাত পান্থর খাইয়া আপনি বিশিঙ্গে বিঘ্রা তঙ্গো অ বিঘ্রা বিশিঙ্গা তান লাই সে খরকসা তিনি অর জগা ভাই সব পাইকা হুক নি কক কিসা সিনাম চুগো
0: যখন চাইফ তখন কেত আয়াং হুক লাই হুক তো কমন যত নু চিনি হুক এত চিনি কালচার চিনি থুই হর বাই সিকরং যাকবা হুক লাইউ হুক লাইফ্রকে তাম খাই হামালে বুয়াত যখন হুক থাঙ্গি নাইফ্রকে বুসি নি বুসি থুই বে হর করুন যাকবা মূসা সিয়াফানো থাঙানি মুসুগু থাঙ্গি বুসুক বুসুক বুসি বাদার জাকতা ফাইদি অর মূসা তঙ্গ শিবুক তঙ্গ অনেক কিছু সিগ্রি জাকবাসি বুমা বফানি লগের থাঙ্গই যুগ রগ থাঙ্গই বত হিসাব সে গরিখা প্রতি বছর সে হুক খাইমা বা হুক বুসুক বুমা মাই এবার তো হিসাব চ তো বতির নাই এবার বুমা বুফানি র থাঙ্গি অর গুদক রক চালাইমানি আকমানি জিনি যেহেতু কালচার বা গুদক প্রেফারেবল অর থাঙ্গই যাকেই হুক থাঙ্গ গুড়ি তঙ্গ চাগো মানে চিনি জীবনও সে হুক বাইসি গদাল জাকবা যুগ মা থাঙ্গ হুক থাঙ্গই বুমা ফাই সালসা তঙ্গই অর নিয়ম দ্বীপর আকর মাই চাই পেলাকে হারি অনাও ফাইতে ফাইতে সন্ধ্যার উং তাং থাঙ্গা কারণ সন্ধ্যা উঙ্গু বলতে এরকম সাফা ফানু লামা হামিয়া ফাইয়া নিকেন অনেক সময় নাংপিউ ফাইতে ফাইতে অবৈ থাঙ্গু হুক রক নি ফাইফানো অবৈ থাঙ্গু সানজা উই থাঙ্গু আপ্রো এমতে রেসাম হাফার বাই তো আং তো বেশি আংনি নিজে মা তংসুয়া বা হাইফানো তখন চিনি
1: খানামানি
0: খানামানি র হুকনি কতগুলা অবরক নি রেসাম রক্তা অরনি মধ্যে যেমন চিনি তাব ওয়ান সাকক বু কিছু মা সানাই হাই যেমন নিনি ও কিসে কিসা যেটা যংলা রব কিসা মিসা পড়ে ফাইমানি হাইনি আপ্রকে ফিল্ম আকলাই পিউ যে তর তরুই চিনি যে এ লেবাং বৌমানি রুথুং নি গরিয়া দেন সুথুং তখন কে তো তখন বু হাকে চলে দাও হুক রক খেত চিনি যে রেসা মং রক অর খেত বিশেষ খাইসং ও
1: যাদব
0: কলিজা রেসা মং র আকারক যতন হয়তো কিছু কিছু সুর ও সুর কক্থাই রক কিছু ফেরু কিন্তু বনি আসল তো এক সার মর্ম তো এক হয়তো চিনি অর নিয় এমনিতেই যেটা তাও খামানি ও জমাতি আর যে জাদু কলিজানি রগ্রসা মুং কুরুই হাইয়া জাদু কলিজানি মুং তঙ্গু হয়তো চিনি পুস্তক আকারে ও এরকম ভাবে কোনো কিছু বক্সা জাগলিয়া বা হয়তো আস্তে আস্তে দিনকাল পরিবর্তনের সাথে সাথে ববু পরিবর্তন থাকা তঙ্গু এই খেতন তো সাপ চাষ খাইবা হুগো সিসাবাইয়া নুবাইয়া হুকো খেত নি মাইবো মানো পাতবো মানো মসবো মানো মই কথা মানো খেতলে নিনি হার পেয়ে অংখাউইছি তারপরে শুধু নিনি মাই কাইছে সীমা নাই তখন কে তো বাজার হাজার বোধ এমনিতে কাছে পিছিয়ে কুরুই এরকম দোকানপাট কুরুই এত সাপ্তাহিক বাজার এরপরে সিসেন তো তুলামরা রক্ত তাকছি এস্টাবলিশিং এইভাবে এখলাই চিনি হুক এত এমনিতেই চিন পগুই থাঙ্গিছেও গিয়া বসিনি চিনি জীবন গড়েন থানি চিনি কালচার নারং থানি হুক এত খুব ইম্পর্টেন্ট
1: ती प्रशामनी तो

0: হুক ফাইনে নেব
1: তিপ্রাসা মানে তো বোবাই হুক বাই গদাল জাক
0: গদাল জাক হুক তো উঠুন আর কুকুরি হ্যাঁ কিন্তু আবচিনি লাইব মক কাবি থাকা
1: যে বচিনি লাইব মক একদম ছি
0: বরম গুনাং নিনি জর শিকলা মু চামানি আমতি ডক্টর তংখু না করি খাজরা
1: শিকলা মু রক্সা লাইমানি রক্ত তংখন তংখো যে কোন সং কাইলাই পারি রং খেত শিকলা সকাং তো সংসা লাইউ নং লাইউ ক্লাইউ আর রক বু কিছু সমস্যা চং তাক মইতে মানু বৈখেব সালাই নং লাই হো হো সিং তংগু বসি সাকলে লেখা পড়ে নিছি থাংনি মুসুক সাসি বুসুক খব হাই মা থাং ইয়াং যদি আফরগ এরকম ভাবে যদি আং গদালি তং লাকে উ পরিবেশ আং গদালি থাং লাকে আং লেখা রিং ইয়া তা গসুক জেসুং খামু
0: অংলা খামু
1: ওসুং লা খামু হয়তো বুমা বাবু লেখা পড়ে রিং ইয়া কে তো বতাম ক্লাইনি বা আং চরাই সানি তাব ক্লাম আন কাই রে জা খামু যদি কাই রে লাকে তো আং উ পজিশন সক পয় আং খামু তাও পজি দাং বাই বড় জুতা ছেন্ডেল কা ওই আগর দল মা থাং খামু হয়তো তাব কে তো হয়তো কিছু রুং মানে এবং ওই বুই পরিবেশ বে এডজাস্ট করে এবং ওই বুইনি বাকসং ইয়াফান তো কাসা কাসি ইংগুই আং থাং তংমাকা উং তংমাকা কগলাম সালাইমাকা হয়তো নিনি এস ডি বি ডি ডিএম জে ফানু ডি বড় ওয়াই ফানু তো হয়তো হয়তো যেন থাঙ্গি ইন্ট্রোডিউস খাইমাকা যে কোনো ব্যাপার উ সময় কে তো যদি উ গদ পরিবেশ বাই চেন গদালেই তং লাই খাই হয়তো আনি আমার বাবু তো থাংফানো কোনো কক করি ইং নাই কিন্তু যে তো উ সময় কিছু বতরণ কিছু কাটসিট মা খাই খে আমার
0: তাব পাই থাক পাই সব পাইখা আগে আসু কুড়ি ফানছে কাকা তাবো নাই দে লাহার তঙ্গু চুমফ্রেন তঙ্গু তুই তঙ্গু শাক পেকাম নক তঙ্গু নকলা বুঝুক রুম নক তঙ্গু ফ্রুমনে কাহাম কাহাম তঙ্গু তাক ট্রেড নি কৌমা ফ্রুমনে কাহাম কাহাম তঙ্গু নুন জরা চিন জরা চুং যে সুরুমনি মানে মা ফা বাবন সুরুং ফাইকা চিন তাক অখর বাবন সুরুং ফাইকা চুং বাবন সুরুংখা চিনি সাবতির তাও কিন্তু আবার সুরুমা নংলিয়া তাও খা তেসা কদু কংকা তেসা কাহাম কংকা এন সি আর টি কোর্স চং থাকা কিন্তু চিনি সাবতির তাক সুরুমনা নাইলিয়া আবার থাকুন বাকি
1: আনি অরণ্য কে একটা জিনিস আনি নাইও যে হিসাব কে তো চং বাপে বারো মন পুটে তের মন সিং নি নাইও তা বিশেষ ক্ষেত্রে চং নগো প্রায় জায়গা নয় চিনি স্পেশালি ট্রাইবেল ক্ষেত্রে নগো বুসা বুতুই রক এই দিকে তানি আগক যা বনি অর নাহর মুং রক বরণে কিছু কিছু ফেরি থাংবাইও ফেরি থাংমানি কারণ নহাই এই যে তক বরনি যে বরক তাবক আসাই ফেকেছি বরক যেহেতু তংথক সাথক দিগি মাংসি যেমন অর্গেস থাং দি অবং দি আইন দিগি রগকে চিনি বরক রক থাংমানি কম হাইং তংখা তানি হমাবা চিনি বরক যে বেলাইন থাংমানি ড্রাগস নংমানি ইংথুং বা যে কোনো একটা কিছু ওইরো এন্টি সোশ্যাল কাম রক খাইমানি ইংথুং সব কিছু মূলে চিনি যে পরিবেশবু কিছুটা ডিপেন্ড খাইও চিনি পরিবেশবু এরকম পরিবেশ সগিয়া হাইনি বাংনি চং চিনি কোনো কোনো অনেক ইংলিশ মিডিয়াম স্কুলক চ পারা হুক সারেগুই উ স্কুল গান্ধারত লাঙ্গি মা থাঙ্গু যেহেতু অরণীয় তংখে যেহেতু পরিবেশ গদালেই তংলাকে বু আনি বুসাবু নস তং থাংনাই হিং হয়তো বুই কিসা মিসা বেঙ্গাই আরে বনি রাং ফুইছে তোমা বাবং তামো বদলাং থাঙ্গি ফুরুঙ্গু ইটা অরণীয় মেইন যেটা চং ইম্প্রুভ উমাইয়া বা চিনি বসার তাক পর্যন্ত চি কাহাম কাম খে টিসিএস অফিসার বা আই আই এস তো চিনি হাতের গোনা খসি থাংলাই নাঙ্গু হেল্প খাই নাঙ্গু হাকে সি বাবু নিনার ফাইনাই কিন্তু চং আইডি যখন কাইলে বাড়ি রক আকরক নগো সাল সিনি হর সিনি সি চালাই নংলাই টংলাই ফু ওখানে তো বন নংনারক দি কিন্তু এইভাবে তো সাত দিন তিন দিন এইরকম ভাবে তো চালাই নংলাই নি টংনি কগিয়া তামানি করি কে তৈমানি করি কে অথচ চামানি তো চুং ঠিক নে চাই তো বরনি ফাইনি বা এরকম ভাবে চিনি মধ্যে অর্থনৈতিক ন কিভাবে হ্যান্ডেল এমা চিন্তাধারা খাইনি নাং বন চুং কিছু অনেকটা পরিবর্তন না হয়তো ওংখা কিন্তু তাবক বিশ্বক বিশ্বক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাইখা তা তৃতীয় বিশ্বযুদ্ধ উঙানি বাঙি মানে খুব কাছা কাছি দার প্রান্ত সফাইতং ও যুগ বুইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থইমানি ও তৃতীয় বিশ্বযুদ্ধ থইমানি উঙানি পরে গ বুসুক বরক তং নাই ও বরক ভাইকে চা নাই নুং নাই বংসি ওয়া সৌ তং বসি চলে সাধারণ বরক তাবক চাই নুই থাঙানি বংসি চিন্তা খাইলাই মেয়া কে চিনি ওয়া সৌ বুঙ্ বাই বুইনি ওয়া সৌ বুসুক ফেলাই।

0: শাল বাই হর,
1: শাল বাই হর।
0: আচ্ছা বড় মুড়ে আমি তো কেসা নু কেসা কক সামানি ফাতা নিয়ে বরক ভাইয়ে তাবক চিনি অভাই দিয়ে রাখা আংকে হুনু ফাতা নিয়ে বরক ভাইয়া হেঙ্কে চুং তাও হোক চাই দাম খাবো হোক দামি দাম খাবো চুং রুম নগো থাং লাগলা খামো সেবু খুলাই গলা খামো তাম খা খাবো কক তো সই দে না চুং তাবক সে সিজামানে হাইয়ং খা চুং কেসাবো খুলাই নাই বের জাগে সিজামানে হাইয়ং খা
1: হয়তো বড় ভাই শিক্ষা দীক্ষা হইতে আরম্ভ করলে অনেক কিছু পরিবর্তন কাজ চুব পরিবর্তন কাজ ঠিক নো যে পরিবর্তন মানে পেছনে হয়তো তে কিসা কারণ বুতঙ্গ পরিবর্তন তংখা নৌকা সাথে সাথে জনসংখ্যা ইনফ্লুয়েন্স অর্থাৎ চিনি যে জনসংখ্যা তংমানি বেসা বারসাম্য হারাই থাঙ্কা
0: যা
1: বারসাম্য হারাই থাঙ্কা বারসাম্য হারমানি সাথে সাথে ও পরিবেশ বাইসং এডজাস্টিং মালিয়া যেহেতু চুং শিক্ষিতের হার মানে শিক্ষিত যেসুক তালে তালেং থাঙামানি তোমানি চুং উমালি নেমবাঙ্গই হয়তো চুং তাবক দোসরাও যে ফাতানি বরক ফাইয়ই আকুই চুং খাইং থাঙ্কা হয়তো বরনো চুং দোসরো চিনিবু দোষ দঙ্গ চিনিবু দোষ দঙ্গ আনি যে আইডিয়া ব্যক্তিগত আইডিয়ানি মতে যে ও হাফার বই বরক অনেক কিছু বাংলাদেশ নি বরক ফাইকা হয়তো চুং ওসুক গলুগি থাঙ্কা আছে ও প্রবলেম ফেস খাইমা দো কিন্তু এর মধ্যে ফানো ও ত্রিপুরা রাজ্য নি বরক নু যেমন তেইফ্র সালাইমানি হাই দালরং রোগলে ভাইকে আগাও থাং তংখাবা আবু কক বরকলে ভাই ইং থাঙ্কা হয়তো চিনি আরো এরিয়ানি কক নু চুং সানাই চুং যখন ধর্মনি কক নো কিছু কিছু তাসমা খাইও চিনি আরো রকে ধর্ম কর্ম কর চুং খাই দো আইদিনি রীতি নীতি খাই দো কিন্তু মনে প্রাণে খাইয়া খাইয়া বলতে এরকম ধর্মনি মধ্যে অনেক কিছু নু লুকায়িত তঙ যেমন চীনর চিকাম পারা কি কাইসা তঙ বরক চুং যখন কিছু অনেক ডেভেলপ অনেক ডেভেলপ ইয়া কিছু অব আগক তংফ্র বরকলে লাংটি লাংটা সিটুকুক তংখু হাই বরক বরক তাবু সংখ্যা যে কোনো একটা কিছু শিক্ষা দীক্ষা পই পরিষ্কার হইতে আরম্ভ করলে সব কিছু চালাই নাকে বরক নাসি উদা এক্সাম্পল হিসেবে চুং সাইমা তঙ থাংনাই ফেদি বরক ভাই খেতং এক বসুক ডিসিপ্লিন খেতং মাং তংখা একদিনে বরক অর মাংসি থাইপং না ফাইও গুঁদাক না ফাইও এই সেই অনেক কিছু জিনিস যেটা দরকার নাংমানি রং না ফাইও বরক খেত এমনিতেই যেমন বেশি গ্রিস্তির খাইয়া আকুই আবার শুধু বাগানের উপর ডিপেন্ড বরক বাগানের উপর ডিপেন্ড বরক বসুক পরিবর্তন থাকা হয়তো অশিক্ষিত শিক্ষিকা চিনি রলে তাক ফাঁসি এমনিতেই কাগজে পত্রে 80% রক শিক্ষিত তং কিন্তু শিক্ষিত মধ্যে ফাঁসি বরণি শিক্ষিত ভাই বরংকে গড়ে হরি এত যে যত শিক্ষিত সংখ্যা তো তাক ফাঁসি অনেক কিছু বরক তংখ যে সই রমাইয়া চুং বসুক লাই থাকা বরং সে কিছু আগকজাক এদিকে চুং কিছু মিছু চিনি সমাজ কিছু বেদা বেথাই তঙ বসি কামফু বুড়া সিংফু ব জমাতিয়া ফু হয়তো ও জিনিস তাবক আস্তে আস্তে করি খা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডব এত তাড়াতাড়ি পরিবর্তন থাকুন ও পরিবর্তনের সাথে সাথে বহু পরিবর্তন বন হিংসা জানাই কোনো ক করি ও হিংসা আস্তে আস্তে নিনি সাগ ব্যক্তিগত কাহামকে শুক্র ওয়াশকে নু জায়গা ফাইনে কিন্তু নুলে তাবক পাশি জাত পাঠি সি বিচার খাই টং হাই কেত নু পজিশনও থাকে থাকে তো নবন জাত পাত বাই বিচার খাইকে তো ইয়া বলে একই মানদণ্ড বাই বিচার খাইকে ইয়া বনি বাঙি তো চিনি চিন্তাধারা বো অনেক ইসা রক্ষণশীলিং ইয়া গই অনেকটা প্রোগ্রেসিভ উঙানি নাং হাইটা
0: চুং তো সদান কব ফাইলাইখা পাইথাক ফাইসিং ফাইস পাইখা নুং তো তাবক সেবক নি হাবাকার মানে নখা বিষয় না ভাই মা তং তাবক
1: যেহেতু চাকরি জীবন তো এমনিতে ব্যস্ততার মধ্যে তো নিজে নি কর্ম খাইয়ানি বাঙাই নিয়ে যেহেতু আপ্রবা কিছু বিজি তঙ কিছু কিছু নিজন যে কোনো কিছুকে নগ্নি সামুং তো তঙ নু তঙ এসে পাবলিক নি স্বার্থে কিছু মিছু সামুবো তাঙানি নাঙহি তাবকতে চিনি অরণ্য যে জমাতিয়া সদানি তারপর ময়াল হি তঙ অরণ্য চুং তাবক এমনিতেই তো সোশ্যাল ওয়ার্ক কাইকে অরণ্য চুং আং অরণ্য একটা কমিটিও তঙ চুং এসে অডিটর হিসাবে তাবক অরণ্য তারপর মোয়ালনি অরণ্য যে সমাজ তোমানি চিনি সদানি যে একটা তোমানি অরণ্য চুং ওয়ার্কার হিসেবে সামুং তাকলাই মা তং যাব
0: নখুমনি কক যখন সাকা বসাবতুইনি ফাজিং থাওয়ায় না খরব শুনি বসা
1: বসা কে তো আনি বুড়ি মা মাং নই তং খরক সানকে তো কাইখা ববে ববু এমনিতে গ্রেজুয়েশন খাইজা

0: শুনলেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন সাক্ষাৎকার ব্যক্তিক মৈতমন অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন কৃষ্ণ জমাতিয়া, আকাশবাণী মিলনিয়া। এবারে শুনবেন খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন বন্যপ্রাণী সুরক্ষায় আমাদের দায়িত্ব, এ নিয়ে বলবেন সহ বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার।
1: নমস্কার কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আলোচনার বিষয় হল বন্যপ্রাণী সুরক্ষায় আমাদের দায়িত্ব বা কর্তব্য। আজকের বিষয়ের উপর আমরা আলোচনা শুনব আমাদের খুব কাছেরই তৃষ্ণা অভয়ারণ্যের, যেটা রাজনগরে রয়েছে, সে অভয়ারণ্যের যিনি সহকারী বন্যপ্রাণী সংরক্ষক রয়েছেন শ্রীযুক্ত সুকান্ত সরকার মহাশয়, উনি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। যে বিষয়টা আমাদের আলোচনার সেটা হলো বন্যপ্রাণী সুরক্ষায় আমাদের দায়িত্ব। উনি আজকের বিষয়ের উপর বলবেন, আমরা শুনব, আমাদের বিভিন্ন মনের প্রশ্ন আজকে জেনে নেব। নমস্কার আপনাকে আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: তো বন্যপ্রাণী সুরক্ষায় আমাদের দায়িত্ব, এই যে লাইনটা ছোট হলো কিন্তু তার গভীরতা অনেক বেশি। আমরা কি কি দায়িত্ব পালন করি, বাড়িতে যে প্রাণীদেরকে আমরা পালন করি, তাদের যেভাবে আমরা সেবা করি বা তাদের দেখভাল করি, সেভাবে কি আমরা বন্য প্রাণীদের যারা বনে রয়েছে তাদের কি, তাদের প্রতি কি আমাদের কতটুকু দায়িত্ব আমরা পালন করি?
2: প্রথমে আমি আপনাদের মাধ্যমে যারা কৃষক বন্ধুরা আছে তাদের সবাইকে আমার দপ্তরের পক্ষ থেকে নমস্কার এবং আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটা টপিক বেছে নেওয়ার জন্য। এটা আজকের দিনে যদি আমি চিন্তা করি এটার গুরুত্ব অনেক বেশি,
1: অনেক বেশি
2: তো
1: সময়ের সাথে এটাকে,
2: হ্যাঁ অনেক বেশি। তো এটা আলোচনা করতে গেলে পরে আমি একটু পেছন দিকে একটু আলোচনা যাচ্ছি, তা না হলে এটার একটা গ্যাপ সেখানের মধ্যে থেকে যাবে। অ্যাকচুয়ালি প্রথমে আমাকে জানতে হবে বন্য প্রাণী বলতে আমি কী বুঝি। আমরা সাধারণত যে জিনিসটা মনে করি বা সাধারণ পাবলিক যারা আছি আমরা যেটা মনে করি যে বন্য প্রাণী হচ্ছে যেটা শুধুমাত্র বনে বাস করে, ওই ধরনের যে সমস্ত প্রাণীরা আছে তারাই শুধুমাত্র
1: গভীর জঙ্গলে যারা রয়েছে তাদেরকে আমরা
2: বন্য প্রাণী হিসাবে আমরা মনে করি। অ্যাকচুয়ালি ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 যেটা আছে ওইটার মধ্যে একদম ভালোভাবে লেখা আছে বন্যপ্রাণী বলতে আমরা যে জিনিসটা বুঝি, যেটা জঙ্গলে বসবাস করে ওইটা ঠিক আছে, তার পাশাপাশি ওই জঙ্গলটার মধ্যে একটা ছোট গুল্ম থেকে শুরু করে একটা বড় গাছ পর্যন্ত যে সমস্ত গাছপালাগুলি আছে ওইটাকেও বন্যপ্রাণী হিসাবে ধরা হয়। তার পাশাপাশি গভীর জঙ্গল হোক, যে কোনো জঙ্গলের মধ্যে যেই ধরনের জলাধারগুলি আছে ওই জলাধারের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ বা বিভিন্ন প্রজাতির এনিমেলরাও বসবাস করে সেগুলিকেও কিন্তু বন্যপ্রাণী হিসেবে ধরা হয়।
1: মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে,
2: নির্দিষ্ট জায়গার মধ্যে
1: যা যা আছে,
2: যা যা আছে
1: গাছপালা থেকে শুরু করে
2: একদম ছোট গুল্ম থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে সবগুলিকে আমরা বন্যপ্রাণী হিসেবে আমরা ধরে নিতে পারি।
1: আচ্ছা আচ্ছা,
2: এক কথায় বলতে গেলে যেটা মানুষের সাহায্য ছাড়াই তারা ওইখানে নির্বিচারে ঘোরাফেরা করতে পারে, কোনো ভয় থাকবে না তাদের মনে, তাদেরকে আমরা বন্যপ্রাণী হিসেবে ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হলো এখন আমার বাড়িঘরের মধ্যে আমরা টিকটিকিকে দেখতে পাই, তাহলে টিকটিকি কি ওয়াইল্ড এনিমেলের মধ্যে পড়ে? হ্যাঁ, টিকটিকিও আমাদের ওয়াইল্ড এনিমেলের মধ্যে পড়ে, হয়তো সে আমার বাড়িঘরে বসবাস করে কিন্তু সেটাও কিন্তু ওয়াইল্ড এনিমেলের মধ্যে পড়ে। তারপর আরেকটা হচ্ছে আমাদের যেমন যেটাকে আমরা বলি তক্ষক, বা আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে আমরা অনেকে কক্ষা বলে অনেকে টোট্ঠেং বলে,
1: হ্যাঁ
2: ওইটাও ওয়াইল্ড এনিমেলের মধ্যে কিন্তু আসে কিন্তু। তো এই হচ্ছে আমাদের ওয়াইল্ড এনিমেল কি, ওই জিনিসটা আমাকে বুঝতে হবে। এবং আরেকটা যে বিষয় আপনি এখানে আলোচনা করেছেন যে এখন এটাকে রক্ষা করার জন্য আমরা কেন এগিয়ে আসব, এটার
1: মানে আমাদের সাধারণ মানুষদের কতটুকু দায়িত্ব,
2: কতটুকু দায়িত্ব, কেন আমি দায়িত্বটা পালন করব। তো এই ক্ষেত্রে জানতে গেলে পরে ওয়াইল্ড এনিমেলের কেন আমি রক্ষা করব, কেনর পিছনে অনেকগুলি জিনিস আছে, ব্যাপার আছে, ওইগুলিও একটু আলোচনা করতে হবে। প্রথমত ওয়াইল্ড এনিমেল আমাদের পরিবেশের যে ভারসাম্য, যেটা বাস্তুতন্ত্র আছে, খাদ্য শৃঙ্খল আছে, এগুলিকে

0: পরিবেশের যে ভারসাম্যটা আছে এটাকে রক্ষা করে। যেমন খাদ্য শৃঙ্খল যে জিনিসটা, আমি যদি মনে করি একটা ছোট কীট বা পোকা, এটাকে কে খায়? ব্যাঙে খায়। ব্যাঙকে কে খায়? সাপে খায়। সাপকে খায় কে? ইগল। তো মাঝখান থেকে যদি
1: বরাবর সেভাবে চলছে, ঠিক
0: হ্যাঁ, এটা
1: একদম।
0: হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল। তো এর মধ্যে আমি যদি আপনার ব্যাঙটাকে যদি সরিয়ে দিই, তাহলে পরে আমার কী হবে? কীট পতঙ্গের সংখ্যাটা বেড়ে যাবে। কীট পতঙ্গের সংখ্যাটা বেড়ে গেলে কী হবে? আমার যে কৃষক যারা আছে, কৃষক যারা আছে তারা যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে, ধান চাষ করে, তাহলে তাদের ওই ধান এবং সবজিগুলির মধ্যে ওই পোকাগুলির আক্রমণ বেশি হতে পারে।
1: একদম
0: তো ওই কারণে এই যে খাদ্য শৃঙ্খল আছে, তাহলে এখানের মধ্যে আমি যদি একটা কীট পতঙ্গ থেকে শুরু করে একটা ঈগল পাখি পর্যন্ত আমি যদি ধরি, তাহলে এই পরিবেশটাকে রক্ষা করার ক্ষেত্রে, পরিবেশের যে ভারসাম্য আছে সেটাকে রক্ষা করার ক্ষেত্রে তাদের একটা বিশাল বড় ভূমিকা সে জায়গার মধ্যে আছে।
1: অবশ্যই রয়েছে।
0: হ্যাঁ, তার পাশাপাশি আরেকটা যেটা বাস্তুতন্ত্র, পরিবেশের ভারসাম্য রক্ষা করা ছাড়াও বন্য প্রাণীর কিন্তু অনেক ধরনের গুরুত্ব সে জায়গার মধ্যে রয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের আমরা যারা মানুষ আছি, আমরা বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু এই বন্য প্রাণীর একটা বিশেষ ভূমিকা সে জায়গার মধ্যে আছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বন্য প্রাণীর যে বিভিন্ন পার্টসগুলি আছে, বা ধরেন শরীরের যে রক্তগুলি আছে, ওইগুলির থেকে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ সে জায়গার মধ্যে তৈরি হয়। বর্তমানে রিসার্চ করার জন্য কিন্তু বন্য প্রাণীর অনেক গুরুত্ব সে জায়গার মধ্যে আছে। তো এই সমস্ত কারণকে গুরুত্ব দিয়েই আমাদেরকে এই বন্য প্রাণীগুলিকে রক্ষা করতে হবে।
1: রক্ষা করতে হবে,
0: আজকের দিনে যদি আমি চিন্তা করি, বন যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এই বন ধ্বংসের ফলে বন্য প্রাণীরা তো বনের মধ্যেই বসবাস করে, স্বাভাবিকভাবে বনটা যখন ধ্বংস হয়ে যায় তারাও কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই কারণে তাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর হলো
1: বিশেষ করে আমরা মনে হয় এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহটাকে
0: হ্যাঁ,
1: বন্যপ্রাণী
0: অক্টোবর মাসের প্রথম সপ্তাহটাকে আমরা বন্য প্রাণী সপ্তাহ হিসাবে আমরা নিয়ে থাকি। তার কারণ হচ্ছে অক্টোবর মাসটাকে বা সেপ্টেম্বর মাসের লাস্টের দিক থেকে যদি ধরা হয়, ওই সময়ে বন্য প্রাণীদের একটা প্রজননের মাস হিসাবে ধরা হয়।
1: আচ্ছা
0: ওই জন্যই, যাতে মানুষকে সচেতন করার জন্য, আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকেও অক্টোবরের প্রথম সপ্তাহে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে বন্য প্রাণীদেরকে রক্ষা করা যায়, যাতে করে বন্য প্রাণীদের থেকে রক্ষা করার জন্য সমস্ত অংশের মানুষ যাতে এগিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা এক্সাম্পল আগে একটা দিয়েছি, যেটা খাদ্য শৃঙ্খলের ব্যাপার
1: হুম
0: বলেছি। এই ক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এখানে উত্তরপ্রদেশের একটা গ্রাম, এই মুহূর্তে গ্রামের নামটা আমার মনে নেই, সেখানে কিছু পরিযায়ী পাখি, যেগুলিকে আমরা সাইবেরিয়ান বার্ড বলি বা মাইগ্রেটরি বার্ড বলি, ওই ধরনের একটা,
1: আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে যারা
0: হ্যাঁ,
1: স্থান
0: যারা
1: পরিবর্তন
0: স্থান
1: করে।
0: পরিবর্তন করে, তারাও এসেছিল আমাদের ওই গ্রামের মধ্যে।
1: আচ্ছা
0: আসার পরে তারা সব সময় গিয়ে কৃষকদের যে ধান আছে,
1: হুম
0: ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের মধ্যে গিয়ে গিয়ে তারা বসত।
1: আচ্ছা
0: তো কৃষকরা সাধারণত তারা হয়তো জিনিস ব্যাপারগুলো বুঝেনি ওই সময়ে। তখন তারা কী করেছিল, ওইখানে ওই সময়ে সমস্ত পাখিগুলিকে তারা মেরে ফেলেছিল। তো মেরে ফেলার পরে দেখা গেল যে সেই জায়গার মধ্যে পোকার অনেক বেশি আক্রমণ হয়েছিল, এবং কৃষক ওই সময়ে কোনো ধান সেখান থেকে সংগ্রহ করতে পারেনি।
1: আচ্ছা
0: পরবর্তী সময়ে দীর্ঘ ধরেন 4-5 বছর পর্যন্ত সেখানে আর কোনো ধরনের ধান তারা তৈরি করতে পারেনি, পাখিগুলিও আর আসে না, যেহেতু তাদের সবগুলি পাখিকেই মেরে ফেলেছিল। কিছুদিন, 4-5 বছর পরে কিছু পাখি, কিছু সংখ্যক, অল্প সংখ্যক পাখি সেখানে আবার এসেছিল। আসার পরে দেখা গেল যে ওই বছরে কৃষকরা সামান্য কিছু ধান তারা ঘরে তুলতে পেরেছিল।
1: আচ্ছা
0: তো তখনই তারা উপলব্ধি করেছিল, অ্যাকচুয়ালি ওই ওইখানে পাখিরা কিন্তু ধান ক্ষেতগুলি নষ্ট করেনি, নষ্ট করেছিল ওই সময় পোকাগুলি। পাখিরা কী করেছিল, পোকাগুলিকে খেয়ে ফেলতো। এখন ওইখানে ওই গ্রামের মানুষ সবাই মিলে ওইখানে আইন তৈরি করেছে যে ওইখানে যাতে সমস্ত ধরনের পাখিগুলিকে,
1: ওই ধরনের
0: শুধু
1: যারা
0: কৃষকরা
1: আসবে
0: আছে,
1: পাখি বা
0: হ্যাঁ
1: পশু
0: হ্যাঁ,
1: তাদেরকে আর সরানো হবে না এভাবে।
0: সরানো হবে না, এবং এইগুলিকে তাদেরকে রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য ওইখানে গ্রামের সমস্ত মানুষ একসাথে একজোট হয়ে কাজ করছে, যাতে করে ওইখানকার পাখিগুলিকে সুরক্ষিত করা যায়। তো
1: ঠিক ঠিক
0: তেমনিভাবে আমাদের এখানেও এরম অনেক এনিমেল আছে, ওয়াইল্ড এনিমেল, যেগুলি আমাদের পরিবেশ বান্ধব, বিশেষ করে যেমন বনরুই, সজারু, এগুলি কিন্তু এখন দেখা যায় না। এগুলি আমাদের এখানে আস্তে আস্তে,
1: আমাদের
0: এগুলি
1: এই তৃষ্ণা অভয়ারণ্যে রয়েছে এগুলো না?
0: তৃষ্ণা অভয়ারণ্যে রয়েছে,
1: আচ্ছা
0: এবং
1: আচ্ছা
0: ধীরে ধীরে এগুলি এখন অবলুপ্তির পথে। তো যার কারণে এগুলিকে এখন আমাদের সকলের দায়িত্ব এগুলিকে রক্ষা করতে হবে। এবং আমাদের ভারতীয় যে সংবিধান, এই সংবিধানের 51A(g) অনুচ্ছেদের মধ্যেও কিন্তু এই বন্য প্রাণীকে

0: বন্য প্রাণী এবং এই বনটাকে আমাকে রক্ষা করতে হবে, এবং বন বন্য প্রাণী এগুলি যদি না থাকে তাহলে যেমন
1: পরিবেশের যে
0: প্রাকৃতিক
1: ভারসাম্য সেটা একেবারেই নষ্ট হয়ে
0: একেবারে
1: যাবে,
0: নষ্ট হয়ে যাবে
1: সেটা
0: এবং
1: মানুষকে বুঝতে
0: প্রাকৃতিক
1: হবে।
0: বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় হয়ে যেতে পারে। যে যেমন আমাদের এখানে কিছুদিন আগে আগস্ট মাসে যে বন্যাটা হলো, এটা আমরা ধারণা করছি ওই একটা প্রাকৃতিক বিপর্যয় তো আমাদের এখানে হয়ে গেছে, এটা হলো বন একেবারে ধ্বংস হয়ে যাওয়ার ফলে। কারণ বনের মধ্যে যে সমস্ত গাছগুলি আছে তাদের জল ধারণ ক্ষমতা তারা ধরে রাখতে পারে, এখন গাছগুলি যেহেতু নেই হঠাৎ বৃষ্টি হলে পরে সাথে সাথে নদীর মধ্যে প্রচুর পরিমাণে জল একসাথে চলে আসে।
1: ঠিক তাই,
0: তাহলে আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে যে সবাই সবার যে বাড়িঘরে যে খালি জায়গাগুলি আছে বা যেগুলির মধ্যে কোনো ধরনের আপনারা সবজি ক্ষেত করছেন না বা কোনো ধরনের সবজি ধান যেগুলি আপনারা করছেন না খালি জায়গা পড়ে আছে, এগুলির মধ্যে কিছু ভ্যালুয়েবল ট্রি আমাদের দপ্তর থেকে চারা ফ্রিতে দেওয়া হয়, ওইগুলির মধ্যে যদি আপনারা রোপণ করেন তাহলে আমাদের পরিবেশের যে এখন যে ভারসাম্যটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে না নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা সেই জায়গার মধ্যে থাকবে।
1: তাহলে আমাদের প্রথম দায়িত্ব থাকবে যে আমাদের বাড়িঘর থেকে শুরু করতে হবে। বাড়িঘরে আমাদের
0: একদম একদম
1: খালি জায়গাতে আমরা গাছ লাগানো শুরু করব, গাছ লাগাবো, একটার পরিবর্তে একটা যদি কাটি তার পরিবর্তে দুটা
0: দুটো
1: লাগাবো,
0: লাগাতে হবে।
1: যাতে করে অন্তত প্রাণীদের যারা গাছে বা বিভিন্ন বনে আশ্রয় নেয় তাদের আশ্রয়ের কোনো অসুবিধা না হয়, বা খাদ্যের শৃঙ্খলে যেটা বললেন আপনি কোনো অসুবিধা না হয়। তো আপনারা যে যে দায়িত্বটা পালন করছেন এর মধ্যে একটা নির্দিষ্ট সীমানার বরাবর আপনারা বিভিন্ন প্রাণী বা যা বললেন এখানে গাছপালা রয়েছে তাদের সংরক্ষণের দায়িত্ব পালন করছেন, এইভাবে আমাদের ত্রিপুরাতে কিরকম কতটা ইয়ে রয়েছে, অভয়ারণ্য কতটা রয়েছে?
0: ত্রিপুরাতে তো অ্যাকচুয়ালি অভয়ারণ্য রয়েছে, চারটে অভয়ারণ্য রয়েছে
1: আচ্ছা
0: আমাদের, সিপাহীজলা একটা রয়েছে, তৃষ্ণা একটা রয়েছে, রোয়া একটা রয়েছে, গুমতি একটা রয়েছে। তো আমাদের তৃষ্ণাটা বিশেষ করে বাইসনের জন্য খুবই বিখ্যাত,
1: বিখ্যাত,
0: তারপরে রোয়াটা পাখিদের জন্য বিখ্যাত, গুমতিটাও পাখিদের জন্য বিখ্যাত, আর সিপাহীজলা যেটা রয়েছে এটার মধ্যে আমাদের যে ক্লাউডেড লিওপার্ড যেটা আছে একটা
1: আচ্ছা
0: মেঘলা চিতা যেটাকে আমরা বলি ওইটার জন্য সিপাহীজলাটা খুবই বিখ্যাত। তো এই ক্ষেত্রে আমাদের ত্রিপুরা যেহেতু ন্যাশনাল পার্ক যেটাকে বলা হয়
1: হুম হুম
0: জাতীয় উদ্যান,
1: হুম
0: এটার ক্ষেত্রে আমাদের এখানে ত্রিপুরা জেলার মধ্যে মাত্র দুটো রয়েছে, একটি হচ্ছে মেঘলা চিতা ন্যাশনাল পার্ক সেটা সিপাহীজলাতে, আর একটা হচ্ছে আমাদের এখানে বাইসন ন্যাশনাল পার্ক সেটা আমাদের
1: কৃষ্ণ
0: তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে। তো অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস বুঝতে হবে যে বন্য প্রাণীকে আমি রক্ষা করার ক্ষেত্রে আরেকটা যে যেটা আমার খুবই দরকার বলে আমি মনে করি,
1: হুম হুম
0: যেমন চিড়িয়াখানা, চিড়িয়াখানার মধ্যে কিছু এনিমেলকে এখানে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য,
1: হুম হুম
0: এবং ওইখান থেকে যে এন্ট্রি ফি আসে বা একটা ট্যুরিস্ট যখন ওইখানে ওইটাকে দেখার জন্য যায় এনিমেলটাকে, তখন তাকে এন্ট্রি ফি একটা দিতে
1: দিতে
0: লাগে,
1: হয়,
0: এবং ওই ক্ষেত্রে এন্ট্রি ফিটা দেওয়ার ফলে যে ফান্ডটা তৈরি হয় অর্থ যেটা সংগ্রহ হয়
1: হুম
0: ওইটা একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট পায়, আরেকটা পার্সেন্টেজ যেটা আমাদের ওই বন এলাকার আশপাশে যে সমস্ত আপনার ইকো ডেভেলপমেন্ট কমিটি গ্রামীণ লোকরা রয়েছে তাদেরকে
1: আচ্ছা
0: নিয়ে একটা ইকো ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়, ওইখান থেকে একটা অংশ ইকো ডেভেলপমেন্ট কমিটির ডেভেলপমেন্ট করার জন্য তাদেরকে সাহায্য করা হয়
1: মানে
0: ওই
1: ওই
0: অর্থ থেকে।
1: বনের মানে ওই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য,
0: হ্যাঁ, ওই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য
1: আচ্ছা আচ্ছা
0: ওই এলাকার আশপাশে যে সমস্ত লোকরা বসবাস করে তাদেরকে নিয়ে ওই ইকো ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়, এবং তাদের আরও অর্থনৈতিকভাবে মান উন্নয়ন করার জন্য ওইখান থেকে এন্ট্রি ফি থেকে একটা পার্সেন্টেজ তাদেরকে শেয়ার তাদেরকে দেওয়া হয়।
1: আচ্ছা
0: যেমন আমাদের তৃষ্ণা অভয়ারণ্যের কথা আমি ছোট্ট যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি, আমাদের এখানে বাইসন ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকতে গেলে পরে এন্ট্রি ফি একটা লাগে, তারপরে আমরা এখানে কিছু ই রিক্সার ব্যবস্থা আমরা করেছি, ট্যুরিস্ট যারা আসবে তাদেরকে ই রিক্সার মাধ্যমে ভিতরে নিয়ে যাবে, ওইখানে বাইসন দেখার পরে বা বিভিন্ন অন্যান্য যে
1: হুম
0: সমস্ত এনিমেলগুলি আছে ওইগুলি দেখার পরে তারা আবার ফিরে আসবে। তো ওইখান থেকে এন্ট্রি ফির যে টাকাটা আসে ওইখান থেকে একটা শেয়ার গ্রামের যে ইকো ডেভেলপমেন্ট কমিটি আছে তারা পায়, আর একটা শেয়ার আমাদের
1: গভর্নমেন্টকে
0: গভর্নমেন্ট
1: দেওয়া হয়।
0: এন্ট্রি ফি হিসেবে রেভিনিউ হিসেবে সেটা যায়।
1: আচ্ছা আচ্ছা
0: তো এই জন্যই গ্রামীণ অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করার জন্য এই বন বন্য প্রাণী এবং বনকে আমাদের রক্ষা করার জন্য ওই দায়িত্ব আমাদেরকে
1: এগিয়ে
0: নিতে
1: আসতে
0: হবে।
1: হবে, আমাদের নিতে হবে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: আর আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন যে এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলছি যে আমাদের যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, চারটে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, দুটা ন্যাশনাল পার্ক আছে।
1: হুম
0: তো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দুটা ন্যাশনাল পার্ক, একটা হলো আমাদের বাইসন ন্যাশনাল পার্ক, আরেকটা হলো ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক যেটা বলছি
1: সিপাহীজলা,
0: সিপাহীজলাতে। সিপাহীজলাতে কিন্তু তিনটা জিনিস রয়েছে,

0: তিনটা জিনিস কি, একটা হলো সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, একটা হলো জু সিপাহীজলা জু, আর একটা হলো ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক।
1: আচ্ছা,
0: তাহলে ওইখানে তিনটে জিনিস রয়েছে, আর আমাদের এখানে দুইটা জিনিস, একটা বাইসন ন্যাশনাল পার্ক, একটা হলো তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর জুর মধ্যে এটা আলাদা টাইপের হয়, এখানে অ্যানিমেলদের সুরক্ষার জন্য বা তাদের সব সময় তাদেরকে দেখাশোনা করে, যেহেতু তাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে
1: হুম হুম
0: মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে ওইখানে খাওয়ার বা তাদের যে খাওয়ার বা ধরুন চিকিৎসা ব্যবস্থা সবগুলো আলাদাভাবে করা হয়। কিন্তু ন্যাশনাল পার্ক বা সেঞ্চুরির মধ্যে ওইখানে তো তারা খোলামেলাভাবে নিজের অভয় নিজের মনের মধ্যে কোনো ভয় না রেখে তারা ঘোরাফেরা করে,
1: হুম
0: তো স্বাভাবিকভাবে এখানের মধ্যে ওই চিকিৎসা ব্যবস্থা বা এগুলি করা সম্ভব না। তো তারপরও আমরা আমাদের তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে আমরা কী করি, অনেক সময় তাদের মিনারেলের জন্য আমরা কিছু সল লেক, যেটাকে বলা হয় সল লেক, আমরা তৈরি করি, ওইটার মধ্যে কিছু লবণ আমরা দিই, বিশেষ করে বাইসনের জন্য
1: আচ্ছা,
0: ওইটা আমরা দিই, যাতে তাদের শরীরের মধ্যে মিনারেলের কোনো অভাব না
1: মানে
0: হয়।
1: তারা যে জায়গা থেকে জলটা পান করবে সেই জলের সাথে মিশিয়ে দেন আপনারা নাকি?
0: না মিশিয়ে দিই না, আমরা আলাদাভাবে কিছু তৈরি করি, সল লেক যেটাকে বলে,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: ছোট ছোট গর্ত করে করে
1: হুম
0: ওইখানের মধ্যে আমরা সেগুলি দিয়ে দিই, তো তারা আসে ওইখানে, আসে এগুলি খেয়ে আবার চলে যায়। তো ওই ওই আমাদের এখানে বিশেষ করে ওইটাই করি। আর সিপাহীজলার এটা যেহেতু এখানে জু আছে, ওইটা তো আলাদা আর একটা ব্যাপার,
1: হুম হুম
0: তো ওইখানে ওইভাবে সেটা করা হয়ে থাকে।
1: তো এরই মধ্যে তাদের তো বিভিন্ন ধরনের শরীরের, আমাদের যেমন রোগ হয় তাদেরও তো রোগ বা বিভিন্ন ধরনের সমস্যা হয়
0: হ্যাঁ,
1: সেক্ষেত্রে।
0: এটার জন্য আমরা কি করি, বিশেষ করে ওয়াইল্ড যারা আছে তাদের, বিশেষ করে আমাদের যে বাইসনের জন্য একটা অ্যানথ্রাক্স, যেটা ক্ষুরা রোগ আমরা বলি, তো আমরা ওই সময়ে যেমন এখন সিজন, এই সিজন আমরা কি করি, আমরা ARDD ডিপার্টমেন্টের সাথে কথা বলে যে আমাদের যে সেঞ্চুরি যে বর্ডারটা আছে, বর্ডারের আশপাশে যে সমস্ত বাড়িঘরগুলি আছে,
1: আচ্ছা,
0: ওই বাড়িঘরের ঘরের মধ্যে যে সমস্ত ডোমেস্টিক এনিমেলগুলি আছে, গরু আছে, ছাগল আছে, শুকুর আছে, ওইগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ARDD থেকে ভ্যাকসিনেশন আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে, আমরা ARDD-র মাধ্যমে আমরা করে দিই, আমরা ডিপার্টমেন্ট থেকে এখন
1: আচ্ছা,
0: থেকে শুরু হয়েছে ওইটা। তো ওইটা করে দিলে যে অনেক সময় গরু আমাদের সেঞ্চুরির ভিতরে যেতে পারে, তো যাতে গরুর মধ্যে যাতে ওই রোগটা না আসে, ওইটাই আমরা আগে প্রায়োরিটি দিয়ে প্রথম ধাপে আমরা যে বর্ডারের মধ্যে যে ডোমেস্টিক
1: বাড়িগুলি বা
0: এনিমেলগুলি আছে
1: এনিমেলগুলি রয়েছে সেগুলোকে আগে
0: সেগুলিকে আগে আমরা
1: ভ্যাকসিনেশন করে নিই।
0: ভ্যাকসিনেশন করে নিই, তো যার ফলে আর ভিতরে ওই রোগটা ছড়ানোর কোনো সুযোগ সেই জায়গার মধ্যে থাকে না।
1: আচ্ছা আচ্ছা, তাহলে মানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, একটা সংরক্ষিত এলাকার মধ্যে সব রকম ব্যবস্থাপনা রয়েছে বন্যপ্রাণীদের দেখভাল সুরক্ষার জন্য,
0: সুরক্ষার
1: মানে
0: জন্য
1: সেভাবে আমাদেরও এগিয়ে আসতে হবে, মানে গাছ লাগানো বা প্রাণীদেরকে রক্ষা করা, হত্যা না করে তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, তার একমাত্র কারণ হচ্ছে ইকোসিস্টেম, আপনি যেটা বললেন
0: ইকোসিস্টেম, খাদ্য
1: পরিবেশের,
0: শৃঙ্খল,
1: হ্যাঁ এগুলো রক্ষা করতে হবে, না হলে এমনিতেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। সেজন্য এই সপ্তাহটি আমরা পালন করছি যে বন্যপ্রাণী সুরক্ষা দিবস হিসাবে। অনেক মানে বিস্তারিতভাবে আপনি আলোচনা করেছেন, অনেক কিছু আমরা জানতে পেরেছি আপনার আলোচনা থেকে। তো পরবর্তী সময় আবার কথা হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: নমস্কার।
0: তো আমি আবার পরিশেষে আপনাদের মাধ্যমে সবার কাছে আবার দ্বিতীয়বারের জন্য অনুরোধ রাখছি, আপনার যে বাড়ির যে আশপাশে যে খালি জায়গাগুলি আছে, যেগুলির মধ্যে আপনি কোনো কিছু করছেন না, ওইখানের মধ্যে আপনি প্রচুর পরিমাণে গাছ লাগান। গাছ না লাগালে পরে আগামী প্রজন্ম আমরা যারা আছি, আমাদের জন্য এই পৃথিবীর একটা ভয়াবহতা সেখানে
1: সৃষ্টি
0: তৈরি
1: হবে,
0: হতে পারে, তো সেই জন্য সবার কাছে আবার অনুরোধ রাখছি যাতে
1: মানে
0: করে
1: খুবই
0: পরিবেশকে
1: মূল্যবান,
0: নির্মল নির্মল এবং
1: স্বচ্ছ রাখার
0: স্বচ্ছ
1: জন্য
0: রাখার জন্য সবাই এগিয়ে আসবেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন।
1: খুবই
0: ধন্যবাদ
1: মূল্যবান একটা কথা
0: সবাইকে,
1: বলেছেন, এই মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও
0: ধন্যবাদ
1: নমস্কার।
0: আপনাদেরকেও।
2: খেতে খাবার অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন একখানি আলোচনা, আলোচনায় অংশগ্রহণ করেছেন সহকারী অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন শ্রী সুকান্ত সরকার এবং আমাদের খেতেখাওয়া অনুষ্ঠানের সঞ্চালক বিজয় চক্রবর্তী। আজকের বিষয় ছিল বন্যপ্রাণী সুরক্ষায় আমাদের দায়িত্ব। এবারে শুনুন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: 70.
1: শুনছেন খেতে খামারের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলায় দেশাত্মবোধক গান।

শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান। এর সাথেই খেতে খাওয়ার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই অর্থাৎ 7:05 আমাদের নির্ধারিত অনুষ্ঠানমালা রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের আসন সরগম। আজ শুনবেন স্বরোৎপাদন, আজকের শিল্পী আলী আকবর খান, রাগ চন্দ্রা কাউন্স। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলায় সংবাদ। 7:45 এবং 7:55 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আপনাদেরকে আমরা রিলে করে শোনাব যথাক্রমে কর্পোরক সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ। 8:05 থেকে 9:00 পর্যন্ত এই টানা 55 ধরে আপনারা শুনতে পাবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের লাইভ ফোনের অনুষ্ঠান মনের মতো গান। শ্রোতাবন্ধুরা আপনারা টেলিফোন করবেন 8731875545 এই নম্বরে এবং আপনাদের পছন্দের গান অবশ্যই আপনারা শুনতে চাইবেন। 9:00 রয়েছে নানা রঙের বাংলা গান অনুষ্ঠান 5:00। 9:30 শ্যাম গাজল, আসলে আজকের শিল্পী পঙ্কজ দাস। 10:00 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভা বলি। 10:30 আজকের এই চলতি অধিবেশনের সমাপ্তি ঘটবে। জানিয়ে দিলাম আজকের পরবর্তী সময়ে আমাদের কী কী অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আপনারা শুনতে পাবেন স্বরোৎপাদন। আজকের শিল্পী আলী আকবর খান, রাগ চন্দ্রা কাউন্স। শুনতে থাকুন সর্গম অনুষ্ঠানে স্বরোৎপাদন।

এতক্ষণ পরিবেশিত হলো সরগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে চন্দ্রকোষ রাগে সুরত বাজিয়ে শোনালেন আলী আকবর খাঁ। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজারের স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026

0: 27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোয় ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোয় ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে এমএসপি বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল এমএসপি ধার্য করা হয়েছে 2461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
1: कोल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इसे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो एलएनजी इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেললাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া

0: ও স্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসে বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানায় পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
1: টুডে আসাম ক্যাবিনেট শো পাস ইউনিফর্ম সিভিল কোড, উই কাস্টমাইজ দ্যাট টু দ্য রিকোয়ারমেন্ট অফ আসাম, উই হ্যাভ কমপ্লিটলি এক্সেম্পটেড ট্রাইবেল পপুলেশন ফ্রম দ্য পারভিউ অফ ইউনিফর্ম সিভিল কোড, উই হ্যাভ অলসো কেপ অল রিচুয়ালস ট্রেডিশন কাস্টম প্র্যাকটিস বাই দ্য পিপল অফ আসাম আউটসাইড দ্য স্কোপ অফ ইউনিফর্ম সিভিল কোড, দ্য ইউসিসি বিল উইল বি লেড বিফোর দ্য অ্যাসেম্বলি অন 26th of May।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000-এর বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তাঁর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোই ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবহন চিত্ত দেবর্মা তিনি ককটমা ববাগ্র পুঙ্খা কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতি মলনি ফসল সংজাক রাংমারি বাংরিরানি গছিমুং রেখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টে সাকামনি সেপসাপ মানমুং গবাং খ্লাইতানি হাস্টে হাপাং আলাইদা

0: 내 오이덩고 더름나걸 비단 처벌 견드러니 정머리 약주니 정작 저허르 쪽으로부터 뒤니 하스테 비단 처벌이 아동의 처마이 땅카 시베시니 렘치니 나이 못하네 암족문의 응카리 뒤니 샥레자카 তপন মুকমু নকআউট ক্রিকেট বাটাই মঙ্গ কসমোপলিটন টাই উসপোলিং ক্লাব সেমি ফাইনাল কাছাকা তাবুক ককটমা শুক্রবই কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতি মলনি ফসল চংজাক রাংমারি বাংরিরানি গছিমুরকা কেন্দ্র মন্ত্রী সভানি ককলাম সালাইমা উল ককথুমতাই আওয়ামু মন্ত্রী অজনি বৈষ্ণব অ ককসাকা বছাকা হুকবার খাইনেরুনি মৈকিটং থাইকিটং থাইরি ওই রাংমারি গবাং মানিনানি বাকই ওয়াতি মলনি চংজাক রাংমারিনি এমএসপি বাংলিজাকা ও আতুইমলো হৌবার খাইনেরক খক নুই রাসাই ডকচিসাই রুজাক সুক রাংমানে চারা নুচিবা রাসাই মেট্রিক টননি গবাং ফসল থুমজাকগানে রাংচাকটাই কবুনি হলং কচং পাইথানি ও এবা ইম্পোর্ট খাইথানি ও ট্যাক্স বাংরিনানি বাংরিকা কেন্দ্র হাপাং অ ট্যাক্স বাংরিমা তিন সেমি সামুগ ঠেপাজাকা রাং কক টংলাইনক সাকা রাংচাক তাই রুফায় রাও বা তাই প্লেটি নাম্ব রাও বা দশমিক ব্রী ট্যাক্স ফিনজাকা আবনি সিকাং সালটং এসিয়াও অঙ্গৈ টংমা জংজালনি বাকই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকুরকন রাংচাক তা পাইলাইডি হিনে কবকা মন্ত্রক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে ও সা খামনি সেপসাপ হামক্রায় তাই আবুনি মানমুং গবাং খাইতানি হাস্তে হাপাং আলাইদা ফান্ডু উই তঙ্গু আবু বাইন হাস্তেনি রেফারেল বেমার রাও চাটজিহাই কিচা অংখা তিনি আগুর তলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সা খাম নাইখুংবাই সংযোজাক হায়ুং বেরামনি নার্সিং সাল পালেমুং পান্ডব মন্ত্রক্রা অ কক সাকা মন্ত্রক্রা নার্সিং ফ্লোরেন নাইটিংগেলনি লাংমাও চুভামুংনি সামুং টাংমান মৈটু খুলাই সাকা ব খরকচা ছয়শ বরমুনি সন হামজাকায় মন্ত্রক্রা সাকা সা খামনি সেপসাপ হামক্রাইনি বাকই হাস্তে হাপাং হাস্তে ও কাইসা মেডিকেল ইউনিভার্সিটি সনামতি সানানি সাকথারই টঙ্গু হাস্তে তাইব সুপার স্পেশালিটি হাসপাতাল তাই গতাল মকল নাইজমনি হাসপাতাল আতুরি জাগানে এডিসি আমচাই গতাল মেডিকেল কলেজ কাইসা সনামতি সাজাগানে মন্ত্রক্রা তাইব সাকা ই খেপেন খরক সারা বাচিতাম নার্সিং স্টাফ সেবুগ চিটক জাকা তাইব খরক সারন চিটক জাগান পান্ড কক নারকা সাকাম তাংফাং কিরণ গীতে সাকাম দাগিফাং ডাক্তার দেবাশ্রী দেব বর্মা মাতাবারী ত্রিপুরা সুন্দর মান্ডব তিনি মোটাই রেখা দিল্লি মন্ত্রকরা রেখা গুপ্ত তাই উত্তরপ্রদেশ মন্ত্রকরা ইয়াকসু ব্রজেশ পাঠক মান্ডব সগীখাইন বরংন লামসকা গুমটি জেলা নাইকলফাং রিঙ্কু লাঠে তাই জেলা পুলিশ সুপার কিরণ কুমার বরক আমা ত্রিপুরা সুন্দরী মান্ডব মোটাই রেখা ধর্মনগর বিধানসভা কেন্দ্র চংমারি ইয়াকচুনি চংজাক বিজেপি বদলনি জহর চক্রবর্তী তিনি হাস্তে বিধানসভানি আদঙ্গই সমাই টাঙ্কা তিনি দিবর বিধানসভানি লবিও পান্ডা কাইসানি বিসিংটৈ বিধানসভানি স্পিকার রামপদ্র জমাতিয়া মোচাং চক্রবর্তীন সমাই টাংরিকা সমাই টাংমা পান্ডব মানজাকা মন্ত্রক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানক খুবই বিধানসভানি কুবুনি আদংরক সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইনি রেমচিনী নাইমথানি আমযুগ মুংনি অংখারি তিনি সাকলাইজাকা সিবিএসইনি বখাক্তৈ সাইমানজাকা আমযুগ মুঙ্গ খরক চিছিনি রাসাই ডক চি চার সাইনিব গবাং আচুকমানি আবনি বিসিং খরক চিবা রাসাই সিনিচি সিনি সাইনিব গবাং পাঁচ অংখা টাকলাই পাঁচ নিমারি রাও চার চিবা দশমিক নই বুকচা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তঙ্গয়ু আকাশবাণী নি ককটমানে আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলাচ ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানে হুকবার খাইনেরকনি হামক্রাইনি বাকই ভারত হাপাংনি ইয়াপিরি কতর মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার এবা MIDS ও তাংবুতাংনি বিসিংতৈ বা খাইথানি ও আলাইয়া চুবাচু মানথকৈ টঙ্গু ত্রিপুরানি উনকোটি হাংকর MSDS তাংবুতাং চলিউই টঙ্গু আবনতে তাবু কাইসা ককঠুম
1: ফল ফকলা

0: খুম মৈখতং থাইকথং মশলা নিশি মিচেঙ্গি অমতৈ কাইমু বেবাক বাবায়ন তাবুকনি কতাল হুকবার খ্লাইমানি রায়দানো সকাঙ্গিতলাঙ্গি তঙ্গ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার হুকবার খ্লাইনাই রকন রাজাগৈ তঙ্গ চার দাঙানি চুবাচু বচলি কাহাম হুকবারনি মানেখনৈ তাই কতাল কতাল স্যাবসাব সালচি সালকা তাই হিমালয় গানাগিনি হাস্তে রকনি বাকি ও তাংবো তাঙ্গ কেন্দ্র হাফাং রাও রা রং সবাই তঙ্গ কুবুন হাস্তে রগ কেন্দ্র তাই হাস্তে নি রং সবাই মানি চার চিবা ইস টু চিবা ত্রিপুরানি উনকুটি হাং খরব মিট তাংবো তাঙ্গ উংখেপে কয়লা শহর হুকবার তাংনগ হুকবার খাইনাই রকন রাং নাঙ্গিয়াউই পাওয়ার টিলার বাকজাক্ষা হর্টিকালচার এন্ড সয়েল কনজারভেশন নাইখুংনি অফিসার ইয়াকচু পরাগ রায়চৌধুরী শাখা খুম ফল ফকলা মৈখতং থাইকথং তাই আলাইদা খ্লাই অমতৈ কাইথানি হুকবার খাইনাই রকন আলাইদা কক মুংব রাজাগৈ তঙ্গ
1: আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা এমআইডিএস এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি সব মিলিয়ে সরকারের যে প্রয়াস সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি সেই প্রয়াস আমরা নিচ্ছি
0: বাগিচা খ্লাই থানি ও হুকবার তাই হুকবার খ্লাইনাই রকনি হামক্রাইনি বাগে হাফাংনি অচেতন নাহার জাক্ষা বাগিচা কাহাম খ্লাইমুং হামক্রাই তাংবতাং এবা মিট তাংবতাং ককতমা খতলনি সিমি আংবানী আকাশবাণী আগরতলা
2: হাস্তেনি চিট ফান্ড দরবার কলকাতানি কসমিক নিগোসিয়েট প্রাইভেট লিমিটেড নি চেয়ারম্যান সঞ্জীব চক্রবর্তী ন সিবিআই রমখা সিবিআই ছাকা হাস্তেনি রাং খক চিনি রুজাক চিনিচিবা রাসাই কেসেকেরেং নি দরবার কাইনিও সাল কলক বিচি চিঠাম রমই বক খারৈ তংমানি মিয়া কলকাতা আউলিনি বনরম জাখা আগরতলানি সিবিআই দরবার নগ বন তিসা জাগানা থংলাইমানি ককটুমা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন মাই নাইকল জাক তপন মুকমু অরণি নকআউট ক্রিকেট বাটাইমুঙ্গ কসমোপলিটন ক্লাব তাই উসপুলিং ক্লাব সেমি ফাইনেল কাছাকা তিনি কোয়ার্টার ফাইনেল থমুং কাইনি সংযোজাকা এমবিবিউ স্টেডিয়াম উসপুলিং ক্লাব উইকেট কাইছিনি বে হারবে ক্লাব ন তাই নরসিংহনি পিটিআর থংকল কসমোপলিটন ক্লাব রান কাইডক বাই বনমালিপুর ক্রিকেট ক্লাব ন মেচেনকা বসগাং সালচিবাও সেমি ফাইনেল থমুং অঙ্গানো নবর্তীবানী ককটমা বসখাং দাম নৈচিবরে হাস্তানি উনকোটি তাই উত্তর জেলো কপাঙ্গ ওয়াতে ওয়াবনহিনে হজা খলাইকা নবর্তীবেন নাকং আবন করে কবনি জেলো ফেরং কই দামছাও ব্রিজনি সিমি 5 কিলোমিটার দৌই নবার কতর ফাই ওয়াতে ওয়াবন খনা সালি তুমারি সাকো 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 23 ডিগ্রি সেলসিয়াস গানাগিনিও টঙ্গানে পাইথক ককটমা বুবাগ্রক তাইছ পরিব কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতে মলনি ফসল সংজাক রাংমারি বাংরিন গছিমুংরিকা মন্ত্রী অক্রা সাকা হাস্তে ও সাকামনি সেপসাপ মানমুং গবাং খ্লাইতানি হাস্তে হাপাং আলাইদা ফান্ডুই তঙ্গু ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংজাক জহর চক্রবর্তী তিনি হাস্তে বিধানসভানি আদঙ্গী সমাইটাঙ্কা সিবিএসসিনি রেমচিনী নাইমথনি আমজুকমুংনি ওংখারি তিনি সাকলাইজাকা তপন মুকমু নকআউট ক্রিকেট বাতাইমুঙ্গ কসমোপলিটন তাই উসপুলেঙ্গ ক্লাব সেমি ফাইনেল কাসাকা ককটমা তিন বাকি অরণ্য পাইখ্যা ওল্নি ককটমা আওয়াই গান খনাফুং দামচিনি সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে

স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবনের সেবামূলক কাজের স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানব দরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এবং তা মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যে একটি মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্যে আরও সুপার স্পেশালিটি হাসপাতাল ও নতুন চক্ষু চিকিৎসা হাসপাতাল স্থাপন করা হবে। এডিসি এলাকায় গড়ে তোলা হবে একটি নতুন মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, নার্স বা সেবিকাদের সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। কোভিডকালীন সময়ে চিকিৎসক ও সেবিকারা এক একজন যোদ্ধার মতো কাজ করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে 153 জন নার্সিং স্টাফ নিয়োগ করা হয়েছে এবং আরও 100 জনকে নিয়োগ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেববর্মা। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত বিজেপি দলের জওহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্যান্য সদস্যগণ। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানান। তিনি জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খারিফ ফসলের সহায়ক মূল্য MSP বাড়িয়েছে। এ খারিফ মরশুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে 2,60,000 কোটি টাকা। আনুমানিক 824,00,000 মেট্রিক টনেরও বেশি ফসল সংগ্রহ করা হবে। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল সহায়ক মূল্য সর্বোচ্চ 622 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তুলার জন্য প্রতি কুইন্টাল 557 টাকা এবং তিল প্রতি কুইন্টাল 500 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ গ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য হবে কুইন্টাল প্রতি 2,461 টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অড়হর হবে কুইন্টাল প্রতি 8,450 টাকা। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফল কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আজ কৃষি মহাবিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর অরুণ ভাই প্যাটেল বলেন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। ধান চাষে উৎপন্ন খড়কে অনেক সময় পুড়িয়ে ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে কৃষিজ বর্জ্যকে বায়ো এনার্জি উৎপাদন ও জৈব সার তৈরির কাজে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধানের খড় ও অন্যান্য জৈব উপাদান সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি, সারের কার্যকারিতা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণও অনেকাংশে কমানো সম্ভব হবে। তিনি বলেন, কৃষি বর্জ্য থেকে জৈব শক্তি উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন বিকল্প জ্বালানির উৎস তৈরি হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য উন্নত হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হিমাংশু প্রিয়দর্শী, সহকারী অধ্যাপক ডক্টর বিনোদ কুমার নায়ক এবং মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগের নোডাল অফিসার ডক্টর অমিতাভ ঘোষ। মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মন্দিরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার কিরণ কুমার। তারা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেন। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর 5% এবং প্লাটিনামের কাঁচামালের উপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। CBSE জানিয়েছে, 17,68,000 পরীক্ষার্থী

0: পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 15,07,000-এর বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর সামগ্রিক পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার 88.86%, যেখানে ছাত্রদের পাশের হার 82.13%। কৃষকদের উন্নয়নে ভারত সরকারের বড় পদক্ষেপ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে MIDH। এই প্রকল্পের মাধ্যমে উদ্যান ও বাগিচা চাষে মিলছে বিশেষ সহায়তা। ত্রিপুরার 19টি জেলাতেও MIDH কর্মসূচি চলছে জোর কদমে। এই নিয়ে একটি প্রতিবেদন।
1: ফল, ফুল, সবজি, মশলা থেকে শুরু করে আনারস চাষ, সব ক্ষেত্রেই আধুনিক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে MIDH প্রকল্প। কৃষকদের দেওয়া হচ্ছে মাচা তৈরির সহায়তা, উন্নত বীজ, কৃষি যন্ত্র এবং যান্ত্রিকীকরণের সুবিধা। উত্তর পূর্ব ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলোর জন্য এই প্রকল্পে 100% ব্যয় বহন করছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যগুলিতে কেন্দ্র ও রাজ্যের অনুপাত 85:15। ত্রিপুরার 19টি জেলাতেও MIDH কর্মসূচিতে সম্প্রতি কৈলাসহর কৃষি কার্যালয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে পাওয়ার টিলার। উদ্যানবিদ্যা ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায় চৌধুরী জানান, ফল, ফুল, সবজি ও বিশেষ করে আনারসের মতো উদ্যান ফসল চাষে কৃষকদের সরকারি সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে কারিগরি পরামর্শ।
2: আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা এই MIDH এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি। কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি। তো সব মিলিয়ে সরকারের যে প্রয়াস, সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য, তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি, সেই প্রয়াস আমরা নিচ্ছি।
1: উদ্যান চাষে কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে সরকারের এই অনন্য উদ্যোগ সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান বা MIDH প্রকল্প। 19টি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: চরিলাম ব্লকের অধীন সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের শত শত মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল আগরতলার নাগেরজলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে নিট ইউজি পরীক্ষা বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ যুব কংগ্রেস। আজ আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ায় লক্ষ লক্ষ মেধাবী পরীক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দিয়ে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবার দাবি জানান। রাজ্যে চিটফান্ড প্রতারণা মামলায় কলকাতার কসমিক নেগোসিয়েটার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে CBI। CBI জানিয়েছে, রাজ্যের 7,75,00,000 টাকার প্রতারণার দুটি মামলায় দীর্ঘ 13 বছর ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল কলকাতা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগরতলায় CBI আদালতে তাকে হাজির করা হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংগড়ের PTA মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামী 15 মে দুটি সেমিফাইনাল হবে। আগামী 24 ঘণ্টায় 19টি ও উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 6.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।

0: পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 8:06 হয়ে 47 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে শুনব আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম, ঠিকানা এবং কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলি বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। প্রথমে একটি কল গ্রহণ করলাম, দেখে নিচ্ছি কলার কে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ হুম হুম নাম গুম জায়গা না হুম হুম ওরি বাবা, এত এত নাম না, সময় তাহলে গান শুনবেন কখন বলুন? ঠিক আছে, হ্যাঁ নমস্কার। শুনতে চেয়েছেন নাম গুম জায়গা ছবির গান, গানটি খুঁজে পাওয়া গেল, শোনাচ্ছি তাহলে এই গানটি।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি থেকে গোপাল মহাজন বলছি।
0: হ্যাঁ, সুস্বাগত, বলুন, কোন ছবির গান শুনবো আপনাকে?
1: আজকে গান শুনবো শিবম সুন্দরম,
0: গানে কলি,
1: গানের কলি হলো জসমতের মাইয়া আছে
0: ঠিক
1: এই
0: আছে,
1: গানটা।
0: হ্যাঁ ঠিক আছে,
1: আর একজনের নাম
0: হ্যাঁ বেশি নয়, দুই থেকে একজনই।
1: কৃষ্ণচন্দ্র মুরাসি, বুলটি দাস, আশুতোষ বাবনাথ, সঙ্গীতা বাবনাথ, থেকে অভিষ্য রায় সহ
0: আচ্ছা ঠিক
1: সবাইকে
0: আছে,
1: নিয়ে শুনবো।
0: হ্যাঁ নমস্কার নমস্কার।
1: নমস্কার নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে আছেন লাইনে?
1: নমস্কার নবেন।
0: গ্রহণ করলাম।
1: নমস্কার, আমি প্রেমরি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিকিম জেলা থেকে।
0: কোন ছবির গান শুনতে
1: যাই
0: চান?
1: হোক, লাইনটা পেয়ে গেলাম, আর
0: হুম
1: কথাও বলতে পারছি, ভালো লাগছে।
0: হুম বলুন, কোন ছবির গান
1: আমি
0: শোনাবো?
1: আজকে গান শুনবো, ছবি যে হাসি কি
0: হুম হুম হুম
1: তোমার সঙ্গে যে গিয়েছেন তু কিন্তু কি গান,
0: হুম হুম হুম হুম
1: আর বিশেষ করে অনুষ্ঠান শুনছেন
0: হুম
1: সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা, ঠিক আছে।
1: অনুষ্ঠানের মাঝে মানে আশা মাতৃপুরার একটা মাতৃত্ববোধ
0: না,
1: জাগিয়ে উঠেছে।
0: অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ,
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই। আমরা এই যে মেলবন্ধনের সেতু, আমরা আকাশবাণী, এটাই আমরা চাই। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত। কে বলছেন?
1: নমস্কার স্যার, আপনাকে
0: হুম হুম কে বলছেন?
1: মাদক জগৎ থেকে
0: হুম
1: নয়নতন জগৎকার।
0: হ্যাঁ, ছবি। হুম, প্রাণ ছোঁ।

কঙ্গনে কুলি আচ্ছা ঠিক আছে যাচ্ছে তাহলে আপনার প্রিয় গানটি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলুন। হুম হুম হুম হুম হুম ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি আগরতলা থেকে সুমন মেয়র বলছি।
0: কোন ছবি?
1: স্যার, আজকে সন্ধ্যা হিরো হিন্দুস্তানি থেকে দিওয়ানা দিওয়ানা মতারা
0: আচ্ছা
1: গানটা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা তো মানুষ,
1: স্যার কয়েকজন বন্ধুদের নাম বলতে পারি?
0: হ্যাঁ, এর আগে বলুন, মানুষ দিওয়ানা হয় কেন?
1: সমস্যা তো হয়ে যায়।
0: হয়ে যায় না যখন তখন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বলুন। হ্যাঁ বলুন।
1: মধ্যপ্রদেশ থেকে বগুড়া,
0: হুম হুম
1: শান্তিনগর থেকে এসেছি, কলসি থেকে গোপাল মহাজন, আর দিলে নিয়ে সমস্ত চেতারা।
0: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নমস্কার।
1: ধন্যবাদ।

হ্যালো, লাইনে কেউ আছেন? হ্যালো, কেউ কি লাইনে আছেন? হ্যালো, মনে হচ্ছে লাইনে কেউ আছেন কিন্তু কথা বলছেন না, কোনো একটা সমস্যা হয়েছে হয়তো বা। হ্যালো শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? যাক, লাইনটি ড্রপ করতে হচ্ছে তাহলে আমাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। কল সংযোগ হওয়ার পর বলবেন নাম ঠিকানা, সেই সঙ্গে বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কল অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে।

Hello? Hello? Hello? কোথায় কি সমস্যা হলো? আবার সংযোগ হচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। কোথায় কি সমস্যা আবার নতুন করে?

Hello? Hello? অমিছুর, হ্যাঁ, কোথায় কি হলো আবার? আমি শুনতে পাচ্ছি না আবার, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, কোন ছবি বলুন? হ্যাঁ, কোন ছবি? সাজন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তো শায়ার। হ্যাঁ, কোথায় কি সমস্যা ঠিক আমি শুনতে পাচ্ছি না, শ্রোতাদের কণ্ঠস্বর খুব কম শুনতে পাচ্ছি, হঠাৎ করে কি হয়ে গেল জানি না। আচ্ছা, দেখে নিচ্ছি, গানটি পাওয়া গেল, শোনাচ্ছি। নমস্কার আপনাকে।

হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে কে বলছেন বলুন। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, কোন ছবি? হ্যাঁ, গানের কলি।

হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কোন ছবি? আচ্ছা, পরান যায় জ্বলে আরে, গানে কলি। ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার। হ্যাঁ, দুই একজন বেশি না। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, হয়ে গেল। নমস্কার।

হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোন ছবি বলুন? মে হু না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মে হু না মানে আপনি আছেন কোথায় বলুন? আকাশবাণীর মধ্যে? হ্যাঁ, মনে মনে মতো গানের মধ্যে? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে, অনেক কষ্টে আপনার গানটি শুনতে পেলাম, নমস্কার। হ্যাঁ, আমি কিছু শুনতে পাচ্ছি না আপনার কথা, নমস্কার। হ্যাঁ,

হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, কোনসা মুভি বলে? কোনসা মুভি বলিয়ে? কোনসা মুভি? কোনসা মুভিকে গানা শুন। হ্যাঁ, ঠিক আছে, যারায় যারায় যারায়। হ্যাঁ, ওকে, নমস্কার।

হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার এখানে মোবাইল নেটওয়ার্ক খুবই খারাপ, সিগন্যাল স্ট্রেংথ দেখাচ্ছে 11 থেকে 12। এর জন্য আপনাদের কথা আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না, তবু একটু একটু শুনতে পাচ্ছি। কোন ছবির গান শুনতে চান বলুন? মন্দিরা কানেকলি? হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

হ্যালো, নমস্কার, কে বলছেন? কোন ছবির গান শুনবো আপনাকে? কোন ছবি? হুম হুম ঠিক আছে, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, হাতে সময় কম, তাই শেষ গানটি শুনে নিচ্ছি। হ্যালো, কে বলছেন? কুনসম ববি? আচ্ছা, গানে কা বল? আচ্ছা ঠিক হ্যাঁ, যারায় নমস্তে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পরিবেশিত হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনে মতো গান। অনুষ্ঠানটির শেষ দিকে টেলিফোনিক গোলযোগের জন্য ঠিকমতো আমি উপস্থাপনা করতে পারিনি, এর জন্য দুঃখিত। আশা করছি আগামী অনুষ্ঠানে এই সমস্যা কেটে যাবে, আমরা শুনবো, আনন্দ করব এই লাইভ ফোন ইন মনে মতো গান অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন এখন ভক্তিগীতি পরিবেশনায় সুদীপ্তা বণিক।

ভক্তি গীতির পর এবারে শুনবেন দ্য সাতটাপদক গান, শিল্পী শিলাজিৎ চট্টোপাধ্যায়।

ভারতবর্ষ যুগ যুগ ধরে রামধনুর সাত রঙে মাখামাখি, পৃথিবীর ভিতর আর এক পৃথিবী ভারতবর্ষ। একমাত্র এদেশেই সন্ধান পাওয়া যায় বিশ্ব সংস্কৃতির। তাই আমরা প্রত্যেক ভারতবাসী এক একজন বিশ্ব নাগরিক। তাই তো সমগ্র পৃথিবীটাই আমাদের দেশ, পৃথিবীর সব মায়েরাই আমাদের।

শুনলেন দেশাত্মবোধক গান, শিল্পী ছিলেন শিবাজি চট্টোপাধ্যায়। আপনারা শুনছেন নানা রাগের গানের অনুষ্ঠান, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় পূর্বাদাম।

শুনলেন রাগ প্রধান গান। এবারে শুনবেন লোকগীতি, পরিবেশন হয় সহজ মা।

এতক্ষণ পরিবেশিত হলো বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন চিন্ময় চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিট শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6টা বাজে 10 মিনিটে শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজারে তথ্যভিত্তি অনুষ্ঠান হায়ংনি খরাং শুনবেন সকাল 6টা বাজে 25 মিনিটে। 7টা শুনবেন অনুষ্ঠান আজ সকালে 7টা বাজে 25 মিনিটে, বেলা 1টা বাজে 30 মিনিটে এবং সন্ধ্যে 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বাজে 45 মিনিটে, পরিবেশনায় অরূপ মজুমদার। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন।

শুনবেন সকাল 8টায়, 8টা বেজে 15 মিনিটে শুনবেন ছায়াগতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবির গানে অনুষ্ঠান শুনবেন 9টা বেজে 5 মিনিটে, 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধুর অনুষ্ঠানে 10টা বেজে 5 মিনিটে, ভজন শুনবেন সকাল 10টা বেজে 30 মিনিটে, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11টা বেজে 5 মিনিটে এবং বেলা 1টা বেজে 40 মিনিটে, দুপুর 2টে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান শুনবেন 2টা বেজে 15 মিনিটে, আবৃত্তি করবেন মুনমুন মুখোপাধ্যায়, আমি নারী 2টা বেজে 30 মিনিটে। পরে শুনবেন আমি নারী অনুষ্ঠানে, শুনবেন প্রথমে আমার কথা, পরে শুনবেন এ পক্ষের গিন্নি, 3টে শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 3টে বেজে 5 মিনিটে শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5টা বেজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে, 5টা বেজে 45 মিনিটে শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, সন্ধ্যে 6টায় শুনবেন কাকবরক অনুষ্ঠানে প্রথমে শুনবেন

স্বর রচিত গল্প। গল্প পাঠ করবেন মধুসূদন দেববর্মা। পরে শুনবেন ককবরক গান, শিল্পী বিমল দেববর্মা। সন্ধ্যে 6টায় কিষাণবাণী, 7:05 শুনবেন বন্দনা, বাংলা ভক্তিগীতির অনুষ্ঠান। 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। পাক্ষিক কুইজ শুনবেন রাত 8:05। 9টায় শুনবেন যুববাণী। 9:30 শুনবেন সরগম, অনুষ্ঠান শুনবেন ইমন রাগে সেনাই, বাজায় শুনবেন আলী আহমেদ হোসেন এবং সহশিল্পী বৃন্দ। রাত 10টায় শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিও করতে এখন সময় রাত 10:30 হয়ে 26 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।